0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এই মুহূর্তে আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এতক্ষণ শুনছিলে প্রথমে পীযূষকান্তি সরকার, পরে সুধীন চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলে এই গানটি। এবারের শিল্পী সরোজ পাল।

কানে রবীন্দ্রসঙ্গীত শুনছিলে। আনন্দধ্বনি অনুষ্ঠানটি আপাতত এখানেই শেষ হলো। আবারও কোনো একদিন এরকম কোনো গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে, তোমাদের পছন্দের ভালো লাগার গান শোনাতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেনবো তোমাদের সঙ্গে সবসময়।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।

0: 107 FM রেইনবোতে।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: সাত সুরে সাত স্বরে যিনি আমাদের মন প্রাণ জুড়িয়ে রাখেন, যিনি আমাদের হৃদয়ে রয়েছেন, মনে রয়েছেন, প্রাণে রয়েছেন, যাকে ঘিরে এই বৈশাখী উৎসব, সেই তিনি রবীন্দ্রনাথ। আজ তার মায়ের কথা FM রেইনবোতে ভোরাইতে, অবশ্যই অবশ্যই রত্নগর ভাই। আর সেই রত্নগর ভাই তার মা সারদা দেবীর কথা, হ্যাঁ, আলোকের ঝর্ণাধারায় যিনি ধুইয়ে দিয়েছিলেন সেই তিনি, সেই তার কথা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা নিয়ে আজ সকালবেলায়, আজ ভোরবেলায় ভোরাইতে রয়েছে আরভি। আজ একেবারে সরাসরি না, কোনো জিজ্ঞাসা নয়, কোনো কৌতূহল জাগিয়ে তোলা নয় আপনাদের কাছে, এবং একই সঙ্গে বলা নয় 9903653992 পাঠিয়ে দিন কার কথা বলছে আরভি। না, সেই কথা নয়, কারণ তিনি যে সর্বজ্ঞ, তিনি যে সাহিত্যের সব্যসাচী, ফলে তাকে চেনা, তাকে জানা খুবই খুবই সহজ। ফলে আজ ওই পথে না গিয়ে বরং তার জীবনের কথা বলি। রবীন্দ্রনাথ যে মায়ের সম্পর্কে খুব বেশি কথা বলে গিয়েছেন, একেবারে লিখেছেন পাতার পর পাতা, তা নয়, বরং খুঁজে খুঁজে, খুঁটে খুঁটে নিয়ে আসা। আসলে মায়ের কি খুব একটা আদর, খুব একটা কাছাকাছি থাকা, পাশাপাশি থাকা? না, শুধু রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্রনাথের অন্যান্য দাদাদের ক্ষেত্রে, দিদিদের ক্ষেত্রেও কিন্তু সেই সৌভাগ্য ঘটেনি। আসলে জোড়াসাঁকোর বাড়ির এমনটাই ছিল রীতি। বাচ্চা হওয়ার পর দাইমার কাছে, অন্যান্য যারা দেখভাল করেন তাদের কাছে বাচ্চা বড় হবে, যে কারণে তাদের প্রত্যেকের জন্য আলাদা করে একটা ঘর থাকত। সেই ঘরে একটু একটু করে তিলে তিলে বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা। রবীন্দ্রনাথের মা সারদা দেবী যখন ঠাকুর বাড়িতে নতুন বউ হয়ে আসেন, তখন ছোট্ট একটা মেয়ে, বর্তমান বাংলাদেশের যশোহরের নিষ্ঠাবান রায়চৌধুরী পরিবারের মেয়ে তিনি। সরস্বতীর অন্য নাম সারদা, বাণীর বরপুত্র। তাঁর ছেলেমেয়েরা এই পূর্ণ নাম সার্থক করেছেন। ছোট্টবেলায় সারদা দেবী বাবার স্নেহ পাননি, মায়ের স্নেহেই বেড়ে উঠেছিলেন। তাঁর এক কাকা শুনেছিলেন কলকাতার দেবেন্দ্রনাথের জন্য সুন্দরী মেয়ে খোঁজা হচ্ছে। তিনি তখন দেশ থেকে সারদাকে কলকাতায় নিয়ে এসে বিয়ে দেন। পাত্রী সারদার বয়স তখন কত বলুন তো? পাত্রী সারদার বয়স তখন ছিল মাত্র, হ্যাঁ,

মাত্রই ছ বছর। অন্যদিকে পাত্র দেবেন্দ্রনাথের বয়স ছিল 11 বছর বেশি, অর্থাৎ 17 বছর। তাহলে 11 বছরের পাত্রের গলায় 6 বছরের পাত্রী মালা দিল। অন্যদিকে একজন ছোট্ট একটা পুঁচকে মেয়ে আর অন্যজন কিশোর, রূপে গুণে এক আশ্চর্য যোগাযোগ। প্রিন্স দ্বারকানাথের বড় ছেলে দেবেন্দ্রনাথ শুধু রূপবান নয়, একই সঙ্গে ঐশ্বর্যবানও। রূপবতী মেয়ে সারদা শুধু এই সৌন্দর্য আর ঐশ্বর্য দেখেছেন সেই পুচকে বেলায়, ছোট্ট বেলায়, যখন কিশোরী বয়সেও তিনি পা দেননি। সেই সময় থেকে দেখেছেন কত সুন্দর তাঁর বরকে দেখতে, কত টাকা, কত পয়সা, কত ধন সম্পদ দৌলত, কত বড় বাড়ি, তাতেই আশ্চর্য হয়েছে ওই পুঁচকে মেয়ে সারদা। আর তারপর ধীরে ধীরে দুটি কুঁড়ি বিকশিত হল, একটু একটু করে এগিয়ে চলল তারা জীবনের তরি পেয়ে। সে কথা ফিরবে আর কি, কিন্তু তার আগে কোন আলোতে প্রাণের প্রদীপ, স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
1: সেই রত্নগর্ভা নিয়ে আজ আপনার কানে 107 রয়েছে আর কি। 6:23 হয়ে কত 30 সেকেন্ড, আর এই মুহূর্তে কিন্তু সেই দুজনের বেড়ে ওঠার গপ্প গাছা। কারা তারা? একজন হচ্ছেন সারদা দেবী, অন্যজন হচ্ছেন দেবেন্দ্রনাথ। ধীরে ধীরে দুটি কুঁড়ি বিকশিত হল। রূপবতী বালিকা হলেন যুবতী, আর দেবেন্দ্রনাথ হলেন পরিপূর্ণ যুবক। শিষ্য অজিত কুমারের ভাষায় আশ্চর্য রূপবান পুরুষ, দীর্ঘাকৃতি, সুগঠিত শরীর, প্রশস্ত এবং উজ্জ্বল ললাট, বড় বড় চোখ, তাহাতে যেন বিদ্যুতের মতো দীপ্তি, তেমনি মেঘের মতো স্নিগ্ধতা, বর্ণ অপূর্ব গৌর। শুধু রূপ নয়, বাবুয়ানিতেও কম যান না। বিলাসের আমোদ আহ্লাদে ভেসে চললেন নবদম্পতি, এমনটাই বলে গেছেন অজিত কুমার। এরই মাঝে একটা নতুন ঘটনা, নতুন দম্পতির জীবনকে অনেকটাই বদলে দিল। ঠাকুমার মৃত্যুকে কাছ থেকে, নিতান্ত কাছ থেকে দেখলেন যুবক দেবেন্দ্রনাথ। কি এক অনুভূতি যেন তাকে হাতছানি দিয়ে ডাকল। স্ত্রী সারদার রূপ ও লাবণ্য যখন টলমল করছে, তখন দেবেন্দ্রনাথ হলেন গৃহী সন্ন্যাসী, প্রকৃত অর্থেই সন্ন্যাসী। শুধু গেরুয়া পরে বাইরের সন্ন্যাস ধর্ম পছন্দ করেন না বলে ঘরের মধ্যেই সন্ন্যাস জীবন অবলম্বন করলেন ব্রাহ্ম সমাজ আর তত্ত্ববোধিনী পত্রিকা। উদাসীনতার অলৌকিক আনন্দে ডুবে গেলেন দেবেন্দ্রনাথ। স্বামীর এমন সংসার বৈরাগ্যে সারদা দেবী বাধা পেলেও, ব্যথা পেলেও বিচলিত হলেন না। তিনিও দেবতার আরাধনায় মন দিলেন। 12 মাসে 13 পার্বণ, সেই সঙ্গে যাগযজ্ঞ, ব্রাহ্মণকে গরুদান, এসব নিয়ে কিন্তু ভুলে থাকার চেষ্টা করলেন। ওদিকে দেবেন্দ্রনাথ বেরিয়ে পড়লেন ঘর থেকে দেশান্তরে, পাহাড় চূড়োয়। কি করলেন তখন সারদা দেবী, রবীন্দ্রনাথের মা? জানাবে আর পিছিয়ে কথা, কিন্তু তার আগে গানে গানে কানে কানে 107 এই মুহূর্তে নিত্য তোমার যে ফুল ফোটে। শ্রীকান্ত আচার্য এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 ভোরাইতে রত্নকর্ভায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা প্রতি বুধবার, হ্যাঁ প্রতি বুধবার ভোরাইতে রত্নগর্ভা বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের কথা নিয়ে থাকে। আরও আমাদের অন্যান্য আর্যে বন্ধুরা, আজ রবীন্দ্রনাথের মা সারদা দেবীর কথা। হ্যাঁ, দেবীন্দ্রনাথ বেরিয়ে পড়লেন ঘর থেকে দেশান্তরে, পাহাড় চূড়ে। সারদা দেবী স্বামীর এই দেশ দেশান্তর ঘুরে বেড়ানো নিয়ে চিন্তিত হলেন। যায়রা সাধ্য সাধনা করলেও কিন্তু উৎসব, যাত্রাগান বা আমোদ আহ্লাদে যোগ দিতেন না সারদা। নির্জনে বসে স্বামীর মঙ্গল কামনায়, ঈশ্বর কামনায় দিন কাটাতে লাগলেন। আর এই দুর্বলতার সন্ধান পেয়ে ব্রাহ্মণ পণ্ডিতরা স্বামীর কাল্পনিক বিপদ দূর করার ইচ্ছেতে শান্তি সস্তায়ন করার কথা বললেন নিয়মিত। এইভাবে ক্রমাগত টাকা পয়সা হাতিয়ে চললেন ব্রাহ্মণ পণ্ডিতেরা। সংসারে মন দিতে পারলেন না সারদা দেবী। বৌমা জ্ঞানদানন্দিনীর কথায় মা তাঁর অর্থাৎ দেবেন্দ্রনাথের জন্য শুয়ে শুয়ে কেবল ভাবতেন, তাই সংসারের কাজে বড় একটা মন দিতে পারতেন না। উদ্বিগ্ন মায়ের আগ্রহেই রবীন্দ্রনাথ যে বাবাকে প্রথম চিঠি লিখেছিলেন সে কথা আছে তাঁর স্মৃতিকথায়। স্বামীর জন্য নিবেদিত প্রাণ সারদা দেবীও একদিন স্বামীর সঙ্গে হিমালয়ে যেতে চাইলেন, কিন্তু শান্ত সমাহিত দেবেন্দ্রনাথ স্ত্রীকে বুঝিয়ে বললেন পথের কষ্টের কথা, বিপদ আপদের কথা। কিন্তু 1846 খ্রিস্টাব্দে ভরা ভাদ্র মাসের একদিন সারদা দেবীর ধৈর্যের বাঁধ ভাঙল। দেবেন্দ্রনাথ সেদিন সহকর্মী রাজনারায়ণকে নিয়ে নৌকা ভ্রমণে রওনা হবেন। এমন সময় সারদা দেবী এসে দাঁড়ালেন গঙ্গা তীরে, সঙ্গে তিন ছেলে দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ এবং হেমেন্দ্রনাথ। আকুল আরতিতে স্বামীকে বললেন, আমাকে ছাড়িয়া কোথায় যাইবে? যদি যাইতেই হয় তবে আমাকে সঙ্গে করিয়া লও। সাধ্য স্ত্রীর এই করুণ প্রার্থনা উপেক্ষা করতে পারলেন না মহর্ষিদেব। দুটি বজরা ভেসে চলল নবদ্বীপের দিকে, একটিতে শিশু সন্তানদের নিয়ে সারদা দেবী, আরেকটিতে সবান্ধব দেবেন্দ্রনাথ। তার বিশাল আত্মজীবনীতে সারদা দেবীর নাম উল্লেখ না করলেও এই করুণ ছবিটি তিনি উপেক্ষা করতে পারেননি। সারদা দেবী ছিলেন বহু সন্তানের মা, কিছুটা সেই কারণেও, কিছুটা স্বভাবগত কারণে, উদাসীনতার কারণে তিনি সেভাবে ছেলেমেয়েদের দেখাশোনা করতে পারেননি। রবীন্দ্রনাথ সহ অন্যান্য ছেলেমেয়েদের আবদার মেটাতেন মেজ কাকিমা অর্থাৎ গিরীন্দ্রনাথের স্ত্রী যোগমায়া দেবী। মেজ কাকিমার ঘরেই ছিল তাদের আড্ডার আসল জায়গা, সেই ছিল তাদের শিক্ষালয়, সেই তাদের বিশ্রামের জায়গা। বলতে গেলে এই মেজ কাকিমাই ছিলেন এই ছোট্ট ছোট্ট পুঁচকেগুলোর, শিশুগুলোর মাতৃস্থানীয়া। তাঁর কাছেই সারদা দেবীর ছেলেমেয়েরা তাস খেলত, গল্প শুনত, বেছে বেছে বই পড়ত। হাতিম তাই, লায়লা মজনু, নবনারী, আরব উপন্যাস, ল্যাম্পস্টেল কিংবা পল ভার্জিনিয়ার অনুবাদ, আরও কত কি। মেজ কাকিমাই হয়ে উঠছিলেন প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ এবং অন্যান্য দাদা দিদিদের প্রকৃতপক্ষে মা। হ্যাঁ, গর্ভধারিণী মা আর লালন পালনকারিণী মা, এই দুজন মা দুজন। সারদা দেবীর কথা নিয়ে ফিরবে আরবি, কিন্তু তার আগে অবশ্যই, তার আগে কিন্তু শ্রাবণী সেন। এই মুহূর্তে

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের

0: স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা নিয়ে কিন্তু আজ আপনার কানে 107 রয়েছে আরবি। 6:40 হয়ে 50 সেকেন্ডস, এই মুহূর্তে সেই কথাগুলোর না বললেই নয়। রবীন্দ্রনাথের মা সারদা দেবী দেবেন্দ্রনাথের শুধুমাত্র সহধর্মিণী ছিলেন না, ছিলেন সহমর্মিণীও। স্ত্রীকে অসাধারণ শ্রদ্ধা করতেন দেবেন্দ্রনাথ। তিনি তাকে অবাধ স্বাধীনতা দিয়েছিলেন, কখনো তার উপর নিজের ধর্মমত আরোপ করবার চেষ্টা করেনি। সারদা দেবী ধীরে ধীরে স্বামীর ধর্মীয় মতবাদের দিকে আকৃষ্ট হন এবং স্বামীর দীর্ঘদিনব্যাপী এই যে আধ্যাত্মিক সংগ্রাম, সেই সংগ্রামে নিজেকে নিবেদন করেন। সারদা ছিলেন বিশাল পরিবারের সর্বময় কর্ত্রী। তিনি ঠাকুরবাড়ির অনেক ঐশ্বর্যই দেখে গিয়েছেন, শুধু দেখে যেতে পারেননি নিজের সন্তানদের পরিপূর্ণ রূপ। দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ তখন প্রকাশের পথে, অন্যদিকে জ্যোতিরিন্দ্রনাথ, স্বর্ণকুমারী, রবীন্দ্রনাথ তখনও প্রকাশের অঙ্কুর খুঁজে পাননি। পৃথিবীর ইতিহাসে এমন রত্নগর্ভা জননী সত্যি কি বিরল নয়? তার প্রত্যেকটি সন্তান এক একটি বটবৃক্ষ, যারা ছায়া দিয়েছে, আশ্রয় দিয়েছে, ফুল দিয়েছে, ফল দিয়েছে, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, এমনকি বাংলার রীতি নীতি সংস্কৃতিতে এই ঠাকুর বাড়ির কতটা যে ভূমিকা, সে তো আমরা মনে প্রাণে চিনি। আর তাঁদের মা এত বিখ্যাত প্রতিভাময় এবং প্রতিভাময়ীদের মা সারদা দেবী। না, এখানে কিন্তু শেষ নয়, রয়েছে আরও বেশ কিছু কথা, সেসব কথা নিয়ে ফিরবে আরবি। কিন্তু তার আগে যিনি প্রাণ ভরিয়ে দিয়েছিলেন সেই তাঁর পায়ে প্রণাম, জয়তী চক্রবর্তী আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: আসি, রত্নগর্ভায় আজকে তো অবশ্যই যিনি সাহিত্য সব্যসাচী, যিনি আমাদের প্রাণের

শেষ জীবনে তিনি অসুস্থ ছিলেন, তাই ছেলেপুলেরা তাদের মাকে তেমনভাবে কাছে পায়নি। তাদের আড্ডা আবদার ছিল মেজ কাকিমা অর্থাৎ সৌদাবিনী দেবীর ঘরে। সারদা দেবী ছিলেন অসাধারণ একজন মহিলা। অন্তঃপুরের মান সম্ভ্রম এবং আভিজাত্য রক্ষায় তাঁর ভূমিকা ছিল অসাধারণ। তিনি খুব বেশি লেখাপড়া জানতেন না বটে, কিন্তু তাঁর পড়াশোনার প্রতি অনুরাগ মোটেই কম ছিল না। রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবী লিখেছেন যে মাতা ঠাকুরানী তো কাজকর্মের অবসরে সারাদিনই একখানি বই হাতে লইয়া থাকিতেন, আজ কোনো বই না পাইলে শেষে অভিধানখানেই খুলিয়া পড়িতে বসিতেন। বরদাদা মহাশয়ের তত্ত্ববিদ্যার সমজদার তাঁহার মতো না আর কেহ ছিল না। চাণক্য শ্লোক তাঁহার বিশেষ পাঠ্য ছিল, প্রায় বইখানি লইয়া শ্লোকগুলি আওড়াইতেন। তাকে সংস্কৃত রামায়ণ মহাভারত পড়িয়া শুনাইবার জন্য প্রায় কোনো না কোনো দাদার ডাক পড়িত। এমনটাই ছিলেন সারদা দেবী, বিদ্যার প্রতি অনুরাগিনী একজন। সারদা দেবী ছিলেন স্নেহ এবং মমতার সাক্ষাৎ প্রতিমূর্তি। ছেলে ছেলে বউ মেয়ে জামাই আত্মীয় পরিজন দাস দাসী এই বিশাল সংসারের সমস্ত বিষয়ে তাঁর কিন্তু নজর ছিল। ছেলে বউদের প্রতি তাঁর কেমন স্নেহ ছিল তা জ্ঞানতানন্দিনী দেবীর স্মৃতিকথায় আমরা পেয়ে থাকি। কি লিখেছেন জ্ঞানতানন্দিনী দেবী? তিনি লিখেছেন, আমার একমাথা ঘোমটার ভিতর দিয়ে তাঁর সেই সুন্দর চাপার কলির মতো হাত দিয়ে ভাত খাওয়াতেন। মহর্ষিদেব বাড়িতে থাকলে সব ছেলেমেয়েরা শুয়ে পড়ার পর সারদা দেবী আতর মেখে স্বামীর কাছে যেতেন। এই কথাও কিন্তু আমরা জানতে পারি ওই জ্ঞানতানন্দিনী দেবীর স্মৃতিকথায়। অবনীন্দ্রনাথের ভাষায় রবীন্দ্রনাথ দেবীর মানে রবীন্দ্রনাথের মা কেমন ছিলেন বলি, অবন ঠাকুর লিখেছেন, আমার স্পষ্ট মনে আছে কর্তা দিদিমার সেই ছবি। ভেতর দিকের তেতলার ঘরটিতে থাকতেন, ঘরে একটি বিছানা, সেকেলে মশারি সবুজ রঙের, পঙ্খের কাজ করা মেঝে, মেঝেতে কার্পেট পাতা, একপাশে একটা পিদিম চলছে, বালুচুরি শাড়ি পরে সাদা চুলে লাল সিন্দুর ঠকঠক করছে। কর্তা দিদিমা তক্তা পুষিয়ে বসে আছেন। হ্যাঁ, এমনটি বলেছেন অবনীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের মা সারদা সুন্দরী দেবী সন্তানদের প্রতি উদাসীন ছিলেন এমন অভিযোগ অনেকে করেছেন। সরলা দেবী চৌধুরানী নিজের মা স্বর্ণকুমারী দেবী সম্পর্কে বলেছেন, মায়ের আদর কি তা জানি রে, মা কখনো চুমু খাননি, গায়ে হাত বোলাননি, মাসিদের ধাতেও এসব ছিল না। শুনেছি কর্তা দিদিমার কাছ থেকেই তারা এই ঔদাসীন্য উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। বলা বাহুল্য, এই কর্তা দিদিমা হলেন রবীন্দ্রনাথের মা সারদা দেবী, আর স্বর্ণকুমারী দেবী হলেন রবীন্দ্রনাথের বড় বোন বা বড় দিদি, যাই বলি না কেন। আরও কিছু কথা রয়েছে, অন্তত যেটুকু সময় পাবে আরপি সেটুকু বলবে। আর এই মুহূর্তে কোন গান? এই মুহূর্তে সারা জীবন দিল আলো, স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত।

সারা জীবন আলো দিয়েছেন এভাবেই, আর সেই আলো ক্রমশ ছড়িয়ে পড়েছে আমাদের অন্ধকার থেকে আলোর পথে যাত্রার ক্ষেত্রে। আমাদের একান্ত প্রাণের সেই প্রিয় মানুষ রবীন্দ্রনাথ আজ তাঁর মায়ের কথায় মুখরিত হল। ভোরাই সঙ্গে ছিলাম আরপি, কিন্তু যেতে যেতে আরও কিছু কথা বলতে ইচ্ছে করছে। যেমন ধরা যাক দেবী চৌধুরানী, অর্থাৎ সরলা দেবী চৌধুরানী লিখেছেন, সেকালে ধনী গৃহের আরেকটি বাঁধা দস্তুর জোড়া শাকয়ে চলিত ছিল। কি চলিত ছিল না, শিশুরা মাতৃস্তনের পরিবর্তে ধাত্রীস্তনে পালিত ও পুষ্ট হতো। ভূমিষ্ঠ হওয়া মাত্র মায়ের কোল ছাড়া হয়ে তারা এক একটি দুগ্ধদাত্রী দায়ী এবং এক একটি পর্যবেক্ষণকারী পরিচারিকার হস্তে কিন্তু ন্যস্ত হতো। মায়ের সঙ্গে তাদের আর সম্পর্ক সেভাবে থাকত না। জন্মের পরই ঠাকুর বাড়ির এই রীতি অনুযায়ী শিশু রবীন্দ্রনাথকে মায়ের কোল থেকে স্থানান্তরিত হতে হয় ধাত্রীমাতার কোলে। এখানে বলে রাখি যে রবীন্দ্রনাথের ধাত্রীমাতার নাম ছিল দিগম্বরী, সবাই ডাকতেন দিগমি নামে। 15 সন্তানের জননী সারদা দেবীর সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন রবীন্দ্রনাথ। সন্তানদের প্রতি মায়ের যে স্নেহ ও মমতা 14 সন্তানের পর রবীন্দ্রনাথ পর্যন্ত তা কতটা পৌঁছেছিল তা অবশ্যই কিন্তু বিবেচনার বিষয়। তো রবীন্দ্রনাথের প্রথম বোন সৌদামিনী দেবী লিখেছেন, আমার মা বহু সন্তানবতী ছিলেন, এই জন্য তিনি আমাদের সকলকে তেমন করিয়া দেখিতে পারিতেন না। মা সারদা দেবীর স্নেহ ও আদর যে শেষ পর্যন্ত রবীন্দ্রনাথে পৌঁছয়নি তার খানিকটা প্রমাণ পাওয়া যায় অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়াতে। যাই হোক, 1875 খ্রিস্টাব্দের 11 মার্চ রবীন্দ্রনাথের মা সারদা দেবী ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন। আর শেষ বেলাতেও তাকে ঘিরে নানা কথা, কিন্তু না, এই মুহূর্তে নানা কথা নয়, বরং আগুনের পরশমণি ছুঁয়ে আমাদের বিদায় নেওয়া ভোরাই থেকে। একটু পরে খবর এবং তারপর যথারীতি নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠকে বসবেন। তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক নিয়ে আলাপ আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকেলে লো তামের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্কুল পরিচালন কমিটি SMC সংক্রান্ত নির্দেশিকা 2026 প্রকাশ করবেন। নতুন নীতিতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সার্বজনীন মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও SMC প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা বা স্থানীয় ভাষার ব্যবহারকে উৎসাহিত করে, রিডিং কর্নারের মাধ্যমে পড়ার অভ্যাসকেও উৎসাহিত করে, গল্প বলার আসরের আয়োজন করে যা শিশুদের জন্য শিক্ষাকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করে তোলে। তাইওয়ান সরকারের আমন্ত্রণে একটি সর্বদলীয় প্রতিনিধি দল 6 দিনের সফরে সেদেশে গেছেন। তাইওয়ানের বিদেশ মন্ত্রক জানিয়েছে এই প্রতিনিধি দলে BJP, ন্যাশনাল পিপলস পার্টি, NPP, কংগ্রেস এবং শিবসেনা UBT-র মতো প্রধান প্রধান ভারতীয় রাজনৈতিক দলগুলির বর্তমান প্রজন্মের নেতারা রয়েছেন। জাতীয় তদন্ত সংস্থা NIA নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS এর একটি বায়োটেরর বা জৈব পদার্থ ব্যবহার করে জঙ্গি হামলার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত 3 ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। ক্যাস্টর বিষ থেকে পাওয়া মারাত্মক বিষ রিসিনের ব্যবহার করে জনবহুল স্থানে তা প্রয়োগ করে মানুষকে হত্যা করা এই হামলার মূল উদ্দেশ্য ছিল। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনার কোনোভাবেই বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPFকেও তা সুনিশ্চিত করতে বলেছে কমিশন। উল্লেখ্য, নির্বাচনের ফল প্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার যে খবর পাওয়া গেছে তার প্রেক্ষিতেই কমিশনের এই নির্দেশিকা। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা,
4: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরো নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে। আর সাতটা বেজে 2 মিনিট হয়ে 40 সেকেন্ড। স্যার এই মুহূর্তে ঘটিদা, হাই ঘটিদা, কেমন আছো? তো ঘটিদা লাইফের কথা উফ বলে শেষ করা যায় না। ঘটিদা তখন খুব প্রেম করছে। ওকে, ঘটিদার সেই প্রেমিকা, ওহো হো, ঘটিদার সেই প্রেমিকা তখন একবার হাবুডুবো ঘটিদার প্রেমে। ঘটিদা করলো কি, একদিন কি করেছে শুনুন, ঘটিদা বলে, হ্যাঁ

0: চলো না, ঘরে চলো।
1: হরিদার প্রেমিকা তো অবাক, কি কেন ঘরে, কেন ঘরে কেন যেতে বলছো? আরে চলো না, ঘরে চলো না, দরজা জানলা বন্ধ করো। তো অনেক রিকোয়েস্টের পর ঘটিদার প্রেমিকা দরজা জানলা বন্ধ করলো। তারপর প্রেমিকা জিজ্ঞেস করছে, আচ্ছা ঘটি কেন দরজা আমার ভয় করছে? আরে ভয় কি রে পাগলি, চলো না একটা গোপন জিনিস দেখাবো।
2: গোপন জিনিস?
1: হ্যাঁ সত্যি সত্যি গোপন জিনিস দেখাবো। আরো কাছে এসো, কাছে এসো, আরো কাছে এসো। ঘরের দরজা টরজা সব বন্ধ, মানে দরজা জানলা সব বন্ধ। এদিকে প্রেমিকার খুব ভয় করছে, ঘড়ি দেখে একেবারে আঁকড়ে ধরছে। এই দেখো, এই দেখো, উফু ফু, আমার কাছে এসো, উফু, আহ আর কত কাছে যাবো। এই দেখো, এবার দেখো, এবার দেখো, আমার ঘড়িতে লাইট জ্বলে, দেখেছো আমার ঘড়িতে লাইট জ্বলে। কতদিন বাদে আপনি হাসলেন বলুন তো, একটু আনন্দ পেলেন বলুন দেখি। অন্ধকারে পরে বন্ধ দরজা করলে যেমনটা হয় ঠিক তেমনটাই। সোমলতা আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে আরপি রয়েছে নমস্কার কলকাতায়। আর আজ, হ্যাঁ আজ আপনার জন্য ঠিক কোন কোন খবর রয়েছে, কোন কোন খবর রয়েছে সেগুলোই একটু চটপট চটপট করে কিন্তু বলে ফেলার চেষ্টা করা। আজ কোন কোন খবর? আচ্ছা, সকাল সকাল যদি বলি, আহা, একটু আম পোড়া শরবত যদি হয়ে যায় তাহলে কেমন হয়, কেমন হয়? সেই আম পোড়া শরবত আপনি কীভাবে তৈরি করবেন আর সেটার উপকারিতা কি, অবশ্যই অবশ্যই থাকবে আজ নমস্কার কলকাতায়। কিন্তু তার থেকেও সেটা বড় কথা, আচ্ছা আপনি কি নিয়মিত হেয়ার কালার করছেন? চুলের তো বটেই, সঙ্গে সঙ্গে আরও একটা কিন্তু ক্ষতি আপনি করছেন। কোন বিষয়ে ক্ষতি জানাবে আর পি সে কথা? জানেন কি, ভালো খবর, আজ অনেকগুলো অনেকগুলো কিন্তু ভালো খবর থাকবে। বাড়ির গোয়ালেই কিন্তু খুলেছিলেন ক্লাসরুম। হ্যাঁ ভাবুন একবার, বাড়ির গোয়ালে খুলেছিলেন ক্লাসরুম, 400 বাচ্চাকে পড়িয়েছেন, 400 বাচ্চাকে তিনি পড়িয়েছেন। কে তিনি, কোথায় কাণ্ড, এমন কাণ্ড ঘটেছে আর পি জানাবে সে কথা। জানেন কি, হাঁস ফাঁস গরম থেকে জীবজন্তুকে রক্ষা করতে একেবারে ওয়ারেস, হ্যাঁ একেবারে ওয়ারেসের ব্যবস্থা খড়ের ছাউনি পর্যন্ত দেওয়া হয়েছে। কোথায় করা হয়েছে এমন ব্যবস্থা? জানেন কি, সতর্ক নজর জনস্বাস্থ্যে, সভা মিটলি, কোথায় তো সভা রয়েছে, মিটিং মিছিল রয়েছে, এই যে ভোট পর্ব গেল, এখানে ওখানে হয়তো এটা ওটা পড়ে আছে, তো এই পরিষ্কারের বিষয়টা কিন্তু ওই ভদ্রলোক নজরে রাখেন। কে তিনি, ছোট্ট বাচ্চা ছেলে, পড়ুয়া, নাকি আমাদের মতো ধীরে পুরো, সে কথা কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়। জানেন কি, প্রবল গরমে হাঁসফাঁস করছে ওরাও, প্রাণীদের কথা বলছে। আর হস্তি শাবকের জন্য একেবারে একেবারে কি করা হয়েছে, পুরো বাথটাবের মতো তৈরি করা হয়েছে। কোথায় কোথায় কোথায় কোথায় ঘটেছে এমনটা? আর এর পাশাপাশি জীবন এবং জীব বৈচিত্র্য বাঁচানোর স্বার্থে কিন্তু জলাভূমি রক্ষার ডাক কোথায় দেওয়া হয়েছে এমন ডাক জানাবে আর সে কথা। এই কলকাতার মধ্যেই কিন্তু কোথায় এমন একটা জায়গা রয়েছে যেখানে সেই বৈচিত্র্য রক্ষার জন্য ডাক দেওয়া হয়েছে। শুধু কি তাই, হোমিওপ্যাথি ওষুধ ঠিকঠাক বাঁচতে সাহায্য করবে কে? এআই, রাইট, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কোথায় এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে জানাবে আর পি সে কথা। রয়েছে আরও কিন্তু টাটকা তাজা, শুনতে মজা, প্রচুর প্রচুর খবরাখবর সব মিলিয়ে জমজমাট নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে কায়াও কিন্তু একেবারে স্বপ্ন আর শিহরণে উত্তেজনায় উত্তেজিত। কায়া, ও কায়া, গিয়ে ফেলো না তোমার সেই ফড়াবাড়ি গানটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

কিশোরের বন্ধু তো কিছুটা কিছুটা যোগাযোগ আর কিছুটা কানে কানে আপনার সঙ্গে কথা বলা, রাইট? আজ কোন টপিক নিয়ে, ঠিক কোন টপিক নিয়ে আপনি আজ টুইটি বই বই চুঁই চুঁই করে মেসেজ পাঠাবেন আর পিকে? নমস্কার কলকাতায় 107 জাস্ট এই গানটার পর 9903653992 আপনার নাম্বার। আর ঠিক কোন টপিক আপনার জন্য ওয়েট করছে, জরা সা দোস্তি জরা সি

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে কোন হালচাল না, আপনি কোথায় যাচ্ছেন, আমি কি করছি না, শেষ হালচাল নয়, একেবারে হাওয়া অফিসের হালচাল,
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল
2: কি একটু শিরশিরে শীত, হ্যাঁ হতে পারে, আবার একটু কিন্তু গুমোট গরম ছিল কিন্তু কাল রাত্রিবেলা, কিন্তু সব পেরিয়ে আজ ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকতে পারে। আর আকাশ কি বলছে, আকাশের গায়ে কি টকটক গন্ধ নাকি অন্য কিছু। আজ কিন্তু জেনারেলি ক্লাউডি স্কাই, মেঘলা আকাশ, এবং একই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার থাকতে পারে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 30.8 ডিগ্রি সেন্টিগ্রেড, -4.6 ডিগ্রি, মিনিমাম টেম্পারেচার ছিল 26.1 ডিগ্রি সেন্টিগ্রেড, -0.8। ম্যাক্সিমাম হিউমিডিটি সে কিন্তু কোনো অংশে কম যায় না,
5: হবে না। ওদিকে CBSE রেজাল্ট বেরিয়েছে, ICSE IAS রেজাল্ট বেরিয়েছে, প্রায় কাছাকাছি 94% হচ্ছে ম্যাক্সিমাম হিউমিডিটি ছিল গতকাল। মিনিমাম হিউমিডিটি 65%, আর বৃষ্টি না তার কোনো দেখা নেই। এবং সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু নো সতর্কবার্তা। 7:24 হয়ে 54 সেকেন্ড, স্যার এই মুহূর্তে আপনার জন্য ঠিক কোন গান রয়েছে, আসুন না এরকম গানে গানে কানে কানে 107 আমরা চলে যাই গানের উপরে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। ওই যে বলেছিলাম আপনি আজকে কী বিষয় নিয়ে, কোন বিষয় নিয়ে আপনি পুঁই পুঁই চুঁই চুঁই করে মেসেজ পাঠাবেন, কিন্তু তার আগে ছোট্ট একটা খবর আপনার কানে পৌঁছে দিতেই হয়। 48 ঘন্টা বিদ্যুৎ নেই, 48 ঘন্টা বিদ্যুৎ নেই, ফুল মিষ্টি নিয়ে অহিংস প্রতিবাদ কোথায় হয়েছে, কোথায় হয়েছে? তার আগে বলি ঘটনাটা কী, একটুখানি ছোট্ট করে বলে দিই। একেবারে গান্ধীগিরি স্টাইল, সমস্যার কথা জানিয়ে অভিযোগ করা হয়েছিল, কিন্তু তাতে না কাজ হয়নি। তবুও ধন্যবাদ, টানা 48 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট, তার প্রতিবাদে কোনো চিৎকার চেঁচামেচি ক্ষোভ বিক্ষোভ নয়, বিক্ষোভ নয়। এই তো সম্প্রতি এই জাস্ট দু একদিন আগের ঘটনা, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের নন্দনপুর সাব স্টেশনে জাম গাড়ি এবং বাঁকা দহের বাসিন্দারা হাজির হয়েছিলেন হাতে ফুলের তোড়া, রজনীগন্ধার মালা আর মিষ্টির বাক্স নিয়ে। এভাবেই কিন্তু ব্যঙ্গাত্মক পদ্ধতিতে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন তারা। সকাল গড়াতেই বিদ্যুতের সাব স্টেশন চত্বরে জমে ওঠে ভিড়, গরমে ঘেমে কেউ ক্লান্ত তো কারো হাতে হাত পাখা, আর তারই মাঝে দেখা গেল একেবারে উল্টো ছবি। কী সেই ছবি? বিদ্যুৎ অফিসে ঢুকে দেখা গেল কয়েকজন যুবক কর্মীদের দিকে এগিয়ে দিয়ে বলছেন, এই নিন আপনাদের জন্য মিষ্টি, এত কষ্ট করে আমাদের দুদিন অন্ধকারে রাখলেন, তার জন্য এই প্রাপ্তি। ভাবুন একবার, এই নিন আপনাদের জন্য মিষ্টি, এত কষ্ট করে আমাদের দুদিন অন্ধকারে রাখলেন, তার জন্য। পাশে দাঁড়ানো মহিলাদের কেউ মালা বাড়ি দিয়ে হেসে উঠেছেন, সেই হাসিতে স্পষ্ট হয়েছে কটাক্ষ। কোথাও আবার শোনা গেল, এত ভালো পরিষেবার জন্য তো এই সম্মান আপনাদের প্রাপ্য ছিলই। তো জামগাড়ির বাসিন্দা এক বাসিন্দার কথায়, ফোন করে করে আমরা ক্লান্ত হয়ে গেছি, কেউ ধরেন না, ধরলেও আশ্বাস ছাড়া কিচ্ছুটি মেলে না, তাই ভাবলাম ধন্যবাদটা সরাসরি জানাই। বাচ্চাদের পড়া বন্ধ, ফ্রিজের সব খাবার নষ্ট হয়ে যাচ্ছে, তো বাঁকা দহের এক ব্যক্তির অভিযোগ, রাতে গরমে থাকা যায় না, জলের সমস্যা হচ্ছে, বিদ্যুৎ না থাকলে গ্রামের জীবন কিন্তু একেবারে থমকে যায়, সেটা বোঝাতেই কিন্তু আমরা এসেছিলাম। তো আরেক বাসিন্দার বক্তব্য, আমরা ঝগড়া করতে আসিনি, শান্তিপূর্ণভাবে বসতে চাইছে, তবে এরপরও সমাধান না হলে বড় আন্দোলনে অবশ্যই অবশ্যই কিন্তু যেতে হবে। 48 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের পর এই ব্যতিক্রমী সম্মান পেয়ে প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন সাব স্টেশনের কর্মীরা, পরে তারা অভিযোগ শুনে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেন। যদিও নন্দনপুর সাবস্টেশনের ম্যানেজার এ বিষয়ে মুখ খুলতে নারাজ, বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার বলেছেন, প্রযুক্তিগত ত্রুটির জেরেই কিন্তু এই সমস্যা হয়েছে।

মেরামতের কাজ চলছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হবে এবং পরিষেবা সত্যি সত্যি কিন্তু দ্রুত পেয়েছেন সেখানকার বাসিন্দারা। অর্থাৎ ঝগড়া মারামারি ফাড়াফাটি কাটাকাটি হানাহানি এসব না করেও গান্ধীগিরি করে আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারি। সমস্যার সমাধান করেছেন যেভাবে বাঁকুড়ার বাসিন্দারা। কি আপনি আপনি ঠিক কোন ক্ষেত্রে এই গান্ধীগিরি করবেন এবং আপনার যে ইচ্ছেটা আপনার যে পাওনাটা সেই পাওনাটা আপনি পূরণ করবেন এই গান্ধীগিরির মাধ্যমে, ছোট্ট করে পুঁচকে করে লিখে পাঠান 9903653992 না। সারাক্ষণ কিন্তু ঝগড়া ঝগড়া ঝগড়া চাই, ঝগড়া করে বাঁচতে চাই এটা নয়, বরং এই যে তপ্ত উত্তপ্ত সময়ে একটু শান্ত থাকুন। নিজের মগজ শুধুমাত্র নয়, আশেপাশের যারা মাথা গরম করছে না তাদেরকেও তাদেরকে বলুন আরে ঠান্ডা হও ঠান্ডা হও, আমাদের রাজ্য আমাদের সুন্দর করে এগোতে হবে, বাঁচতে হবে এবং আরও বেশি সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলতে হবে। অতএব রক্তক্ষয়ী সংগ্রাম নয়, রক্ত গঙ্গা বইয়ে দেওয়া নয়, বরং ভাই ভাই ভাই বোনে মা বোনে মিলেমিশে থাকা আমাদের এই রাজ্যে আমাদের এই দেশে। সেই গান্ধীগিরি আপনি ঠিক কীভাবে করবেন কিংবা কার সম্পর্কে কখনও গান্ধীগিরি আপনি করেছিলেন সেটাও কিন্তু আজ রিকল করতে পারেন, শেয়ার করতে পারেন 9903653992 কিংবা আপনার জীবনে এমন কিছু ঘটে চলেছে যার জন্য আপনি রেগে কাঁই হয়ে রয়েছেন, হয়তো ভাবছেন এক্ষুন না দুম করে গিয়ে নাকটা ফাটিয়ে দিয়ে আসে, পুরো মুখের মানে কি বলি জিওগ্রাফিটা পুরো চেঞ্জ করে দিয়ে আসি। কিন্তু না, সেভাবে নয়, বরং অন্যভাবে ভাবুন। মুখের জিওগ্রাফি চেঞ্জ হবে একমাত্র হাসিতে, আনন্দে, খুশিতে দুটো প্রাণ আরও অনেক অনেক প্রাণ ভরে উঠবে, মিষ্টির লেনদেন হবে, ফুলের লেনদেন হবে, মিষ্টি কথায় মন ভরে যাবে। কি সেই গান্ধীগিরি আপনি করবেন সেটাই ছোট্ট করে পুঁচকে করে লিখে পাঠিয়ে দিন 9903653992। আর সেই অদ্ভুত মুগ্ধতায় কিন্তু এই মুহূর্তে কে রয়েছে, অনুপম রায় রয়েছেন এবং রয়েছে আরপি আপনার কানে 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি,
4: গান মিলান্তি। হ্যাঁ, এই এই এই এই বিভাগে কিন্তু রিকোয়েস্ট রয়েছে, অন্তত দুজনের রিকোয়েস্ট সেম হয়ে গিয়েছে এবং দুজনের সঙ্গে কিন্তু আরও একটু ব্রাঞ্চ রয়েছে। যেমন মৌলি, মৌলি গাঙ্গুলি, মৌলি গাঙ্গুলি ব্যারাকপুর থেকে পাঠিয়েছে, হায় আরপি প্লিজ প্লিজ প্লিজ এই গানটা আমাকে শুনিয়ে দাও না, মেরে ঢোলে না, অরিজিতের কণ্ঠে সেই মেরে ঢোল না এই গানটা শুনতে চেয়েছে। একই সঙ্গে কিন্তু ঢাকুরিয়া থেকে সুপর্ণা, ওকে, ওদিকে মৌলি এদিকে সুপর্ণা এবং অপর্ণা, কি দু বোন নাকি মামি,
5: বোঝা গেল না, বয়স উল্লেখ নেই তো
4: কি করে বুঝবে আরপি। ঢাকুরিয়ার সুপর্ণা এবং অপর্ণা এদের মেসেজ আজ জাস্ট ফার্স্ট টাইম আরপি পেয়েছে, অন্তত স্মৃতি তেমনটাই বলছে। ওকে, এই এই এই তিনজনের রিকোয়েস্ট সং এই মুহূর্তে অরিজিৎ সিং এর কণ্ঠে, মেরে ঢোল না।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

শহরে ইতি কথা কিন্তু আজ রয়েছে এমন এক খবর যা কিন্তু সত্যি সত্যি চমকে দেওয়ার মতো। আর এমনটা কি ছিল আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, বা এমনটা হয়েছিল কিনা আপনি সে কৌতূহল নিয়ে আরও একটু সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারেন। ব্যাপার কি বলতো, ক্যালকাটা পোলো ক্লাব, হ্যাঁ ক্যালকাটা পোলো ক্লাব হলো বিশ্বের প্রাচীনতম পোলো ক্লাব, প্রাচীনতম, হ্যাঁ মশাই হ্যাঁ প্রাচীনতম পোলো ক্লাব। 1862 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কলকাতা পোলো ক্লাবে, বিশ্বের প্রাচীনতম পোলো ক্লাবে। 2 ব্রিটিশ সৈন্য ক্যাপ্টেন রবার্ট স্টুয়ার্ট এবং জো সেরার, উত্তর পশ্চিম ভারতের মণিপুর রাজ্যে স্থানীয়দের দ্বারা ঘোড়ায় চড়ে খেলা সাগল কাংজেই, নামে একটি খেলা দেখার পর এই ক্লাবটি শুরু করেন। কলকাতা পোলো ক্লাবটি প্রাচীনতম এবং প্রথম পোলো ট্রফি এজার কাপ বা এজরা কাপও কিন্তু পরিচালনা করে, যার প্রথমটি কিন্তু

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: কোলাঘাট থেকে রিকোয়েস্ট করেছে নচিকেতা নচিকেতা এই গানটার জন্য। ওয়াও, শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে কিন্তু একই সঙ্গে মনামি মনামি রিকোয়েস্ট করেছে কোথেকে, লেক মার্কেট থেকে। মনামি রিকোয়েস্ট কিন্তু সে একই গান, ব্যাপারটা কি? যাই হোক, নচিকেতার এই গান আপনার কানে, আপনাদের কানে 107 FM রেইনবো। নমস্কার কলকাতায়।

এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর।

0: এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে এক রাত বিনা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর।
1: না, এইটা বলার দিন শেষ হোক। আর এই মুহূর্তে পাগল মন কি চাইছে, কি জানতে চাইছে জানতে চাইছে, সেই পাগল মনের কথা শুনতে শুনতে আমরা চলে যাই নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়। কিন্তু দ্বিতীয় ঘন্টায় শুরুতেই রয়েছে জবর খবর।

0: তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যপাল আর এন রবির কাছে কমিশনের সেই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল 7ই মে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা কোন রকমভাবেই বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফকেও তা সুনিশ্চিত করতে বলেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পাশাপাশি জেলা শাসক, পুলিশ সুপার ও পুলিশ আধিকারিকদের পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখতে বলেছেন তিনি। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার খবর মিলেছে। এ পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এর মধ্যে 2 জন বিজেপি এবং 2 জন তৃণমূল কংগ্রেস কর্মী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজার থানার রাজবাড়ি এলাকায় 2 গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভরত প্রসূন কর এবং 1 কনস্টেবল। ন্যাজার থানার ওসি ভরত প্রসূন করের পায়ে গুলি লেগেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার বিধানসভার নিশাপুর অঞ্চলে গত সন্ধ্যায় রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আইএসএফ কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন একাধিক আইএসএফ কর্মী। আইপিএল ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। এই ম্যাচে সঞ্জু স্যামসাং অপরাজিত থেকে 87 রান করেন এবং কার্তিক শর্মা করেছেন 41 রান। 156 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চেন্নাই সুপার কিংস 17 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 159 রান করে। সঞ্জু স্যামসাং ম্যাচ সেরা নির্বাচিত হন। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: একটা জাতির জীবন শক্তি। ভারতের স্বাধীনতার বহু বছর আগে থেকেই রবীন্দ্রনাথের জনগণমনে অধিনায়ক এই গানের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতৃবন্দনা গীতি বন্দে মাতরম এই দেশের পরাধীনতা থেকে মুক্তির লড়াইয়ের একমাত্র ধ্বনি, যা কালাপানি পাড়ের কুখ্যাত সেলুলার জেলের নৃশংস অত্যাচার সহ্য করতেও সঞ্জীবনী বটিকার মতো কাজ করত। একটি স্তোত্র বা বন্দনা গান যার আয়ুষ্কাল 150 বছর। জানানি পৃথিবীর আর কোন দেশে এমন দৃষ্টান্ত রয়েছে কিনা। 1875-এ যখন বঙ্গদর্শন পত্রিকায় প্রথম বন্দে মাতরম গানটি পাদপুরাণ হিসেবে প্রকাশিত হয়, তখন এই ব্যাপারে তেমন ব্যাপক প্রচার হয়নি। অর্থাৎ পত্রিকার একটি পাতা ভরাট করার জন্য লেখা হয়েছিল এই বন্দনা গীতিটি। কারোর নজরেও কিন্তু সেভাবে পড়েনি তেমন করে। বঙ্কিমচন্দ্র 1882-তে আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম সংযুক্ত করেন, আর তখন থেকেই এর উত্থান এবং এগিয়ে চলা 150-এ পাহারাকা। বন্দে মাতরম নিয়ে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে একথা আজ এফএম রেইনবোতে।
1: 107 FM রেইনবো।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: হিংসা নয় সন্ত্রাস নয় মারামারি খুনোখুরি না এসব নয় আর এসব নয় বলেই কিন্তু আজ আরপি রয়েছে আপনাদের জন্য এমন একটা টপিক রেখেছে যেখানে সত্যি সত্যি কিন্তু গান্ধীগিরি বাঁকুড়ার সেই সেই গ্রাম সেই অঞ্চল যেখানে কিন্তু দুটো দিন কি ছিল না ইলেকট্রিসিটি ছিল না বারবার ফোন করা হয়েছে কিন্তু তবুও হ্যাঁ দেখা হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইত্যাদি বলার পরেও ব্যবস্থা হয়নি দুটো দিন বাদে সেখানকার মানুষজন হাতে ফুলের মালা মিষ্টির প্যাকেট সব কিছু নিয়ে হাজির হন ওই দপ্তরে ওই বিদ্যুৎ দপ্তরে হাজির হন এবং তারপর সেই সব কর্মী ওই সাব স্টেশনে যারা কর্মী ছিলেন তাদের হাতে তুলে দেন বিষয়টা আর কিছুই নয় মারামারি খুনোখুনি একেবারে রক্তপাত না মোটেই নয় বরং সুষ্ঠুভাবে গান্ধীগিরি করেও কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারি এই নিয়ে টপিক এই নিয়ে কিন্তু আপনি পাঠাবেন আজ মেসেজ কারোর সঙ্গে গান্ধীগিরি কি সত্যি সত্যি আপনি করেছেন নাকি করবেন নাকি বাড়িতেই হয়তো বাবা আপনাকে বিভিন্ন রকম কথাবার্তা বলে আপনি কি সত্যি সত্যি শান্ত মনে শান্ত চিত্তে একটুও অস্থির না হয়ে বাবাকে বোঝাবেন মাকে ম্যানেজ করবেন কিভাবে কি করবেন কোন গান্ধীগিরি করবেন যেটা কিন্তু রিয়েলি চমকে দেওয়ার মতো শেয়ার করুন আজ 9903653992 না হিংসা নয় সন্ত্রাস নয় রক্তপাত নয় বরং একে অন্যের সঙ্গে আসুন না আমরা মিলেমিশে থাকি দেখবেন কতটা সুন্দর জীবন আমাদের দেশ এগোবে আমাদের রাজ্য এগোবে আমাদের রাজ্যের মানুষরা অনেক বেশি এগোতে পারবে সেই শপথ নেই না অন্য কোনো ভাবনা নয় ভাবনা শুধু একটাই সারা বিশ্বের অস্থিরতার সঙ্গে আমরাও যাতে অস্থির না হয়ে উঠি এমনটা বলতে 8:13 হয়ে 16 সেকেন্ড আর এই মুহূর্তে কিন্তু বাম্পার নিউ টিউন
4: FM রেনবোতে রেনবো নিউ টিউন রেনবো নিউ টিউন
3: বর্ডার টু মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ সোনু নিগমের কণ্ঠে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। 9903652992 তে আপনাদের পাঠানো মেসেজ আর এই মুহূর্তে কিন্তু গানের রিকোয়েস্ট, গান বিলন্তিতে প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসছে এই মুহূর্তে। ওকে, তোর এক কথায়। হ্যাঁ, এই গানে রিকোয়েস্ট করেছেন মাধাই বহর ঘোষপাড়া থেকে, রাইট? সেসব কথায় আসবে আর কিন্তু শব্দ দানবের তাণ্ডব চলতে থাকলে আমি কানে তুলো গুজে প্রতিবাদ জানাবো। সুভাষ চক্রবর্তী উত্তর বাউল থেকে এমনটাই কিন্তু পাঠিয়েছেন, এবং সেই সঙ্গে মুখে উথাল পাতাল ডাক, সেই গানের রিকোয়েস্ট কিন্তু রয়েছে সুভাষের পক্ষ থেকে। চেষ্টা করবে আর সেই গানও শুনিয়ে দিতে। প্রিয় শ্রবণ সাথে, প্রবাল শর্মা অধিকারী কোথেকে পাঠিয়েছেন? বিলাসপুর ছত্তিশগড় থেকে পাঠিয়েছেন। প্রিয় শ্রবণ সাথী আরপি, তোমাকে আর সকল শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত, ভোরে থেকে শুনছি তোমার উপস্থাপনায় রত্নগর্ভা, ভালো লাগলো। কবিগুরু ও তাঁর মায়ের জীবন কাহিনী শুনে সমৃদ্ধ হলাম। টপিকের বিষয় বলি, রিভার্স সাইকোলজি। হ্যাঁ, রিভার্স সাইকোলজি বা বিপরীত মনোবিজ্ঞান হলো এমন একটা প্ররোচনামূলক কৌশল যেখানে কাঙ্ক্ষিত ফল পেতে কারো কাছে ঠিক তার উল্টোটি চাওয়া হয়। অর্থাৎ আপনি যা চান কাউকে তা করতে বলার বদলে যদি তাকে তা করতে নিষেধ করেন, তবে সে কিন্তু বিদ্রোহী হয়ে বা নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে কাজটি করতে উদ্বুদ্ধ হয়। অনেক ক্ষেত্রে এর ফল আমিও পেয়েছি। ধরো কেউ বেশি টাকা চাইছে অন্যায়ভাবে, তাকে আরও বেশি চাইতে বলি, তাতে তার লজ্জাই হয় শেষমেশ। তাই এইভাবে আমি অনেক অনেক অনেক কার্যসিদ্ধি করেছি। ওয়াও, থ্যাংক ইউ। সকলে ভালো থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন প্রবাল শর্মা অধিকারী, বিলাসপুর ছত্তিশগড় থেকে এমনটাই পাঠিয়েছেন। গুড মর্নিং দাদা, কারো কাছ থেকে টাকা পাওনা থাকলে তার সঙ্গে ঝগড়া না করে বরং তাকে বেশি করে অহিংস পথে সেবা করব, বেশি করে ভালো মন্দ খাওয়াতে চাই এবং তার পিছনে আরও খরচ করব যদি তার একটুখানি জ্ঞান হয়, এমনটাই লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। আরে ভাই, আমি তাহলে কিন্তু তোমার কাছ থেকে টাকা ধার নেব, আর টাকা ফেরত দেব না, তুমি আমাকে প্রচুর প্রচুর খাওয়াবে, তাহলে দুদিক দিয়ে লাভ। একদিক দিয়ে আমি টাকা পেলাম, আর অন্য দিক দিয়ে তুমি আমার কাছ থেকে টাকা আদায় করবার জন্য ক্রমশ খাওয়াবে, আমার মন ভোলাবে, আমাকে মুভি দেখতে নিয়ে যাবে, আরও যে কত কিছু করবে। আহা, আরে ভাই চলে এসো, আমার খুব টাকার দরকার, হাম গরিব আদমি আছে ভাই, হাম গরিব আদমি আছে। সুপ্রভাত দাদা, আমি গান্ধীগিরি করি। একবার যখন দেখি রাস্তা নোংরা করছে আমার থেকে বড়, আমি চুপচাপ ছবি তুলি, ভালো করে বলি এইসব করবেন না, এতে আপনার শহর কিন্তু নোংরা নয় ভাই, ওটা নোংরা হবে, নোংরা হচ্ছে খাকু। সে বলে, তুমি নিজের চরকায় তেল দাও তো আর তর্ক করো। ওহো, আমি তখন ছবিটা দেখাই, বলি এটা কিন্তু ভাইরাল হবে। সে তখন একদম ভেজা বেড়াল চুপচাপ জায়গা পরিষ্কার করে ক্ষমা চেয়ে চলে যায়। সৌভিক ঢাকুরিয়া থেকে কিন্তু এমনটাই পাঠিয়েছে। আপনি কিন্তু গান্ধীগিরির কোনো ছবি, কোনো ঘটনা ছোট্ট করে পুঁচকে করে পাঠিয়ে দিন 9903652992 তে। আর পি ওয়েট করছে আপনার সেই গান্ধীগিরি শোনানোর জন্য। 8:25 হতে যায়, প্রায় হতে যায়, আর এই মুহূর্তে দুটো প্রাণীর গানের রিকোয়েস্ট এসছে। কে পাঠিয়েছে গান বিলন্তিতে? এই মুহূর্তে কিন্তু ঘোড়ার গানের রিকোয়েস্ট এসছে।
1: গান মিলান্তি
3: কালপুরুষ, এই ব্যান্ডের কিন্তু ঘোড়া। হ্যাঁ, ঘোড়া নামে গানটা রয়েছে, সেই ঘোড়া নামের গানের রিকোয়েস্ট পাঠিয়েছে কে? তুহিন শুভ্র মজুমদার কোথেকে পাঠিয়েছে? সিংহবাড়ি হেম বাইপাস থেকে পাঠিয়েছে। এবং সেই সঙ্গে শুধুমাত্র কিন্তু এখানে থেমে থাকবেন না, ঘোড়ার পাশাপাশি গাধার গানেরও কিন্তু আজকে রিকোয়েস্ট আছে, আর ঘোড়া এবং গাধাকে দুজনকে মিলিয়ে দেবে আর ফির ছোট্ট পুঁচকে একটা গানে। ওকে, তাহলে শুরুতেই হয়ে যাক ঘোড়ার গান।

0: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: শক্তির ভক্ত নরমের জম, শক্তির ভক্ত নরমের জম, ঘোড়া তো হলো, এরপর গাধা। গাধা সে গাধাটা এক সকালবেলা এত শুনবেন কেন, বরং গাধা গানটি শুনুন, চন্দ্রবিন্দু গাইছে আপনার জন্য। কিন্তু কার রিকোয়েস্ট রয়েছে এই গাধা গানটা শোনার জন্য? কার? ওহো, সৌমন্তী, জানে নাই এই নামটা, এই নামটা এই ফার্স্ট টাইম পেল আজকে। সৌমন্তী চন্দননগর থেকে পাঠিয়েছে এই গানের রিকোয়েস্ট। জানি শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে আহা রাপুর্না, ওকে রাপুর্না, নতুন নতুন নাম পাচ্ছে আজকে, ওকে থ্যাংক ইউ। রাপুর্নাও কিন্তু পাঠিয়েছে কোথেকে, হয়তো চন্দননগরের দুই বন্ধু, তারা দুজন যুক্তি করে পাঠিয়েছে এই গানটা শোনার জন্য।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ঘোড়া গাধা দুজনকেই পেয়ে গেছি আমরা, কিন্তু ঘোড়াকে পিটিয়ে গাধা করতে গেলে কিংবা গাধাকে পিটিয়ে কি আপনি ঘোড়া করতে পারবেন? কি বলছে, কি বলছে গান? হ্যাঁ, ঘোড়াছে সেই গান, ঘোড়াকে পিটিয়ে গাধা, কিন্তু গাধাকে পিটিয়ে ঘোড়া সত্যি সম্ভব?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো মেসেজ 9903652992 এই মুহূর্তে কার মেসেজ? হ্যাঁ, এই মুহূর্তে কার মেসেজ? বেশ কিছু মেসেজ কিন্তু একেবারে জমে পুরো জাতাকাণ্ড হয়ে রয়েছে। ওকে, কার মেসেজ? দীপকের মেসেজ, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে পাঠিয়েছে, কি লিখেছে? হাই গুড মর্নিং আরপি দাদা ভাই, আমি যেহেতু সেলফ এমপ্লয়েড, আমার ব্যবসাটা চলে আমার ব্যবহার এবং হাসি মুখের উপর। অনেক পার্টিরা এসে আমার উপর রেগে যায়, কিন্তু আমি তাদেরকে হাসি মুখে এবং ঠান্ডা মাথায় বুঝিয়ে ব্যাপারটাকে সলভ করি, আর এইভাবে কিন্তু গান্ধীগিরি করে আমি আমার সেলফ এমপ্লয়েড এর ব্যবসা দীর্ঘ 25-26 বছর ধরে চালিয়ে যাচ্ছি। আর সংসারে ঝুনুর সঙ্গে এইভাবেই গান্ধীগিরি করে সংসারটাও কিন্তু আজ প্রায় 26 বছর একসঙ্গে চালাচ্ছে। ওকে, মানে ব্যাপারটা কি, তোমার ব্যবসার বয়স আর তোমার বিয়ের বয়স দুটোই একই, মানে বিয়ে করার পর ব্যবসা শুরু করলে নাকি ব্যবসা শুরু করে বিয়ে করলে, ব্যাপারটা কিন্তু জানতে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ দীপক, আপনি পাঠিয়ে দিন মেসেজ, গান্ধীগিরির মেসেজ পাঠিয়ে দিন। আর এই মুহূর্তে কার মেসেজ অন? এই মুহূর্তে যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন, কি লিখেছেন? সুপ্রভাত আর জে আরপি দাদা ভাই, নমস্কার সহ বৈশাখী শুভেচ্ছা জানাই। বাড়ির ফুলবাগানের ভেতরে প্রবেশ করে গাছ ভেঙে প্রায় ফুল চুরি হয়ে যেত, অগত্যা একটা কিছু ফুলের প্যাকেট একটা কাগজে লেখা হলো, দয়া করে বাগানে কষ্ট করে প্রবেশ না করে এই ফুলের প্যাকেট নিয়ে যান, আপনাদের জন্য সযত্নে রাখা আছে। তারপর থেকে আর বাগানের না, তারপর থেকে বাগানের কিন্তু আর ফুল চুরি হয় না। এবং সেই সঙ্গে যাদবেন্দ্রবাবু লিখেছেন, আজ ভোরাইতে আজ রত্নগড় ভাই রবীন্দ্রনাথের মা সারদা দেবীর কথা তাঁর বেশ ভালো লেগেছে, সে কথাও কিন্তু তিনি একেবারে কল্যাণ খুল্লা হৃদয়ে জানিয়ে দিয়েছেন। ওকে ওকে ওকে, দমদম সোমনাথ, দমদমের সোমনাথ, দমদম ক্যান্টনমেন্টের সোমনাথ কি লিখেছে? গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং আরপি, গান বিলন্তিতে কি চাই? শুভমিতা যদি বন্ধু হও এই গানটা শোনাবে প্লিজ। ওকে, না শোনালাম, তারপর কি করব, ভেরি নাইস টপিক। এই বিষয়ে বলি, যারা শেষ রাতে ফুল চুরি করে, আমি কিন্তু গেট খুলে দিয়ে বলি, গাছ নষ্ট না করে শুধু ফুল তুলবেন প্লিজ। ওমা, রাতভর জেগে থাকতে হয় গেট খোলার জন্য? ওয়াও, থ্যাংক ইউ সোমু ভাই, আপনিও পাঠিয়ে দিন কিন্তু এই গান্ধীগিরির মেসেজ। আপনি কার সঙ্গে কী করবেন কিংবা করেছেন সেটা আজ হয়তো রিকল করছেন, কিংবা ইন ফিউচার করবেন সেটাও আপনি একটা প্ল্যানিং করে ছোট্ট করে পুঁচকে করে পাঠিয়ে দিন 9903652992। আরপি ওয়েট করছে আপনার মেসেজের জন্য। আর এই মুহূর্তে কোন গান? আরে ভাই, ঘোড়া গাধা, গাধা ঘোড়া পেটানো হয়ে গেছে, গাজর খাওয়ানো হয়েছে, আর এরপর তো খালি প্রেম চাই, একটু ভালোভাবে মিলেমিশে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আরে এই তো ভোটের ব্যাপার চলছিল না, সেই ভোটের কয়েকটা দিনে এই রান্না বান্না নিয়ে সব ঠোকারকি হচ্ছিল। ঘটিদার বউ অলরেডি কিন্তু বাপের বাড়ি চলে গেছে, তো ভালো কথা। কিন্তু দিন দুটো দিন যেতে না যেতেই আমার ফোন, এই ঘটি শোনো না। ঘটিদা বলে কী হয়েছে, কি রাগ করতে চলে গিয়েছিলে, রান্না বান্না করবে না, চলে গিয়েছিলে তো, ব্যস্ত ছিলে, আবার আসার কথা কী আছে? আরে না না শোনো না, আমি না চলে এসেছি, আমি ট্রেনে আছি, এই একটু বাদে কিন্তু স্টেশনে নামবো, গাড়িটা নিয়ে এসো না, আমরা আসছি। ঘড়িদা বলে আমরা মানে, গিয়েছিলে তো তুমি একা, হঠাৎ করে আমরা মানে? বলে না আমি না মাকেও নিয়ে আসছি। ঘটি তার মুখ ফসকে বেরিয়ে গেল, হুরে বাপ রে বাপ, একে একে বৃষ্টি, তার উপর আবার বজ্রপাত সহ বৃষ্টিপাত, উরে বাপ রে বাপ। কোচকাটি কোচ মিঠি সঙ্গে আরপি, 8:48 হতে চলেছে। আর এই মুহূর্তে কোন গান আপনার জন্য? এই মুহূর্তে কিন্তু প্রেমের যাপন, শান এবং অনিশা আপনার গানে শুধুমাত্র 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো মেসেজ 9903653992 টুইটে বই বই চুঁয়ে চুঁয়ে করে আসছে, আসতেই থাকছে, আসতেই থাকছে। এই মুহূর্তে, এই মুহূর্তে কার মেসেজ? গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে কি পাঠিয়েছেন? প্রথমে আমার খুব প্রিয় আরজে ফ্রেন্ড আরপিদাকে বৈশাখের শুভেচ্ছা। ওকে, আপনাকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা। আজকের টপিকের বিষয় বলি, আমার জীবনে গান্ধীগিরি ঘটনা এখনও পর্যন্ত না ঘটলেও এই হিংসা হানাহানি রক্তপাতের দিনে অস্থির এক সময় কিন্তু অহিংসা এবং গান্ধীগিরি খুব খুব খুব প্রাসঙ্গিক, এবং সেই সঙ্গে ভূমির বারান্দায় রোদ্দুর এই গানটা শ্রদ্ধে চেয়েছেন। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে কার কি রিকোয়েস্ট রয়েছে? ওকে, শ্রাবণী মন হারিয়ে জজুর কণ্ঠে, শিবু শ্যাম কোথেকে পাঠিয়েছেন? দুর্গাপুর স্টেশন বাজার পশ্চিম বর্তমান থেকে কিন্তু গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন। শুধু কি তাই? ওকে ওকে, একেবারে ফেসবুকের কত কিছু লিংক শেয়ার করেছেন আমাদের বন্ধু, কিন্তু কে দেখবে, কখন দেখবে, কিভাবে দেখবে, কেউ জানে না। ওকে, গান মিলান্তিতে রিকোয়েস্ট পাঠিয়েছে কে? শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড় থেকে কি লিখেছে? শুভ সকাল দাদাভাই, ভোরাই থেকে শুনছি, বুধবার, বুধবার না এলে তোমার বাড়িতে কিন্তু বাবলা গাছ, বাবলা গাছের কাঁটা পাঠিয়ে দেবো। ওকে, শর্মিষ্ঠা কিন্তু এমনটাই লিখেছে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বাবলা গাছ, তারপর কিন্তু টাং টুইস্টার দেবো তোমাকে আমি। হ্যাঁ, বাবলা গাছে বাঘ ঝুলেছে, কি পারবে তো? এর যদি পারো তাহলে কিন্তু বাবলা গাছ, বাবলা কাঁটা সব কিছু আমার বাড়িতে পাঠিয়ে দাও, আর তারপর কিন্তু টাং টুইস্টার দেবে। বাবলা গাছে বাঘ ঝুলেছে, বাবলা গাছে বাঘ ঝুলেছে, বাবলা গাছে না, বাঘ না, বাঘটি যদি বাপ হয়ে যায় তাহলে কিন্তু যাতা কাণ্ড। আর ওদিকে ওদিকে কিন্তু ওদিকে কী রয়েছে, কী রয়েছে? আজ কিন্তু থাকবে টিপস, থাকবে একই সঙ্গে, একই সঙ্গে থাকবে আরও আরও অন্যরকম একটু আউট অফ ট্র্যাক খবরাখবর, যেগুলো আপনার মনকে ভালো করবে, এই গরমে একটু স্বস্তি দেবে। প্রেমের যাপন পেরিয়ে আমরা চলেছি এই মুহূর্তে আলতো প্রেমে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি রিকোয়েস্ট রয়েছে কিন্তু শুভ্রা এবং সেই সঙ্গে দেবপ্রিয়া, হ্যাঁ এই দুজনের রিকোয়েস্ট সং কে রয়েছে জিয়া যায় না। শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গান শুধু শুধু আমরা চলে যাব নমস্কার কলকাতা তৃতীয় কণ্ঠে, জবর খবর এবং তারপর যথারীতি নমস্কার কলকাতায় 3-1-3 গানের হ্যাট্রিকে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীর কর্মসংস্থান সংক্রান্ত দ্বিতীয় কর্মী গোষ্ঠীর বৈঠক আজ তিরুবনন্তপুরমে শুরু হবে। দুই দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলি প্রতিনিধিরা শ্রম, কর্মসংস্থান এবং শ্রমিক কল্যাণের বিষয়ে আলোচনা করবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, সভার সদস্য রাষ্ট্রগুলি সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, শ্রম বাজারকে সংগঠিত করা এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করবে। জাতীয় তদন্ত সংস্থা NIA নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS-এর একটি বায়োটেরর বা জৈব পদার্থ ব্যবহার করে জঙ্গি হামলার ষড়যন্ত্রে অভিযোগে অভিযুক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। ক্যাস্টের বিষ থেকে পাওয়া মারাত্মক বিষ রিসিন ব্যবহার করে জনবহুল স্থানে তা প্রয়োগ করে মানুষকে হত্যা করা এই হামলার মূল উদ্দেশ্য ছিল। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করা টিভিকে রাজ্যে নতুন সরকার গঠনের দাবি জানাতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, টিভিকে নেতা জোসেফ বিজয় আজ রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের দাবি জানাবেন। তবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে টিভিকে আরও 10 জনের বেশি বিধায়কের সমর্থন জোগাড় করতে হবে। পাঞ্জাবের অমৃতসর ও জালন্ধরে গতরাতে সেনাবাহিনী এবং BSF চত্বরে বাইরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুই ঘটনায় নিরাপত্তা বাহিনী হাই অ্যালার্ট জারি করেছে। দুটি বিস্ফোরণ স্থল থেকে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ওই এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভারত ও মায়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সমুদ্র সম্পর্ক শক্তিশালী করতে মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুনয়না। মায়ানমারের বন্দরে নৌজাহাজের আগমন ভারতের পারস্পরিক ও সামগ্রিক নিরাপত্তার অগ্রগতি মহাসাগর দৃষ্টিভঙ্গি সম্পর্কে সামঞ্জস্যপূর্ণ বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা,
4: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় ইন হয়েছে আরপি। আর নমস্কার তৃতীয় ঘন্টা মানে কিন্তু তিন একে তিন গানের, হ্যাঁ গানের হ্যাট্রিক।
2: FM রেনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
4: এই গানের হ্যাট্রিকে এই মুহূর্তে কিন্তু জিজ্ঞাসা, কার কাছে জিজ্ঞাসা, কি জিজ্ঞাসা? হে ভানুপ্রিয়া, তোমার কি ভাতের হোটেল, ভাতের হোটেল নাকি ভূতের হোটেল? সেই ভানুপ্রিয়া, ভূতের হোটেল থেকে এই গান, তুমি কে জিজ্ঞাসা, অনুপমের কণ্ঠে শুধুমাত্র 107 FM ব্রেন।

0: FM Rainbow তে 3-1-3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক,
1: গানের হ্যাট্রিকের সেকেন্ড সংগ্রহ রয়েছে বড় টু মুভি থেকে এই গানটি।

FM Rainbow-তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক, ঝিলমিল লাগে দে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে কিন্তু সেই ভালো খবর, সেই মন ভালো করা খবর, যে খবরে কিন্তু আমরা ইন্সপায়ার হতে পারি, সেমনই একটা তেমনই একটা খবর কিন্তু আপনার জন্য, আপনাদের জন্য। বাড়ির গোয়ালে খুলেছিলেন ক্লাসরুম, 400 বাচ্চাকে, হ্যাঁ 400 বাচ্চাকে পড়াচ্ছেন কে, কোথাকার শিক্ষক, অসমের শিক্ষক। ব্যাপারটা একটুখানি খুলে বলা যাক। স্কুলে না গিয়ে রাস্তায় কাদা মেখে খেলতে দেখেছিলেন কয়েকটা বাচ্চাকে, জীবনের সে একটা মুহূর্তই যেন আমূল আমূল বদলে দিয়েছিল উত্তম তেরদের জীবন। হ্যাঁ উত্তম তেরনের জীবন। বছর 21 বয়সে তরুণ বুঝেছিলেন পড়াশুনো না করলে জীবনে কোনো উন্নতি কিন্তু সম্ভব নয়। সেই সময় নিজের বাড়ির গোয়াল ঘরে বিনামূল্যে শুরু করেছিলেন টিউশন ক্লাস। এই ঘটনার প্রায় 3 বছর পরে 2003 সালে বিএসসি পাস করা ওই তরুণ শুরু করেন নিজের কোচিং সেন্টার। আর নন প্রফিট ওই স্কুলের কথা ছড়িয়ে পড়ে ধীরে ধীরে, বাড়তে শুরু করে ছাত্রছাত্রীদের সংখ্যা। এখন প্রায় 20টি গ্রামের, ভাবুন একবার, এখন প্রায় 20টি গ্রামের 400 বাচ্চা ওই স্কুলে পড়াশুনো করে। 22 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা পড়ান এই স্কুলে। নিজের বাড়িরই একটা অংশে এই স্কুল তৈরি করেছেন উত্তম। অসম বোর্ডের অনুমোদনপ্রাপ্ত এই স্কুলের নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ানো হয়। দূর থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হস্টেলের ব্যবস্থা, অসমিয়া, হিন্দি, ইংরেজি, সোশ্যাল সায়েন্স এবং অঙ্কের পাঠ দেওয়া হয় এই স্কুলে। হাতে কলমে প্রশিক্ষণও কিন্তু দেওয়া হয়, আর বিষয়টা কিন্তু একেবারে কম্পিউটারের মাধ্যমে। তবে শুধুই কিন্তু পুঁথিগত পড়াশুনো নয়, সিলেবাস বহির্ভূত নানা বিষয়েও একেবারে একেবারে যাতে দক্ষ হয়ে ওঠে এইসব ছাত্রছাত্রীরা, সেদিকেও কিন্তু নজর রাখা হয়। হাতের কাজ, সেলাই, খেলাধুলো, নাচ শেখানো, গান শেখানো, ওয়াও কত কিছুর ব্যবস্থা রয়েছে। স্কুল চালানোর জন্য সাহায্য করেন অনেকেই, অনেকেই কিন্তু অর্থ সাহায্যের পাশাপাশি স্কুল চালানোর জন্য প্রয়োজনীয় নানান জিনিসপত্র অনুদান হিসেবে দিয়ে থাকেন। এছাড়াও পুরনো স্কুলের ব্যাগ, বই খাতা ইত্যাদি সংগ্রহ করেন উত্তম। হস্টেলের পড়ুয়াদের খাবারের যোগান দিতে শাকসবজি, সেই সঙ্গে চালও অনুদান হিসেবে নেওয়া হয়। উত্তমের বক্তব্য, পড়াশোনা করা প্রত্যেকের জন্য কি

প্রয়োজন। তিনি বলেন, যারা অবহেলিত একমাত্র পড়াশোনার মাধ্যমে কিন্তু তাদের উন্নতি সম্ভব, উন্নয়ন সম্ভব। এই সাদা কথাটা, সোজা কথাটা আমরা সকলে কবে বুঝব, কবে বুঝব? আর পড়াশোনাটাই কিন্তু আমাদের জীবনকে চেঞ্জ করে দিতে পারে, অন্য একটা জায়গায় নিয়ে যেতে পারে। এমন ভালো খবর আরও রয়েছে আরপির কাছে, আর সেগুলো শেয়ার করবে আপনার কানে শুধুমাত্র 107 এ। এই মুহূর্তে খানা শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: ফুড ফান্ডা
4: বলা ভালো ফ্রুটস ফান্ডা রাইট রাইট রাইট মানে কোন ফ্রুটস আরে কাঁচাও খেতে পারেন পাকাও খেতে পারেন যা খুশি করে খেতে পারেন এবং প্রচুর প্রচুর কিছু কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কার কথা বলছি আরে বৈশাখে আম পাকে অতএব আমের কথা ডেফিনেটলি থাকবে কাঁচা পাকা এখন দুরকমই পাওয়া যাচ্ছে আর এদিকে কিন্তু গরমে আম পোড়া শরবত খাচ্ছেন শরীর ঠান্ডা হওয়া ছাড়া আর কি কি উপকার মিলবে আম পোড়া শরবতের রেসিপি সে তো কমাই বলে যাচ্ছে আরপি আজ শুধুমাত্র উপকারের কথা আপনাকে শেয়ার করবে শরীরকে টক্সিন মুক্ত রাখবে কিন্তু কাঁচা আম শরীরে জমে থাকা টক্সিন বের করে দিতে সাহায্য করে আমের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্টে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমায় একই সঙ্গে ক্রনিক অসুখের ঝুঁকিও কিন্তু সেটা কমিয়ে ফেলে আম হলো ভিটামিন সি এর একেবারে বড় সড়ো একটা ভাণ্ডার দেহের দৈনিক ভিটামিন সি চাহিদার 60% পূরণ করে একটা কাঁচা আম আর শরীরে ভিটামিন সি পর্যাপ্ত মাত্রায় থাকলে কিন্তু সংক্রমণের হাত থেকে আমরা অনেকটাই কিন্তু মুক্তি পেতে পারবো সেই সঙ্গে শরীরকে হাইড্রেটেড রাখে ব্যাপারটা কি না আম পোড়ার শরবত গ্রীষ্মকালে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী শরবত শরীরে জলের চাহিদা মেটায় আর আমের মধ্যে থাকা মিনারেল শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য সেটাও কিন্তু বজায় রাখে শরীরকে ঠান্ডা ঠান্ডা কুল কুল রাখে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এমনকি হিট স্ট্রোকের ঝুঁকি অনেকটাই পর্যন্ত কমিয়ে দেয় এই কাঁচা আম জানেন কি আমার আপনার লিভারকেও কিন্তু অনেক বেশি সতেজ রাখে এই কাঁচা আম কাঁচা আমে কি রয়েছে লুপেওল নামের একটি উপাদান রয়েছে যা লিভারকে ক্ষয়ের হাত থেকে বাঁচায় লিভারের কার্যকারিতাকে উন্নত করে শরীরকে দূষণ মুক্ত করে এই কাঁচা আম এছাড়া হজমের গণ্ডগোল থেকেও সেটাও কিন্তু মুক্তি দেয় কাঁচা আমে থাকা ডাইজেস্টিভ এনজাইম কোষ্ঠকাঠিন্য বদ হজম অ্যাসিডিটির প্রবলেম যাতে রয়েছে সেগুলো অনেকটাই দূরে রাখে সব মিলিয়ে মেটাবলিজম সচল থাকে এবং ফ্যাটি লিভারের সমস্যাও কিন্তু দেখা যায় না শুধুমাত্র তাই নয় দাঁত এবং মাড়ির সমস্যায় কিন্তু এই কাঁচা আম অনেকটাই কাজ করে দাঁতের ক্ষয় প্রতিরোধে কাঁচা আমের জুড়ি মেলা ভার আমের মধ্যে ভিটামিন সি রয়েছে যা মাড়ির স্বাস্থ্য বজায় রাখে আমের মধ্যে থাকে ক্যালসিয়াম দাঁতের স্বাস্থ্য বজায় রাখে রক্তের অসুখের কথা যদি বলি কাঁচা আমের মধ্যে থাকে ভিটামিন সি আয়রন শোষণে অনেকটা সাহায্য করে এর জেরে রক্তল্পতার ঝুঁকি কিন্তু কমে যায় শুধু কি তাই ওজনও কিন্তু নিয়ন্ত্রণ করে ওজন কমাতে চাইলে পাকা আমের চেয়ে কাঁচা আম খাওয়া কিন্তু অনেকটা অনেকটা ভালো কাঁচা আমে ক্যালোরি কমে শর্করাও খুব বেশি থাকে না তবে ফাইবার এবং অন্যান্য পুষ্টি কিন্তু রয়েছে তাই কাঁচা আম খেলে ওজন বাড়ার না কোনো রকম আশঙ্কা নেই অনেকগুলো কথা বললে ফেললো আরপি আর এই মুহূর্তে তাহলে ফুড ফান্ডায় থাক কাঁচা আম
3: ফুড ফান্ডা
4: আর এই ফুড ফান্ডার পর আপনার জন্য কি রয়েছে কান ফান্ডা ও হো দিওয়ানা বানাইছে

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলে দিতে অনেক কিছু রিকোয়েস্ট ছিল, যেমন ধরা যাক শর্মিষ্ঠার রিকোয়েস্ট ছিল, সেই সঙ্গে আর কার রিকোয়েস্ট ছিল, সোমনাথের রিকোয়েস্ট ছিল, একই সঙ্গে আরও যেন কার একটা রিকোয়েস্ট ছিল, কিশোরী গানটা শোনার জন্য, রাইট? সেই কিশোরী গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: FM Rainbow Day Indie Pop Playlist Indie Pop Playlist Indie Pop Playlist

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র,
3: কোন মন্ত্র আজ আপনার কানে কানে, কোন কুমন্ত্র, কুমন্ত্রণা দেবে আর কি আপনার কানে কানে? আপনি কি রাতে রাতে পারেন? রাতে পারেন না বুঝি? নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। আরে রাতে জানেন না বলে তো আর ফিরে হয়েছে আপনার কানে সেই কুমন্ত্রণা, মন্ত্রণা খুঁজি মন্ত্রণার মতো দেওয়ার জন্য। কী সেই কুমন্ত্রণা? যদি রাতে না জানেন কিন্তু আপনাকে তবুও রাতে হয়, তার একটা কাজ করুন, তার সেই রান্নায় বেশি করে ঝাল লঙ্কা দিন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, যা খুশি দিন। যে খেতে বসবে না সে শুধুমাত্র খালি খালি রান্নাটা একটু খালি ঝাল হয়েছে না হলে ঠিক হয়েছে। এটাই ছিল, এটাই ছিল আজ মর্নিং মন্ত্র,
2: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।
3: আর এই মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু একজনের কথা বলতেই হয়, দু দুজন কিন্তু বাংলাদেশ থেকে শুনছেন, অন্তত তারা লিখে পাঠিয়েছেন, মেসেজ করেছেন 9903652992 তে। আমি আইজ শুনছি বাংলাদেশের কুষ্টিয়া থেকে, গানগুলো খুব সুন্দর লাগছে দাদা, আমাকে একটা রোমান্টিক গান শোনাবে প্লিজ, রোমান্টিক গান শোনাবে। সেই সঙ্গে অমৃতা, অমৃতা দত্ত, সেও কিন্তু শুনছে কোথেকে, খুলনা থেকে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং ও যে গানটা শুনতে চেয়েছে সেটা কিন্তু মানে তাকে গোলাপ দিয়ে ছবি তুলে বলবো টেরিফিক, পানির পিকে সুন্দর রাস্তা করলেন লালি লাল, আপনার সুন্দর মুখের ছবি এখন হবে ভাইরাল, এইভাবে গান্ধীগিরি সত্যি করার পর পদঘাট হবে না রঙিন, থাকবে পরিষ্কার শহর। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর শঙ্করকে এত এত অভিনন্দন, থ্যাংক ইউ এমন সুন্দর করে ছন্দে ছন্দে লেখার জন্য, বলার জন্য, ভাবার জন্য। পড়ে দিও প্লিজ, আরে পড়ে দেবো তো, দেবো তো। সুখেন্দুবাবু মেসেজ পাঠিয়েছেন কোথেকে, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। কি লিখেছেন? সুপ্রভাত আরপি, সেদ্ধ ডিম লবণ ছাড়া, সেদ্ধ ডিম লবণ ছাড়া আরপি আছে, প্রশ্ন নেই, উত্তর দেব মুখিয়েছিলাম, নিভিয়ে দিলে প্রশ্ন না দি। হ্যাঁ রাইট, এই প্রথম কিন্তু বহুকাল বাদে আজ রত্নগর্ভায় কোনো প্রশ্ন রাখিনি, আসলে ক্লু দি, রত্নগর্ভাতে কি হয়, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের কথা নিয়ে থাকে আরপি, এবং সেই সঙ্গে ক্লু দেয় চিনতে হয়, শুনতে হয়, জানতে হয়, তারপর মেসেজ পাঠাতে হয় 9903652999।

টুতে আমি জানি আজকে বহু মানুষ কিন্তু মুখিয়েছিলেন, অন্তত প্রায় 40 খানা করে মেসেজ অ্যাভারেজ অ্যাভারেজ সেই ভোরবেলায় ভোর 6টার সময় যে যে রত্নগর্ভা শুরু হয়, সেই রত্নগর্ভা শোনার জন্য তার উত্তর দেওয়ার জন্য অন্তত কম করে 40 খানা অ্যাভারেজ মেসেজ আরপির কাছে আসে। ফাও থ্যাংক ইউ গুরুপল্লী থেকে। তেমনই একজন মানুষ সুখেন্দুবাবু, আমাদের প্রাণের মানুষ,

0: বাপ, এ বিছাপ, এ বিছাপ, আরে পূর্ণ করার জন্য আপনাকে কিছু খাইয়ে দিন, আপনার অনেক অনেক অনেক অনেক পূর্ণ অর্জন হবে, এবং পূর্ণ অর্জন করতে করতে আপনি পূর্ণ হয়ে উঠবেন। ওহো, পাপ পূর্ণ সব শূন্য হয়ে যাবে। ওকে অমৃতা, রিকোয়েস্ট অনুযায়ী এই মুহূর্তে কিন্তু গান মিলন্তিতে কোন গান?
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আসুন না আর একটু বেঁধে বেঁধে থাকি, কাছাকাছি থাকি, পাশাপাশি থাকি, অন্যের কিসে ভালো হয়, মঙ্গল হয়, হিত হয় তেমনটা ভাবি। সারাক্ষণ কেন অহিতের চিন্তা, কেন ওই গোয়ার তুমি, কেন ওই চেয়ারটা ধরে রাখা, কেনই বা মানতে না পারা। মেনে নি, কেউ যদি জয়ী হয় তাহলে আজ যে পরাজিত তাকে চেষ্টা করতে হবে, তাকে এগিয়ে যেতে হবে, সমাজের ভালো করতে হবে, উন্নয়ন করতে হবে, তবেই কিন্তু আমরা এই পৃথিবীতে এক একটা দাগ রেখে যাব। সেই ছোট ছোট দাগগুলো কিন্তু আমাদের উন্নয়নের পক্ষে অনেক বেশি পর্বত প্রমাণ একটা

উচ্চতায় পৌঁছে দেবে। আসুন না সেইটা করি, ভাগন নয় বরং গর্ব। আমরা গড়ন চাই, সেই গড়নের ইচ্ছে নিয়ে সবাইকে বেঁধে বেঁধে থাকার, কাছে কাছে থাকার, পাশাপাশি থাকার, মনের সঙ্গে মন জুড়ে থাকার ইচ্ছে আকাঙ্ক্ষা চাওয়া নিয়ে আর পি আজ ইতি টানছে। নমস্কার কলকাতায়, আগামীকাল নয় আগামী পরশু শুক্রবারও কিন্তু থাকবে আপনাদের মঙ্গল কামনায়, সকলের মঙ্গল কামনায় ভোরাইতে এবং একই সঙ্গে নমস্কার কলকাতায়। তাহলে জয় গুরু, এনজয় গুরু, মেলা মানে মিলন, সেই মেলার গান শুনতে শুনতে আরপি বলছে টাটা, বাই বাই, জয় গুরু, এনজয় গুরু।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুডুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চার রাজ্যের রাজ্যপাল ও পুডুচেরির উপরাজ্যপালের কাছে কমিশনের সেই নির্দেশিকা ইতোমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে চার রাজ্য ও কেন্দ্রশাসিত পুডুচেরিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল 7ই মে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা। ভারতের আবহাওয়া দফতর আজ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল পর্যন্ত এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং সিকিমে ভারী বৃষ্টিপাত সহ রবিবার পর্যন্ত কেরালা, মাহে, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলিকে পথ দেখানোর কর্মসূচি মিশন প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হল। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প জানান, বর্তমান সংঘাতের অবসান ঘটাতে ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর দিকে যথেষ্ট অগ্রগতি হয়েছে। অবসরের পরেও যেসব আধিকারিকরা রাজ্য সরকারের বিভিন্ন দায়িত্বে আছেন তাদের আজ থেকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। লোকভবন থেকে আসা এই নির্দেশ মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা সব দপ্তরের সচিবদের জানিয়েছেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফকেও তা সুনিশ্চিত করতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচনের ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে কমিশন অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসায় এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন বিজেপি ও দুজন তৃণমূল কংগ্রেস কর্মী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজার থানার রাজবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেস বিজেপির সংঘর্ষ থামাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান এবং দুই পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। ন্যাজার থানার ওসি ভরত প্রসূন কর, মহিলা পুলিশ কনস্টেবল মল্লিকা সর্দার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনজনেই চিকিৎসাধীন কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। ঘটনায় এলাকায় পরিস্থিতি থমথমে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চও চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার বিধানসভার নিশাপুর অঞ্চলে গত সন্ধ্যায় রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আইএসএফ কর্মীদের উপর হামলা চালালে গুরুতর আহত হন একাধিক আইএসএফ কর্মী। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু, পুডুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চার রাজ্যের রাজ্যপাল ও পুডুচেরির উপরাজ্যপালের কাছে কমিশনের সেই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে চার রাজ্য ও কেন্দ্রশাসিত পুডুচেরিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। অবসরের পরেও যে আধিকারিকরা রাজ্য সরকারের বিভিন্ন দায়িত্বে আছেন তাদের আজ থেকেই অফিসে আসতে নিষেধ করা হয়েছে। সচিবরা প্রত্যেকে নিজের দপ্তরে মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন। লোকভবন থেকে আসা এই নির্দেশ মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা সব দপ্তরের সচিবদের জানিয়ে দিয়েছেন। নবান্ন প্রশাসনের বিভিন্ন উপদেষ্টা পদে যারা ছিলেন তারাও নিজ নিজ দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: স্টুডিওর ঘড়ি বলছে সময়টা 11টা বেজে 6 মিনিট হয়েই গেছে, আর স্টুডিওটা যখন 107 FM রেনবোর, তখন অনুষ্ঠান অবশ্যই গান্দরিয়া।
1: গান্দরিয়া নিয়ে আজ আপনার সঙ্গে রয়েছে অম্বালিকা আর বিদিশা। হ্যাঁ, আমাদের দুজনের সাথে, মানে আর্য অম্বালিকা আর্য বিদিশার সাথে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে সময়টা, এই সময়টা মানেই হচ্ছে আধুনিক গান, মানে অর্থাৎ মডার্ন সংস আর কি, সেই গানের ডালি সাজিয়ে আজ বসেছি আমরা। বরং কাকে নিয়ে বসেছি, কার কথা বলবো, সেগুলো নিয়ে আসবো এবার। ছোট্ট কথা বলি, সেই কিশোর একটি ছেলে, সে ফুটবলের একেবারে প্রাণ তার, সে মাঠে গিয়ে ফুটবল দেখতে যায়, সেখানে গিয়ে লেখা হয়ে যায় ছোট্ট কাগজে
0: হৃদয়ের গান,
1: পিছনের সাদা অংশটায় ঠিক হৃদয়ের গান।
0: কিংবা ধরো বিমানে যেতে যেতে সুন্দরী বিমানবালাকে দেখে ন্যাপকিনে লিখে ফেলেন গান, কিংবা ধরো রান্না করছেন কেউ, তার রান্না, মানে বিখ্যাত মানুষ একজন রান্না করছেন, তার রান্না করা দেখে তিনি লিখে ফেললেন গান।
1: কে তিনি?
0: হ্যাঁ, এইরকম অনেক অনেক গল্প জড়িয়ে আছে তার গান লেখার সঙ্গে।
1: আরেকটা কথা শুধু এইটুকুই বলি যে আপনাদেরকেও বলা আর কি, এই যে লাইনটা, সেই লাইনটা দিয়েই আমরা বরং এই অনুষ্ঠানটার একদম শুরু হোক।
0: শুরু তো আমাদের হয়েই গেছে, মান্না দেকে দিয়ে, মান্নাদের কণ্ঠে গান দিয়ে আমরা শুরু করেছি, তবে একেবারে মানে তার ছোট্ট আভাস তো দিলাম। ঠিক আজকে কাকে নিয়ে, কার রচিত গান নিয়ে আমরা অনুষ্ঠান করতে চলেছি?
1: শুধু একটা ক্লু দিয়ে যাই বরং, যিনি লিরিসিস্ট অর্থাৎ যিনি গীতি কবি, তাকে কবি বলা যায়, তাকে গীতিকার বলা যায়, তাকে আরও অনেক কিছু অভিধানে অভিভূত করা যায়, কিন্তু আমরা গানে যাই।
0: হ্যাঁ, এবং রবীন্দ্র, নজরুল, রজনীকান্ত, অতুলপ্রসাদ, এই যে পঞ্চকবি, হ্যাঁ, এই পঞ্চকবির পরবর্তী যে মানে তাদের যে ব্যাটনটা
1: এগিয়ে নিয়ে যাওয়া,
0: তাদের গান রচনার যে ব্যাটনটা, সেইটা যিনি খুব সুন্দরভাবে, খুব যথার্থভাবে এবং সফলভাবে বহন করে নিয়ে গেছেন, সেই মানুষটিকে নিয়ে আজকের গান্দরিয়া। আজকে আধুনিক গান, তাই তাঁর লেখা গান নিয়ে আজকের গান্দরিয়া। পরবর্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: না আমরা কিন্তু কতদিন পরে আসিনি, আমরা কিন্তু কয়েক মিনিটের গান বিরতি নিয়েই চলে এসেছি।
1: কয়েকদিন পরে না, আমরা মোটামুটি আসি, আমি আর বিদিশা, মানে আর্য অমালিকা আর্য বিদিশাকে মোটামুটি এফ এম রেনবোয় এখন
0: গান্দরিয়ায় মাঝে সাঝেই পাওয়া যায়, কি বলেন?
1: একদমই তাই, আজকে একটু বসেও আছি এবং অনেকক্ষণ অব্দি বসে
0: থাকবো একেবারে সেই বেলা একটা পর্যন্ত। আর কথায় কথায়, হ্যাঁ কথায় কথায় আপনাদের আর বলার কি আছে, কারণ যারা আধুনিক গানের নিয়মিত শ্রোতা, যারা আধুনিক গান ভালোবাসেন, রবীন্দ্র নজরুল পরবর্তী যে ওই যে পঞ্চকবির কথা বললাম, তাদের গান ভালোবাসার সঙ্গে সঙ্গেও যাদের বাংলা আধুনিক গানের প্রতি প্রীতি আছে, দরদ আছে, ভালোবাসা আছে, তারা জানেন আমরা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। তো মানে আর বেশি রহস্য করলে বোধ হয় ব্যাপারটা অত্যধিক হয়ে যাবে, তাই না?
1: ঠিক কথাই, মানে বাংলা সিনেমা স্বর্ণযুগ, মানে যেটাকে সিনেমা বলো, বাংলা আধুনিক ওই সময়টাই, মানে সত্যি পুলক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া বোধহয় ভাবা যায় না, তাই না?
0: আসলে দেখো শুরুটা কিন্তু বাংলা সিনেমা দিয়েই হলো, তখন সবে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছেন, মানে যাদের জন্য গান লিখলেন তিনি বললেন যে বাবা তুমি লিখেছো গান, তিনি বিশ্বাসই করছেন না। স্বাভাবিক একটি মানে ক্লাস টেনে পড়া একটি ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, তাকে বলছেন মানে সেই গান লিখেছে এটা ভাবতেই পারেননি তিনি, এবং যে কারণে তাকে সামনে বসে গান লিখতে হয়। এবং এইখান থেকে কিন্তু এই যে সুরের ওপর গান লেখা বা মানে সিচুয়েশন দিয়ে দেওয়া, এক লহমায় গান লিখে দেওয়া, এই যে একটা অনবদ্য ক্ষমতা, এইটি কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের চাবিকাঠি ছিল, তাই না?
1: এবং সেই চাবিকাঠিতে ভর করে তিনি কিন্তু বহু মানে সুরকার, বহু মানে যারা গান করছেন বা গান তৈরি করছেন তাদের সাথে একেবারে সমানে বসে থেকে তিনি সুরটা শুধু ভাঁজলেন, যাকে বলে, উনি কিন্তু সেখানে বসে লিখে ফেললেন। আমরা তো বিভিন্ন সিচুয়েশনের কথা বলছি, সেই গল্প নিশ্চয়ই বলবো আমরা, যে একটু আগে হেমন্ত মুখোপাধ্যায়, মানে আমরা জানি মোটামুটি মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে ওনার একটা অদ্ভুত সুন্দর একটা বন্ধন, মানে বন্ডিং যাকে বলে আমরা,
0: সেটা ভীষণ ছিল, বন্ধুত্ব বলা যায়, বা সবচেয়ে বেশি তার কথায় গান গেয়েছেন মান্না দে। কিন্তু যদিও হেমন্ত মুখোপাধ্যায়ের গানের কথা কিন্তু অন্য গীতিকাররা অনেক বেশি লিখেছেন, তুলনায় পুলকবাবু কম, কিন্তু এই যে কতদিন পরে এলে একটু বসো, এই কথাটি স্বয়ং শিল্পী পুলকবাবুকে বলছেন, পুলকবাবু শিল্পীর বাড়িতে গিয়েছেন এবং পুলকবাবুকে বলছেন যে আহ অনেকদিন বাদে এসেছো একটু বসো, এই যে সব মানে দুটি লাইন তিনি ব্যবহার করলেন, এবং সঙ্গে সঙ্গে পুলকবাবুর মাথায় এমন একটি সুন্দর গান খেলে গেল, এবং ভাবো কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, মানে এটা তো তুমি যে কোনো মানে ধরো যে তোমার মনের দোসর, সে তোমার বন্ধু হতে পারে, সে তোমার কি বলবো মনের মানুষ হতে পারে, কিংবা এমন কেউ হতে পারে যার কাছে তুমি মন খুলে কথা বলতে পারো, তার সঙ্গে অনেক দিন দেখা হয়নি, সেই মানুষটি এসেছে এবং কি অদ্ভুত সুন্দর করে লিখে
1: ফেলেন, এরকম ভাবেই তো বলি যে কতদিন পরে এলে একটু বসো, এটা এই লাইনটাকে রেখে যে একটা পুরো গান লেখা যায় সেই ক্ষমতা কিন্তু তার ছিল,
0: এবং গানের কথার মধ্যে যে আধুনিকতা এবং গানের কথার মধ্যে যে সাবেকিয়ানা, এই দুটোই অসম্ভব দক্ষতায় তিনি মেনটেন করে গিয়েছেন। কারণ তিনি যখন গান লিখছেন, ধরো অখিল বন্ধু ঘোষের কণ্ঠে শোনা মানে যে গান যাবে সেই গানের জন্য তিনি যখন কথা লিখছেন, সে কথা কিন্তু একটু অন্য ধরনের, সে কথা একটু সাবেকিয়ানা আছে, একটু সেই ধরো রবীন্দ্র গানে যে ধরনের কথা আমরা পেয়েছি সেই ধরনের, মানে তার মধ্যে অনেক দোতনা, চাঁদ ফুল, অনেক কিছুর কথা রয়েছে। আবার দেখো তুলনায় যখন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে বা পরবর্তী শিল্পীদের জন্য যখন গান লিখছেন, তখন সেই গানের মধ্যে কিন্তু কথা অনেক আধুনিক, অনেক চলতি বাংলা, ঠিক যেভাবে আমরা কথা বলি ঠিক সেরকম বাংলা।
1: এভাবে তিনি নিজেকে বারে বারে বদলেছেন। তুমি যেটা বললে এই রকম একটা সময়ে, মানে আমরা পরে একটা গানে যাই বরং, না যখন মানে বাকি গানগুলো মানে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে তুমি ভেবে দেখো, যখন মহিলা শিল্পীর কণ্ঠে আসছে সেখানেও কিন্তু অদ্ভুতভাবে তিনি ভেবেছেন আমরা বরং এর পরে আরেকটা, মানে এখন যে গানটা শুনবো তারপরে পরপর বরং দুটো গান শুনেও নিতে পারি। হ্যাঁ, যেটা দুটো কথা একটু বলে নি, সেটা হচ্ছে যে ধরো দুজন শিল্পীর জন্য তিনি গান লিখছেন, হ্যাঁ সেখানে সবসময় যে ঠিক থাকতো যে এটি কোনো মহিলা শিল্পী দিয়ে গাওয়ানো হবে, তা তেমনটা তো নয়। সেক্ষেত্রে ওনার লেখার মধ্যে এমন একটা জিনিস ছিল, পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে কোনো একজন মহিলা শিল্পীকে দিয়েও যদি গানটা গাওয়ানো যায় হয়তো
0: তাতে কোনো অসুবিধা হবে না,
1: হয়তো একজনের জন্য লেখা হয়েছে কিন্তু তিনি পারলেন না, সেক্ষেত্রে অন্য একজনকে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু কোনো বদল করতে খুব একটা হয়
0: অসুবিধে হতো না,
1: মানে এত সুন্দর তার ওই যে যাকে বলে প্রক্ষেপণটা, মানে শব্দ প্রক্ষেপণ বলা হয় না আমরা যে শব্দগুলো,
0: মানে গানের কথার মধ্যে এমন নয় যে এটা নায়কই গাইতে পারে কিংবা এটা নায়িকাই গাইতে পারেন, মানে পুরুষ শিল্পী বা মহিলা শিল্পী যে কেউ, মানে যে কোনো যে কোনো শিল্পীর কণ্ঠে কিন্তু তার লেখা গান, মানে তিনি এমন ভাবেই লিখতেন যাতে সেটি,
1: তুমি ভেবে দেখো সেই সময়ও বেশ সাহসী লেখা, মহিলা শিল্পীদের দিয়েও গাওয়ানো হচ্ছে, বেশ সাহসী দুটোই। আমরা পর্ব যে দুটো গান শুনবো তুমি একটু খেয়াল কর, আপনারাও একটু খেয়াল করুন, আমরা শোনাবো তাহলে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা পরপর আমরা শুনবো, তাই তো?

ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: কিন্তু আমাদের যে বলার অনেক কিছু আছে, এই যে মানুষ
1: কেউ যায়ওনি, এটাও সত্যি কথা, কেউ যায়নি কোথাও।
0: এই যে মানুষটি গান লিখেছেন এত, এবং বিভিন্ন সুরে, মানে বিভিন্ন সুরকারদের সুরে গান লিখেছেন, সেই মানুষটিকে নিয়ে কম, মানে সেই মানুষই গান লেখার গল্প কি কম, গল্পের ঝুলি একেবারে উপর চুপুর।
1: আমাদের কাছে মানে আমরা ভাবছি
0: সেই ঝুলি থেকে একটা, মানে দু একটি করে বেড়াল আমরা বার করছি, হ্যাঁ আবার গান শোনাচ্ছি।
1: একদম তাই। আমাদের এবার যে কথাটা তখন আমাদের হলো না, যে ভীষণ সাহসী একটা ব্যাপার, সেই করতে গিয়ে যেটা হয়েছিল, এই গানটি যেটা আমরা শুনলাম এটা আসলে কিন্তু পুজো, মানে পুজোর সময় রিলিজ হলো, তাইও তাই। ইতিমধ্যে সেই সময় হৈমন্তী শুক্লার একটু মানে ক্যারিয়ারে একটা সমস্যা দেখা দিয়েছে, তা সেই সমস্যার সমাধানের নাম হচ্ছে মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়, সেখানে তারা গেছেন, একসাথে মিটিং হচ্ছে যে কি করা যায় আর কি। একটা প্রবলেম হয়েছে, তার ক্যারিয়ারটা বেশ খাদের ধারে চলে গেছে, এরকম একটা সমস্যা আর কি। সেই সময় ঠিক হলো যে না, এই গানটা লেখা আছে, পুলকবাবু লিখে মান্নাদের কাছে রেখেছিলেন, তিনি সুর করবেন, এরকম একটা ব্যাপার। তো তখন কোনো কিছু কিন্তু ভাবা হয়নি যে কার কার জন্য কি ব্যাপার কি গান, এরকম কিন্তু ভাবা হয়নি। তখন ঠিক হলো যে না, এই ওনাকে দেওয়া হবে, তাহলে ওকে দিয়ে একটা করা হোক এবং পুজোয় রিলিজ। তখনকার পুজো রিলিজ মানে তো খুব বিখ্যাত একটা ব্যাপার, যে কে কি এরকম ভাবে গাইছে,
0: নতুন আধুনিক বাংলা আধুনিক গান কিন্তু পুজোতেই রিলিজ করছে।
1: তো সেই জন্য এই আমার বলার কিছু ছিল না, মানে অথচ অনেকবার কিন্তু

0: ভাবা হয়েছে এই যে শ্যুটটা যেখানে বিরহ, যেখানে আনন্দ সেরকমভাবে নিয়ে আর কি, সেটা কি সত্যি ক্লিক করবে? কিন্তু সে ইতিহাস তো অন্য কথা বলেছে, সে আমরা জানি। কিন্তু এই হৈমন্তী শুক্লার কথা যখন বলা হয়, হৈমন্তী শুক্লার সাথে এই যে একটা দাদার বোনের মানে এই যে একটা সম্পর্ক সুন্দর, তিনি বলছেন যে এরকম অনেক সময় হয়েছে, একজন বিখ্যাত মানুষ এসেছেন কলকাতায়, হঠাৎ ফোন এলো যে মানে কি হলো,
1: মানে হঠাৎ ফোনে পুলক বাবুকে ডেকে পাঠালেন হৈমন্তী শুক্লা, এবং সেই যে বিখ্যাত মানুষটি, সেই মানুষটি হলেন উস্তাদ আলী আকবর খান, এবং বিখ্যাত শরৎ শিল্পী, তিনি এসেছেন কলকাতায়। এবং এসে তিনি রয়েছেন হিন্দুস্তান মার্টে, নিজের যে চেনা জায়গা সেইখানে তিনি রয়েছেন। এবার হৈমন্তী শুক্লা ফোন করলেন দাদাই বলবো, গীতিকার তার সেই বন্ধু, মানে দাদা মতো বন্ধু আর কি, তাকে ফোন করে বললেন যে আপনি একবার আসুন। এবার এমন ডাকের মানে তো পুলকবাবু খুব ভালো করেই জানেন যে এবার আমাকে একটি গান লিখতে হবে, তো তিনি খাতা পেন নিয়ে সটান হাজির। এদিকে তিনি তখন বেশ কিছু ছবির কাজ করছেন, তারপরে ব্যস্ততা একদমই চরমে, সেই অবস্থায় তিনি গেলেন এবং গিয়ে দেখলেন যে উস্তাদজি শরৎকোলে নিয়ে চোখ বন্ধ করে বাজিয়ে চলেছেন এবং গুনগুন গুনগুন করে কিছু একটা গাইছেন। এবার যখন চোখ খুললেন, চোখ খুলে এবার তিনি বললেন যে এই রাগটি আমারই তৈরি করা, একখানি গান লিখে ফেলো তো এই রাগের ওপর। এইবারে দুজনেই বেশ একটু বমকে গেলেন, কারণ মানে হৈমন্তী শুক্লা এবং পুলকবাবু দুজনেই ভাবছেন যে এক তো উনি গুনগুন করে কিছুটা গাইছিলেন, হ্যাঁ কি গাইছেন সেটা বুঝতেই পারছিলেন না, একেবারে অশ্রুত ব্যাপারটা ছিল, অস্ফুট একদম। তো তাই পুলকবাবু করলেন কি, সুরের চলন বাঁক এইসব ধরে খসখস করে লিখে ফেললেন একটা গান, একদম এ পাতা মানে এধার থেকে ওধার। এবং গানটি যেই মানে গানের খাতার চোখ যেই পড়ল হৈমন্তী শুক্লা, আর তিনি চমকে উঠলেন, এবং চমকে উঠে তারপরেই বললেন, চমকে উঠলেন তার সঙ্গে এক গাল হাসিতে তার মুখটা ভরে গেল। তিনি বললেন যে একেবারে এই জন্যেই শুধু ডাকা নয়, মানে এই জন্যেই তোমাকে ডাকা, এই যে সুরের ওপর এমন করে গান তুমি লিখে দাও এবং চট করে এক লহমায় এক মুহূর্তের মধ্যে,
0: শুধু কানে সুরটা,
1: শুধু কানে সুরটা আছে। এবং ওই যে আমরা একটু আগেই বলছিলাম, বিদিশা অম্বালিকা বলছিল তো যে এই যে ওনার চট করে গান লিখে ফেলার ক্ষমতা, যে কোনো সিচুয়েশন, যে কোনো ধরনের সুর, কিংবা এমন একটা সিচুয়েশনে তিনি হঠাৎ করে মুখোমুখি হলেন, এই যে গান লিখে ফেলার যে অনবদ্য ক্ষমতা, এই ক্ষমতাই কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়কে পুলক বন্দ্যোপাধ্যায় করে রেখেছে, তাই না?
0: এবং প্রতি শিল্পী মানে সমস্ত শিল্পীর সাথেই বোধ হয় তার গান লেখা আছে,
1: একেবারে
0: প্রত্যেকের কণ্ঠে আছে, আমরা সেজন্য চেষ্টা করছি।
1: এবং কোনো সুরকার, এমন একজন সুরকার যিনি কিন্তু সুরকারও ছিলেন গীতিকারও ছিলেন, হ্যাঁ, এবং তিনি কখনো তার গানের জন্য কারোর কথা ধার নেননি, সেই মানুষটিও কিন্তু এই পুলক বাবুর কথায় সুর বসিয়েছিলেন, একমাত্র পুলক বাবুর কথায় তিনি সুর বসিয়েছিলেন, তিনি হলেন সলিল চৌধুরী। তার সুরে পুলক বাবু লেখা গানও আমরা শুনবো বিভিন্ন শিল্পীর কণ্ঠে। তবে এখন সেই গানটি, যেই গানটি লেখা হয়েছিল সেদিন উস্তাদজির সামনে, উস্তাদ আলী আকবর খানের সামনে হৈমন্তী শুক্লার অনুরোধে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: নির্মলা মিশ্রর কণ্ঠে এই যে গানটি আমরা শুনলাম, আমারে বেদন মাঝে তুমি অশ্রু হয়ে এলে, এই গানটি সুর করেছিলেন সলিল চৌধুরী। এবং শুধু এই গানটি নয়, এরকম আরও দুটি, মানে এই একটি এবং আরও একটি গান, এ মোর মোর জানি না, এই গান, এই দুটি গানের শিল্পী ছিলেন নির্মলা মিশ্র এবং গানের কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় অবশ্যই। এবং ওই যে মানে এই এমন একটি মানুষ সলিল চৌধুরী যে বোধ হয় ওই পঞ্চকবির পরে একমাত্র একজন এমন সফল গীতিকার সুরকার যিনি কিন্তু নিজের গানের কথা নিজেই লিখেছেন এবং সেই গানে নিজেই সুর করেছেন,
1: তাই তো,
0: সেই রকম মানুষটি কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুর বসিয়েছে।
1: তুমি যার কথা বললে, মানে আমরা যার কণ্ঠে গানটি শুনলাম তাকে নিয়ে একটা মজার কথা আছে, জানো,
0: বেশ
1: বলি। মানে বলছেন যে মজার গল্পটা হচ্ছে এরকম যে পুজোর রিলিজের কথা আমরা তো বলেছি, সে সেরকম পুজোর গান হিসেবে বারবারই একটা দায়িত্ব হতো আর কি, যে অনেকদিন আগে থেকে দায়িত্ব পড়তো যে এর গানটা তুমি লিখবে, ওর গানটা লিখবে বা ইনি সুর করবেন, এইরকম ভাবে একটা দায়িত্ব পড়তো। তা সেবার এই নির্মলা মিশ্রের পুজোর গান করার একটা দায়িত্ব এসেছে আর কি, ঠিক আছে। সেখানে ঠিক হয়েছে যে মানে নচিকেতা ঘোষের ওপরে সুর করার এবং পুলকবাবু লিখবেন আর কি। তো লেখাটেখা হয়ে গেছে, তাকে ডাকা হয়েছে, হ্যাঁ, ডেকে যে গানটির কথা মানে হলো সেটা শুনে মানে এসে গানটা তুলে নিল। এবার খুব মানে একটা বলছে যে এটা তো একটা খুব গভীরভাবে মানে বড় তাল, একটা স্লো রিদম এরকম একটা, হ্যাঁ, কিছুতেই তিনি একটু ঠিক কেমন বিরস মুখ হয়ে গেছে নির্মলাবতীর। নির্মলা মিশ্র বলছেন যে দেখুন আপনারা তো ফাংশনে যান না, আমরা ফাংশনে গান করি, রিদম না হলে আজকাল মানে কোনো গানই হিট করে না। তো দুটো গান এরকম যে বলছেন, দুটো পিঠে, তখন তো নিশ্চয়ই বুঝতে পারছো সেই সময় তো দুটো পিঠে দুটো গান হতো আর কি,
0: হ্যাঁ,
1: এইটা তখন ছিল 78 আরপিএম বা এইটা এই সময়টা আর কি। তো যাই হোক, এবার ওই দুটো পিঠে দুটোর যে মানে একটা পিঠের যে গানটা সেটা না হয় তাও মানা গেল, পরেরটাও এরকম ইয়ে আপনি একটা ভালো রিদমের গান দেবেন, গানটা চেঞ্জ করতে হবে, না হলে আমি রেকর্ড করব, মানে সেই মানে খুব নাছোড়বান্দা একটা ব্যাপার হলো। ঠিক আছে, কি আর করা যাবে, সে চলে গেছে নতুন গান তৈরি করে, বলছে আমরা খবর দেব। তো আবার খবর দিয়েছে, আবার এসেছেন, আলটিমেট রেকর্ডিং টেকর্ডিং হয়েও গেছে। এবার হয়ে যাওয়ার পরে খুব আনন্দ যে না পরের ওই ওই পিঠে যে গানটা, হ্যাঁ, সেই পিঠে গানটা ভীষণ রিদমিক হয়েছে, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, ভালো কথা। এবার রিলিজও হয়ে গেল, সব হলো, পুজোর সময় রিলিজ হলো। তারপরে ইতিহাস সৃষ্টি করলো কিন্তু সেই গানটি, মানে যেটি আমরা এখন শোনাবো আর কি, এবং যে গানটি ভেবে নির্মলা মিশ্র আর কি, নির্মলা দেবী বলেছেন যে মানে পরবর্তীকালে সেই উল্টো পিঠের যে গানটি নিয়ে তিনি খুব উৎসাহিত ছিলেন, একটা রিদমিক গান এসেছে, সেই গানটির কথা আজ আমাদের নিজেদেরও বোধহয় কারুর মনে পড়ে না, এমন কি ওনার নিজেরও মনে নেই।
0: লিখে দিতে হবে,
1: ভেবে দেখো, শুনে দেখো, তাহলেই বুঝতে পারবে কোন গানের কথা বলছি। চলো শুনে নিই।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমাদের দৃঢ় ধারণা, আপনি কিচ্ছু মনে করেন, আমাদের মানে বিদিশা রম্বালিকার ধারণা যে আমরা এই যে একটা গান, মানে নির্মলা মিশ্রর ওই গানটির পরে এই গানটি যে শুনিয়ে দিলাম, আপনাদের খুব ভালোই লেগেছে। আচ্ছা, এই গানটা শুনে নিশ্চয়ই শিল্পীকে চিনতে আপনাদের অসুবিধা হবে না, স্বাভাবিক, অখিল বন্ধু ঘোষ। হ্যাঁ, এবার এই অখিল বন্ধু ঘোষের যে গায়কীটা, সেই গায়িকা কিন্তু একদম স্বতন্ত্র, মানে তখন যারা গান করছেন তার সমসাময়িক, ধরো মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, তারা যারা করছেন, আরো যারা রয়েছেন, তরুণ বন্দ্যোপাধ্যায়, সুবীর সেন, তারা অবশ্য একটু পরের দিকে, কিন্তু অখিল বাবুর গায়ন মানে রীতিটা কিন্তু একদম স্বতন্ত্র, একদম আলাদা, একটু মানে তার আগের প্রজন্ম ঘেঁষা, সুধীরলাল চক্রবর্তী, জগন্ময় মিত্র, তাদের যে ধরনটা, জগন্ময় মিত্র যে গায়কীর ধরনটা, সেই রকম ধরনের গলা কিন্তু, বা সেই রকম গায়ন রীতি কিন্তু অখিল বন্ধু ঘোষের। এবার এমন মানুষের জন্য গান কিন্তু, মানে তিনি যে পুলকবাবুর কথায় গান গাইবেন এটা কিন্তু প্রথমে ঠিক হয়নি, জানেন তো, ব্যাপারটা একটু অন্য রকমভাবে হলো। কিন্তু যাই হোক না কেন, পুলকবাবু ভাবলেন যে যে গানটা তিনি লিখেছেন সেটা, সে গল্প আসছি। তবে এটা ঠিক যে একটা কথা আমরা একটু আগে বলছিলাম যে এই যে রচনার, মানে গান তিনি রচনা করছেন যখন, সেই শিল্পীর কথা তিনি মাথায় রাখছেন যে এই শিল্পীকে দিয়ে যখন আমি গান গাওয়াচ্ছি তখন এই শিল্পীর গায়ন রীতিকে মাথায় রেখে আমি গান রচনা করব। এবং অখিলবাবু যেসব ধরনের গান গেয়েছেন সেই সব গানের কথা কিন্তু একটু সাবেকি, একটু অন্য ধরনের।
1: তুমি যখন এই প্রসঙ্গটা বললে, এবার একটু ওনাদের কিভাবে আলাপ হয়েছিল,
0: একদম শুরুর কথা বলি,
1: বলছেন যে নির্মল কুমার তার সাথে আর কি, মানে ওনার সিনিয়র ছিলেন, পুলক বন্দ্যোপাধ্যায় দু বছরের সিনিয়র ছিলেন স্কটিশ স্টেট কলেজে, তো সেই সূত্রে উনি আবার অখিল বন্ধু ঘোষের ছাত্র ছিলেন, তো সেখানে গেছেন ওর বাড়িতে, গিয়ে দেখছেন যে গোটা বাড়ি অন্ধকার, ভীষণ সুন্দর একটা গান হচ্ছে, সবই হচ্ছে, একটা মোটা মোমবাতি জ্বলছে, সব হয়েছে। এবার এসেছেন, এসে বলছেন যে সবাই, গানটা শেষ হতেই ভীষণ একটা করতালি পড়লো, যাই হোক, বলছে যে সব নিয়ে

এই যে নির্মল কখন এলে, তা তখন বলছেন পরিচয় করালেন যে ইনি হচ্ছেন পুলক বন্দ্যোপাধ্যায়, বেশ ভালো গান লিখছেন। অদ্ভুতভাবে সঙ্গে সঙ্গে হারমোনিয়ামটা একবারে কেদার আর রাগ বাজিয়ে বলছেন, লিখে ফেলুন তো একটা গান, কি সাংঘাতিক চ্যালেঞ্জ তুমি ভাবো একটা কলেজে, মানে ওরকম একজন নতুন পরিচয় হয়েছে, বলছে কেদারা দিয়ে শুরু করব, পরে আনবো বসন্ত বা বাহার। হুম হুম, আইডিয়াটা আমার মাথায় ঘুরপাক কাটছে, হ্যাঁ লিখুন লিখুন, চুপ

0: মানে একদম কালকে একদম বালিগঞ্জ যে আসবে একটা অনুষ্ঠান হবে, সেখানে আমি গান গাইব। তা সেইখানে তখন সেই টিম টিমে আলো, হ্যাঁ, সেখানে লিখে ফেলছেন আজই চাঁদিনি রাতি গো, মানে এই সময়টা দুপুরবেলা বলে আমরা আর এই গানটা চালালাম না। তো সেই মানে হলো তার শুরু, এবং তাদের টিউনিং যাকে বলে, তাদের টিউনিংটা কিন্তু অদ্ভুতভাবে ভীষণ সুন্দর হয়ে গেল সারা, মানে যাকে বলে সঙ্গীত জীবনের জন্য আর কি, তাই না? তো সেটা হলো। এবার কি হয়েছে পরে, ঠিক আছে, মুম্বাই থেকে একটা, এবার কি হচ্ছে সেই সময় মুম্বাইতে তিনি তো শচীন দেব বর্মনের জন্য একটা গান লিখলেন, তিনি একটা অন্য কারণে, তাই হোক একটা অন্য কারণে তিনি গানটি করা সম্ভব নয় আর কি। মানে
1: এবার দেখো, শচীনকর্তার জন্য লেখা গান তো সবাইকে দিয়ে গাওয়ানো যাবে না, কারণ শচীনকর্তার ওই যে একটা জিনিস তিনি সবসময় মাথায় রাখতেন যে কাকে দিয়ে আমি গাওয়াবো, মানে এই কার জন্য আমি গানটি লিখছি এইটা মাথায় রাখতে শচীনকর্তার জন্য লেখা গান তো অন্য কাউকে দিয়ে সেভাবে গাওয়ানো যায় না, কারণ গানে ওই যে গায়ক, গায়কী রীতিটা, গায়ন রীতিটা সেটা মাথায় রাখতে হবে। তখন মাথায় এলো কিন্তু সেই প্রথম আলাপ যে টিমটিমে না মোমবাতির আলোয় গান শুনলি, মানে একেবারে সেই ক্যান্ডেল লাইট গান শোনা বলো,
0: হ্যাঁ, ডিনারের বদলে আর কি লেখা। তো যাই হোক, সেটাতে যেটা হলো, সেই হাতের কাছে একটা পোস্ট কার্ড, সেখানে মুম্বাই থেকে গানটি লিখে তিনি অখিল বন্ধু ঘোষের সাংঘাতিক গান হয়েছিল। তার সাথে যে কত গান, কত গান, মানে সেই মানে কোন গান ছেড়ে কোন গান বলবো, আমরা একটু আগে গান শুনিয়েছি অনেক, মানে একটা আজকে তো আমরা অনেক,
1: এবং দেখো এই যে মানে গানের কথাই যখন বলো যে তোমার ভুবনে ফুলের মেলা, আমি বলতে ভুলে গেছি তুমি বদলে গেছো এমন দিনে মা যে আমার, কবে আছি কবে নেই, মানে এই যে গানগুলি, এই গানগুলি কিন্তু একটু অন্য ধরনের। এবার এই যে এমন দিনে মা যে আমার, এই গানটার সঙ্গে কিন্তু সেই মধুর আমার মায়ের হাসি, সুধীনলাল চক্রবর্তীর জনপ্রিয় যে গান, সেই গানের কিন্তু অনেকটা প্রতিচ্ছবি পাওয়া যায়, তাই না? কিন্তু এই গানগুলি কিন্তু তিনি লিখলেন অখিল বাবুর জন্য, অখিল বন্ধু ঘোষের জন্য।
0: আর এই গানটি কিন্তু একেবারে সেই পোস্ট কার্ডে এলো গান লেখা, এবং
1: আমরা বরং শুনে নি বলো
0: কোন গানটির কথা বলছি, ভীষণ বিখ্যাত একটা গান,
1: একেবারে যে গানটি গাওয়ার কথা ছিল আসলে শচীনকর্তার।

আমাদের স্টুডিও বলছে কি, মানে স্টুডিওর ঘড়ি বলছে যে 11:56 হয়ে 13 সেকেন্ড, মানে গান্ধরিয়ার যে প্রথম পর্ব সেই পর্ব থেকে বিদিশা মল্লিকা ধীরে ধীরে দ্বিতীয় পর্বের দিকে যাচ্ছে। আর আজকের গান্ধরিয়া অর্থাৎ বুধবারের গান্ধরিয়া মানে আধুনিক গান, আর সেই আধুনিক গানের যারা জনক, মানে আধুনিক গানে যারা কথা দিয়েছেন, যারা আধুনিক গানের গীতিকার, সেই গীতিকারদের মধ্যে অন্যতম, মানে যাকে বলা হয় রোম্যান্টিক গীতিকার, যাকে বলা হয় প্রেমের গানের জন্যই তিনি বিখ্যাত, প্রেম এবং বিরহ। কারণ আমরা রবীন্দ্র নজরুল পরবর্তী যুগে দেখছি যে গানের কথা, যে গানের কথা, মানে কখনো রবীন্দ্রনাথের গানে আমরা দেখেছি যে প্রেমিকাকে তুলনা করা হচ্ছে মানে প্রকৃতির সঙ্গে, প্রকৃতির মধ্যে প্রেমিকার

0: অন্য রকম ভাবে প্রেমের কথা যিনি বললেন তিনি হলেন পুলক বন্দ্যোপাধ্যায়।
1: আচ্ছা, তুমি যখন এই কথাটা বললে আমরা একটা ছোট্ট গান শুনতে শুনতে এবার কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে।
0: নিশ্চয়ই আমাদের পরবর্তী
1: পরের ঘন্টায় আমরা যাব, এই গানটা শুনি, এসে না হয় ছোট্ট করে বলবো আর অখিল বন্ধু ঘোষের সুরে কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 19টি জেলার রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্পগুলি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং পরিকাঠামোগত উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 108টি আসন নিয়ে তামিলনাড়ু বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে টিভিকে আত্মপ্রকাশ করলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আরও 11 জন বিধায়কের প্রয়োজন। এ বিষয়ে টিভিকে বর্তমানে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কথিত মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। প্রসঙ্গত, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না বলে, রাজ্যপালের কাছেও তা পেশ করবেন না বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে বিজেপিতে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবান্নের নির্দেশিকা জারির পরই উত্তরবঙ্গের খড়িবাড়িতে ভূমি দপ্তরের 500 মিটারের মধ্যে জাতীয় সড়কের ধারে নথিপত্র উদ্ধার ঘিরে প্রশ্ন উঠেছে। খড়িবাড়ির বাতাসির দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় আজ 7 সকালে 6-6 জমির নথিপত্র উদ্ধার হয়। ইরানের রাজধানী তেহরানের কাছে এক শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত 36 জন। সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, তেহরান প্রদেশের আরগান শপিং সেন্টারে এই অগ্নিকাণ্ড ঘটে, তবে এর কারণ এখনও জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলিকে পথ দেখানোর কর্মসূচি মিশন প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প জানান, বর্তমান সংঘাতের অবসান ঘটাতে ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর দিকে যথেষ্ট অগ্রগতি হয়েছে। অস্ট্রেলিয়া তাদের আসন্ন বাজেট প্রস্তাবে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে $720 কোটি একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেছেন, এই পরিকল্পনায় প্রায় 100 কোটি লিটার জ্বালানি সংরক্ষণ কেন্দ্র

0: গড়ে তোলা হবে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা কিন্তু ফিরে এসেছি, 12:06 হয়ে 10 সেকেন্ড। হ্যাঁ, গান দিয়েই ফিরলাম আমরা। গান দরিয়া রয়েছে 107 FM রেনবো, আর যে অম্বালিকা আর যে বিদিশার সঙ্গে শুনছেন আপনি, থাকবো ঠিক দুপুর একটা পর্যন্ত গান নিয়ে, মানে এই গান দরিয়া নিয়ে। গান দরিয়ায় আজকে যাকে নিয়ে কথা হচ্ছে তার জন্মদিনটা আমরা সদ্য পেরিয়ে এলাম, অর্থাৎ 2রা মে।
1: তিনি পুলক বন্দ্যোপাধ্যায়,
0: তিনি পুলক বন্দ্যোপাধ্যায়, তিনি হাওড়ার মানে সালকিয়ায় তার জন্ম। তো এবার বাকি গল্পগুলো অনেক রকম, অনেক গল্প হচ্ছে, সেই গল্প বলতে গিয়ে আমার মনে পড়লো এই যে কোনো সময় তিনি হয়তো ছাদে উঠেছেন শীতের সময়, পাশের বাড়ি বা নিজের বাড়িতেও কিছুটা, প্রচুর গাছ সুন্দর করে সাজানো, যেটা হয় আর কি শীতের সময় ফুলের মেলা।
1: মানে শীত তো একেবারে ভীষণ রঙিন একটা ঋতু, এবং সেখানে নানা রকমের মৌসুমি ফুল, সেটা ওনার বাড়ির ছাদেও ছিল এবং পাশের বাড়ির ছাদে বা আশেপাশের বাড়ির কোনো ছাদেও ছিল।
0: এবার উনি সন্ধ্যেবেলা,
1: এবার যে গানটি আমরা শোনালাম, মানে এত কথার অবতারণা কেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গলায় যে গানটি আমরা শুনে দ্বিতীয় ঘন্টায় প্রবেশ করলাম, সেই গানটির জন্য
0: কথা হচ্ছে যে সেই সময় তিনি ভাবছেন যে সেই সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা অনেকটা রাতে তিনি বারান্দায় আর কি ভাবছেন গান লিখতে হবে, এরকম তো থাকেই চাপ তো একটা থাকতোই, সব সময়ই থাকতো, এটা সব সময়ের জন্যের কথা। তো তিনি ভাবছেন যে কী নিয়ে কী করা যায়, কী লেখা যায়, ভাবতে ভাবতে তিনি বারান্দায় এসেছেন জাস্ট মানে একটা রিফ্রেশমেন্ট আর কি, মানে বেশ অনেকটা রাত। তখন হঠাৎ দেখছেন যে এই যে তারা আর কি, এই যে চন্দ্রমল্লিকা, এই যে ফুলগুলো, মানে সেগুলো একেবারে মানে সে যেন ওনার দিকেই তাকিয়ে আছে, এবং যেন আমরা সে এখনকার ভাষায় আর কি যেটা বলি হাই করছে আর কি, রকম একটা ব্যাপার,
1: হাত নাড়ছে
0: ওরকমই। তিনি নিজেও এই কথাটা বলেছেন আর কি, মানে সেখানে তখনই মনে পড়ে গেল যে বাহ এইটা নিয়ে তো লেখা যায়। তো তিনি তখন ওখানে দাঁড়িয়ে লিখে ফেলেন। তা এই ওখানে দাঁড়িয়ে লেখা মানে এরকম যে লেখার কথা, উনি কত কিছুই লিখেছেন সে তো বলার অপেক্ষা রাখে না। তো সুর যখন নচিকেতা ঘোষের সাথে তার সেই সুর মিলে যাচ্ছে, মানে তার লেখনী এবং সেই সুর যখন মিলে যাচ্ছে, তখনও তো অনবদ্য কিছু,
1: একদম যেমন একটা অনবদ্য গান আমরা শুনলাম, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না নির্মলা মিশ্রর কণ্ঠে, যেই গানেও কিন্তু সুর করেছে নচিকেতা ঘোষ। আবার দেখো নচিকেতা ঘোষ, পুলক বন্দ্যোপাধ্যায়, মান্না দে এই ত্রয়ও যখন কাজ করছেন, তখন তৈরি হচ্ছে কি কপটা চোখের জল ফেলেছো, আমার ভালোবাসার রাজপ্রাসাদে, এই যে শুধু প্রেম মানে প্রেমের সঙ্গে অবশ্যম্ভাবী আসে বিরহ,
0: তা তো বটে।
1: এবং এই যে দুটি গান, আমার ভালোবাসার রাজপ্রাসাদে এবং কপটা চোখের জল তুমি ফেলেছো যে ভালোবাসবে, এই যে গান দুটি, এই দুটি কিন্তু একদম মানে হারিয়ে যাওয়া প্রেমের জন্য একেবারে সেই চাপা হাহাকার আরতি। হ্যাঁ, আবার দেখো মানে এই এই কথাগুলি কিন্তু জানা যাচ্ছে আমাদের গীতিকারের স্মৃতিচারণাতেই। হ্যাঁ, যে তিনি বলছেন যে এই মানে এই দুটি রচনার প্রেরণাই কিন্তু ছিলেন সুরকার স্বয়ং, মানে তার জীবনের ব্যক্তিগত কিছু অনুভূতি যা তিনি বলেছিলেন কখনো, যা তিনি শেয়ার করেছিলেন পুলকবাবুর সঙ্গে কোনো একান্ত আলাপচারিতায়, তখন কিন্তু মানে এবং তার সঙ্গে কি প্রেমের গান লিখতে হবে, প্রেম এবং বিরহ তো সেই বলা যায় একটা কয়েনের দুটো পিঠ, তাই না? হ্যাঁ, তো সেইভাবেই এই দুটি গান তৈরি হলো, এই দুটি অমর সৃষ্টি তৈরি হলো। এছাড়া দেখো মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, মানে যখন এই দুজন কাজ করছেন, অর্থাৎ সুর দিচ্ছেন নচিকেতা ঘোষ এবং গান লিখছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা পেয়েছি নেবোনা সোনার চাঁপা, কনক চাঁপা ফেলে, কিংবা মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে তোমার আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে। এই যে গানগুলো দেখো, এই গানগুলো প্রত্যেকটা কিন্তু হয় বেশিরভাগ গানের মধ্যে কিন্তু মানে বেশিরভাগ গানেই কিন্তু প্রেম ছড়ানো, একেবারে একেবারে প্রেমের গান, তিনি একেবারে প্রেমের কবি, তাই না?
0: তাই তো,
1: তার মানে সব গানেই বলতে গেলে সেই রোমান্টিকতার ছোঁয়া রয়েছে। আমরা বরং এই গানটি শুনিনি।
0: হুম হুম হুম।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: খুলেছিল ফিরে আস দেশে আমার এই দেশে, তবু সে তো এলো না, এলো না। ও সুলেমান
1: সুলেমান সুলেমান,
0: ও সুলেমান
1: সুলেমান সুলেমান,
0: ও সুলেমান
1: সুলেমান সুলেমান।

0: কত লোকে দেখি যায় আসে, তাতে কি যায় আসে, তারি সময় হলো না হলো না। ও সুলেমান
1: সুলেমান সুলেমান,
0: ও সুলেমান
1: সুলেমান সুলেমান,
0: ও সুলেমান
1: সুলেমান সুলেমান,
0: ও সুলেমান
1: সুলেমান সুলেমান।

0: আমরা কিন্তু আছি, আমরা কোথাও যাইনি, আমরা একটা পর্যন্ত থাকবোই। 12:17 হয়ে 19 সেকেন্ড হয়ে গেছে এবং আমরা যে রয়েছি বিদিশম বালিকা, আমরা রয়েছি পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, গীতিকার, আধুনিক গানের অন্যতম গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে।
1: এবার আমরা যেটা তার আগে বলেছিলাম, প্রেমের গান, রোমান্টিক গান, এরকমভাবে তাকে বলছিলাম, তুমি ভেবে দেখো এই যে একটা শুটটা এখানে, শুটটা ধরো আমি বলছি যে তরুণ বন্দ্যোপাধ্যায় জন্য লিখছেন বা ওটা নিজের সুর তার, কিন্তু এই যে লেখনীটা কিভাবে বদলে যাচ্ছে, মানে তিনি কিন্তু নিজেকে বারে বারে সেই ভেঙে চুড়ে মানে বদলেছেন।
0: হ্যাঁ, নিজের গানের কথা নিয়ে বারবার এক্সপেরিমেন্ট করেছেন, এই যে ও সুলেমান সুলেমান সুলেমান এই ধরনের,
1: মানে ও নাবিক ভাই ওইখানে গিয়ে এই যে ধরনের লেখাগুলো সেগুলো কিন্তু তিনি ভেবেছেন।
0: হ্যাঁ হ্যাঁ, হয়তো দেখো এইটারও একটা কোনো প্রেক্ষাপট ছিল যেখান থেকে হয়তো তিনি কোনো বই পড়ছিলেন, সেখান থেকে হয়তো এই ধরনের গানের একটা ভাবনা আসে, কিংবা হয়তো জাহাজ ঘাটে কখনো বসেছিলেন, জাহাজ ঘাট বললেই বা ফেরি ঘাট বললেই খুব খারাপ একটা স্মৃতি মনে পড়ে।
1: খারাপ শুধু না, আমরা কিন্তু ভালো স্মৃতিটাও বলবো। তুমি অনেকগুলো গানের কথা কিন্তু আমরা বলতে পারি, যদিও আমরা এখন আপাতত যে গানটায় যাব সেই গানটা আমার মনে হচ্ছে যে সুধীন দাশগুপ্তের সঙ্গে তার যে জেলটা, মানে এইটা দারুণ ছিল।
0: আবার এই যে বলেছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের যে অসামান্য দক্ষতা, যেটাতে যে সুরের ওপর গান কথা বসানো, এইটা কিন্তু একমাত্র চাহিদা বা কন্ডিশন ছিল সুধীন দাশগুপ্তের ক্ষেত্রে, যে আমি সুর করে দেব, তোমাকে সুরের ওপর বাবা কথা বসাতে হবে।
1: একদম তাই, এটা কিন্তু বলেছিলেন। এবং সত্যি কথা বলতে সেই সময়ের মহিলা যে কণ্ঠশিল্পী তাদের মধ্যে কিন্তু সুধীন দাশগুপ্তর খুব পছন্দের যিনি ছিলেন তিনি হচ্ছেন আরতি মুখোপাধ্যায়। তো যাই হোক, সেই আবারও মানে ওই গল্পটা চলে আসছে, পুজোর জন্য মানে সেই একটা গান লেখা হবে, তো সেই গানের মধ্যে দুটো গান, মানে তখনও সেই দুপিঠের কথা, যদি আকাশ হতো আঁকি, আর এই যে আমরা যে গানটা এখন শুনবো সেইটা লেখা হলো, এবং সেখানেও একেবারে সেই ঝড়ের বেগে আর কি লেখা, সুর এবং রেকর্ডিং শব্দ।
0: এবং দেখো পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুধীন দাশগুপ্ত মানে এই যে জুটিটি, এই জুটিটি যে শুধু মানে কালজয়ী আধুনিক গান সৃষ্টি করেছেন তাই নয়, প্রচুর ছায়াছবিতে তারা দুজনে একসঙ্গে কাজ করেছেন। আজকে হ্যাঁ, আজকে তো আধুনিক গানের আসর, তাই ছায়াছবির কথা আমরা বলতে পারছি না, সেই সেই সাম্রাজ্যে আমরা প্রবেশ করছি না। তবে তাদের আধুনিক গান যেগুলি রয়েছে, যে রত্নগুলি রয়েছে, তার মধ্যে থেকে একটি রত্ন আপাতত আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আসলে মুড তো এরকমই, কাউকে বোঝা দায় হয়ে যায়। ঠিক সেই রকমভাবে মুড যেদিন থাকে, ঠিক সেরকমভাবেই কিন্তু এই সব ধরনের গানগুলো, মানে বিখ্যাত গানের আঁতুড়ঘর ছিল কিন্তু এই সব জায়গাগুলো।
1: মানে এই যে তুমি মুডের কথা বলছো।

0: যে মানে কখন কার কেমন মুড থাকবে, মানে সেটা গীতিকারই হোক আর সুরকারই হোক। হ্যাঁ, মানে আমরা তো সুদিনদার সুপ্তের কথা বলছিলাম, সুদিনদার সুপ্তের সুরে একটি গান শুনলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং এই গানটি শোনানোর অর্থ ধরুন্ধতি হোমচৌধুরীর কণ্ঠে যে গানটি এক্ষুনি শুনলাম, এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, যদিও বাইরে রোদ, হ্যাঁ এখন জোছনার লেশমাত্র নেই, সব সদ্য আমরা পূর্ণিমা পেরিয়ে এসেছি ঠিকই, কিন্তু তাহলেও স্টুডিওর ভেতরে বসে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে, সঙ্গে সৌর সংযোজনায় রয়েছেন সুধীন দাশগুপ্তের প্রসঙ্গ, এই গানটা শোনানোর লোভ আমরা সামলাতে পারলাম না। এবং চাঁদ এবং এই গানটা তৈরি হলো কিভাবে?
1: ঠিক তাই যেটা বলছিলাম আর কি, মুডের কথা। তো মিউজিক রুমে হঠাৎই আর কি পুলক বন্দ্যোপাধ্যায় ওর পাশ, ওনার বাড়ির পাশ দিয়ে যেতে যেতে বলেন, যাই দেখে আসি কি করছে।
0: সুধীন দাশগুপ্তের বাড়ির পাশ দিয়ে,
1: তো সুধীন দাশগুপ্তের বাড়িতে উনি ঢুকেছেন, ঢুকে উনি প্রায় সময় আসতেন, তো মিউজিক রুমে একটা সেতার রাখা থাকতো, কিন্তু সেতারটা খুব একটা বাজাতে তিনি শোনেননি আর কি। তো সেদিন যখন ঢুকলেন বলে, আরে এসো বসো, তো সেতারটা মানে হাতে তুলে নিয়ে বাজাতে লাগলেন। তো তিনি মানে পুলক বন্দ্যোপাধ্যায় অবাক হয়ে শুনছেন, মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলছেন যে রাখুন সেতারটা, যে সুরটা বাজালেন একেবারে দারুণ লেগেছে, তো আমার তো এখন মুডটা এসে গেছে, লিখবো, আপনি ওটা হারমোনিয়ামে ধরুন। তো সুধীন দাশগুপ্ত হঠাৎ অবাক হয়ে বলছেন, ধর এ আবার সুর নাকি, মামুলি ব্যাপার, যা মনে আসছিল এমনি বাজাচ্ছিলাম। তখন পুলক বন্দ্যোপাধ্যায় খুব জোর দিয়েছেন, দিয়ে বলছেন, না না একেবারেই এটা সময় নষ্ট না, আপনি হারমোনিয়ামটা বাজান এইবার, মানে জোড়াজুড়িতে বলছেন, ঠিক আছে। তো হারমোনিয়ামটা তিনি হাতে নিলেন এবং সুর হচ্ছে, আর তৎক্ষণাৎ তার উপরে কাগজ রেখেই লিখে ফেললেন, এই গান সৃষ্টি হলো সেই ইতিহাস, এবং পরে সেটি অরুন্ধতী হোমচৌধুরীকে দিয়ে রেকর্ড করা,
0: যে গান আমরা এক্ষুনি শুনলাম। এবার দেখো, চাঁদের প্রসঙ্গ যখন এলোই, জোছনার কথা যখন এলোই, সেরকম চাঁদের মতো একখানি মুখ দেখে প্লেনে বসে লিখে ফেললেন এমন একখানি দারুণ গান, তো সেই চাঁদের মতো মুখটি কার ছিল? একবার সন্ধেবেলা পুলকবাবু উড়োজাহাজে করে কোথাও একটি যাচ্ছে, এবং সেইখানে সুন্দরী বিমানবালা এলেন, এসে মানে দেখো চাঁদের মতো মুখ, মানে কে তো সেই চাঁদের মতো গোলমুখ নয়, চাঁদের মতো স্নিগ্ধ যার রূপ,
1: ঠিক
0: চাঁদের জোছনার মতো স্নিগ্ধ
1: যার রূপ, বলেছেন এই কথাও যে তিনি খুব মিষ্টি করে হেসে বলেছেন আর কি, যে আমাদের কিছু সমস্যা বা যাই হোক সেই সব কিছুর জন্য আমরা একটু দুঃখিত বলে একটু মিষ্টি করে হেসেছেন, এবং সেই হাসিটা উনি যখন হাসছেন এবং তার জানলা দিয়ে চাঁদ মানে বাইরে একেবারে জোছনা,
0: একেবারে মানে তার হাসি এবং জোছনার স্নিগ্ধতা দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে বলতে পারো,
1: এবং তিনি তখন সেই তার কাছ থেকেই যে ন্যাপকিনটা সেটা চেয়ে নিলেন, এবং সেই ন্যাপকিনেই লেখা হয়ে গেল
0: এই গানটি। আর কথা না বাড়িয়ে গানে চলে যাব।

0: একটি ঘোষণা। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে।
1: আরও একটা খবর আছে, বীরভূম এবং মুর্শিদাবাদ এই অঞ্চলের বেশ কিছু অংশে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেজন্য সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানানো হচ্ছে। এই আবহাওয়া দপ্তর থেকে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে।

0: আমরা নচিকেতা ঘোষ, সুদিন দাশগুপ্ত এতজনের মানে বিভিন্ন সুরকারের কথা বললাম, সলিল চৌধুরীর কথা বললাম যাদের সুরে কথা দিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়, আর একজনের কথা না বললেই কিন্তু নয়, তিনি হলেন ভি বালসারা। এবং এই যে বিভিন্ন ধারার সুরকারের সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, হ্যাঁ, তাদের সংখ্যা কারোর সঙ্গে খুব কম, কারোর সঙ্গে অনেকগুলি, হ্যাঁ, সেই রকমই তেমন আবার বিভিন্ন সুরকারের সুরে যখন তিনি কথা দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু শিল্পী নির্বাচনটাও কিন্তু একটা বড় ব্যাপার রয়েছে, তাই না? যেমন ধরো ভি বালসারার সুরে তিনি যখন কথা লিখছেন, গানের কথা লিখছেন, বা তার কথায় ভি বালসারা যখন সুর বসাচ্ছেন, সেই সময় খুব প্রতিথযশা শিল্পী যারা রয়েছেন, একদম প্রথম সারির আধুনিক গানের যারা শিল্পী রয়েছেন, তাদেরকে বাদ দিয়ে দুজনকে নিয়ে তারা কিন্তু কাজ করলেন। তাদেরকে একেবারে যে বাদ দিয়েছেন সে কথা আমি বলছি না, কিন্তু মানে এই যে দুজন শিল্পীর কথা আমরা বলবো এখন, এই দুজনের কে নিয়ে কাজ করা কিন্তু বেশ সাহসের ব্যাপার, কারণ তাদের দুজনের গলা একটু অন্য ধরনের। তার মধ্যে একজন শিল্পীর গান আমরা এক্ষুনি শুনলাম, তিনি হলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা রানু মুখোপাধ্যায়।
1: আমরা কিন্তু এইটা হেমন্ত মুখোপাধ্যায় নিজের সুর, মানে সুরে হেমন্ত মুখোপাধ্যায় নিজের মেয়ের আর কি, আর রানু মুখোপাধ্যায়ের গানটা, এটা
0: পুলক বন্দ্যোপাধ্যায়
1: লেখা অবশ্যই তার কথা।
0: তাদের দুজনকে যে একসঙ্গে কোঅর্ডিনেট করা হয়েছে গানগুলির মধ্যে, কিংবা ধরো আয় খুকু আয়, শ্রাবন্তী মজুমদার এবং হেমন্ত মুখোপাধ্যায়, মানে
1: চিরকালীন গান,
0: চিরকালীন বাবা মেয়ের সম্পর্কের, মিষ্টি মধুর সম্পর্কের যে চিরকালীন গান আয় খুকু আয়, এই গানটি তো কোনোদিন ভোলার নয়, তাই না? তাহলে আমরা বরং আরো একটি গানে চলে যাই, যে গানে আমরা শ্রাবন্তী মজুমদারকে পাচ্ছি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং ভি বালসারার সুরে।
1: আরেকটা সম্পর্ক, দিদির কথা,
0: একেবারে দিদির কথা।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা গানটি শুনলাম শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে,
1: একদম,
0: এবং
1: মানে আমাদের শোনা হয়নি আর,
0: হ্যাঁ,
1: তো মানে আমরা প্রত্যেকটা দিকে ঘুরে ঘুরে
0: আসলে দেখুন
1: অনেক শিল্পীর গানই কিন্তু শোনানো হলো না এই সময়ের মধ্যে,
0: বিভিন্ন গানের গান লেখার পরিস্থিতি বিভিন্ন, সেই সব গানের পিছনে যে গল্প সেগুলি নানা রকমের গল্প আছে, তো সেরকম সব

0: গল্প তো আমাদের সংগ্রহে নেই, এবং সব গল্প যদি আমরা বলতে বসি তাহলে বোধহয় আমাদের গানই শোনানো হবে না।
1: এবং শুধু সেটা নয়, সব যেটা এটা করতে গিয়ে যেটা হচ্ছিল, আমরা সব শিল্পীর গান শোনাতে পারছি
0: না আর কি। তো যাই হোক, এবং এমন একটি গান লেখা হলো যে গানটি যে শিল্পীকে দিয়ে গাওয়াবেন ভেবেছিলেন তিনি গাইতে অসম্মত হলেন। তিনি বললেন যে না, এই রকম গান আমি গাইব না। এবং স্বাভাবিকভাবে গানের যে কথা, সেই গানের কথা ভীষণ একটা মানে অত্যন্ত মর্মস্পর্শী, একটি প্রেমের গানও বলবো বটে, বিরহের গানও বটে। প্রেমের সঙ্গে তো বিরহ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেই রকম একটি গান কিন্তু গাইলেন শেষ পর্যন্ত কিশোর কুমার।

0: কিছু গানের পর শব্দ কম হারিয়ে যায়, হারিয়ে যায়, এবং বারবার মনে হয় যে এই মানুষটির ভেতরে ঠিক যতটা প্রেম, ঠিক যতটা বেদনা, ততটাই বোধহয় এই যে একটা না পাওয়া সেটাও ছিল।
1: এই যে কিশোর কুমারের গানটা আমরা শোনালাম, এই গানটি তো কিশোর কুমারকে দিয়ে গাওয়ানোর জন্য তিনি লেখেননি, তিনি লিখেছিলেন অন্য একজন শিল্পীকে দিয়ে গাওয়ানোর জন্য। এবং তিনি এই গানের যে কথা, তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যেদিন যাবে, এই কথা শুনে তিনি গাইতে অসম্মত হন। তখন এই গানটি গাওয়ার জন্য কিশোর কুমারকে বলা হয়, কিশোর কুমারকে অনুরোধ করা হয়। এবং কিশোর কুমার আর পুলক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্কটা ভারী সুন্দর, ভারী মিষ্টি, ভারী মজার। কিশোর কুমার এমনিতেই ভীষণ মজার মানুষ ছিলেন এবং পুলক বন্দ্যোপাধ্যায়কেও তিনি ভারী মজার একটি নামে ডাকতেন। তিনি পুলকবাবুকে ডাকতেন পোলাওবাবু বলে। এবং এই যে গানটি আমরা শুনলাম, এই গানটি গাওয়ার, এই গানটি কিছুদিন পরে কিশোর কুমার চলে যান পৃথিবী ছেড়ে। এবং কিশোর কুমার চলে যাওয়ার পর অত্যন্ত আঘাত পেয়েছিলেন পুলকবাবু, এবং সেই আঘাত থেকে জন্ম নিল আরেকটি সুন্দর গান, সেই ব্যথা থেকে জন্ম নিল অমর শিল্পী তুমি কিশোর কুমার, যে গানটি গিয়েছিলেন কুমার শানু, সেই গানটিও কম জনপ্রিয় হয়নি। এবং এই যে একজন শিল্পী মানুষের জীবনে তো বারবার বহু আঘাত, বহু বেদনা, ভালোবাসা যেমন আসে, প্রাপ্তি যেমন আসে, তেমন অপ্রাপ্তিও তো কম থাকে না। হয়তো কোথাও গিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় কিশোর কুমারের খুব পছন্দের পোলাওবাবু, তিনি বোধ হয় কোথাও গিয়ে সেই হিসাবটা মেলাতে পারেননি, এবং সেই মেলাতে পারেননি বলেই হয়তো অকালেই বলবো, কারণ শিল্পী মানুষরা যতদিন থাকেন তারা কিন্তু সৃষ্টি করে যান, যদি না কোনো ব্যাঘাত ঘটে সেই শিল্পে, মানে সেই সৃষ্টিতে।
0: তুমি এই সৃষ্টির কথা যখন বলছো তখন আরও একটা কথা বলি, তিনি যখন লিখছেন যে যে আমায় চিনতে কেন পারছো না, আমার সবই ভুলে গেলে, বা ধরো মানে এই গানটির সময় তার নিজের মা, মানে তিনি বলছেন যে আমি বেঁচে থাকতে তুই এই গানটা কেন লিখলি,
1: একেবারে
0: তিনি হয়তো বলছেন যে মান্যতা দিয়েছেন আমি শুধু লিখেছি, মানে এটুকুনি। বিভিন্ন গান, সে ধরো সে আমার ছোট বোন, এগুলোও তো তাই, এইগুলো সবই তাই। কিন্তু মায়ের কথা যখন বললাম, তিনি তার জীবনের যে শুরুর একদম শুরুর দিকে, সেখানেও কিন্তু মাকে নিয়ে এই গান লিখে তার জীবনের যে প্রথম শুরুটা সেটা কিন্তু তাই হয়। এবং শেষ কালে চক্রে, কালে চক্রেই বলবো আর কি, যে সেই মানুষটি অর্থাৎ মান্নাদের সঙ্গেই কিন্তু তার জীবনের এই যে শেষটুকু সেটাও কেমন যেন অদ্ভুত একটা বন্ধনে রয়ে গেল। শেষ যে গানটা তিনি রেকর্ড করলেন বা লিখলেন সবটাই কিন্তু, মান্নাদের রেকর্ড করলেন এবং তিনি লিখলেন, সেটা কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্য শেষ গান হয়ে থেকে গেল, তাই না?
1: আমরা সেই গান দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করবো, বিদেশ সম্বালিকা 107 FM রেডিওর গান ধরি অনুষ্ঠান থেকে আপাতত বিদায় নিচ্ছে, ফিরে আসবো আবার 2:02 নাটকের, বাংলা নাটক নিয়ে। ততক্ষণ কানে থাক মান্নাদের কণ্ঠে এই গান।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যপাল RN রবির কাছে কমিশনের সেই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কথিত মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। প্রসঙ্গত, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না বা কিংবা রাজ্যপালের কাছেও তা পেশ করবেন না বলে জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবান্নের নির্দেশিকা জারির পরেই উত্তরবঙ্গের খড়িবাড়িতে ভূমি দপ্তরের 500 মিটারের মধ্যে জাতীয় সড়কের ধারে নথিপত্র উদ্ধার ঘিরে প্রশ্ন উঠেছে। খড়িবাড়ির বাতাসের দুর্গামন্দির সংলগ্ন এলাকায় আজ সাত সকালে শয়ে শয়ে জমির নথিপত্র উদ্ধার হয়। উত্তর চব্বিশ পরগনার ন্যাজাটে রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে এক কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ও দুই পুলিশকর্মী আহত হওয়ায় 4 গ্রেপ্তার হয়েছে। তবে তারা কোন রাজনৈতিক দলের সদস্য তা স্পষ্ট নয়। ধৃতদের আজ

আদালতে তোলা হবে। সকালে কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন, উদ্ধার হয়েছে প্যাকেট ভর্তি বোমা, এলাকায় চলছে রুট মার্চ। নবান্নের নির্দেশিকা জারির পরই উত্তরবঙ্গের খড়িবাড়িতে ভূমি দফতরের 500 মিটারের মধ্যে জাতীয় সড়কের ধারে নথিপত্র উদ্ধার ঘিরে প্রশ্ন উঠেছে। খড়িবাড়ির বাতাসির দুর্গামন্দির সংলগ্ন এলাকায় আজ সাত সকালে শয়ে শয়ে জমির নথিপত্র উদ্ধার হয়। জমির দলিল থেকে খতিয়ান, এমনকি ভোটার ও আধার কার্ডের শয়ে শয়ে নথিপত্র উদ্ধার হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলিকে পথ দেখানোর কর্মসূচি মিশন প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প জানান, বর্তমানে অবসান সংঘাতের অবসান ঘটাতে ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর দিকে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্য বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশন ইতোমধ্যেই নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যপাল আর এন রবির কাছে কমিশনের সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনে আজ আসছেন। দলীয় সূত্রে জানা গেছে আজ সন্ধ্যায় শ্রী শাহের কলকাতায় আসার কথা। এরপর তার উপস্থিতিতে দলের সাংগঠনিক বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা কোনোভাবেই বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফকেও তা সুনিশ্চিত করতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দলের নেতা কর্মীদের কাছে শান্তি বজায় রাখার পাশাপাশি সংযুক্ত থাকার আবেদন জানিয়েছেন। নন্দীগ্রামে আজ সকালে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি আপাতত দু তিন দিন বিজয় মিছিল না করার বার্তা দেন। নয় তারিখের পর পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিলে সামিল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কলকাতা পুলিশের নির্দেশে তৃণমূল কংগ্রেস প্রধান বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তাদের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ধাপে ধাপে স্থায়ীভাবে তুলে নেওয়া হয়েছে। আজ সকাল 6:30টার মধ্যে সিজার্স ব্যারিকেড সহ 9 নম্বর ক্যামাক স্ট্রিট, 121 কালীঘাট রোড এবং 188A হরিশ চ্যাটার্জি স্ট্রিট এই তিনটি ঠিকানায় মোতায়েন থাকা অতিরিক্ত পুলিশ বাহিনীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বেশ কিছু জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া,

0: ভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজ 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে কোচবিহার ও কালীপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে। নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: বিদেশি গল্পের ছায়া অবলম্বনে আজকের নাটক ভোলা, বেতার নাট্যরূপ শিব সাধন ভট্টাচার্য, প্রযোজনা সনত কুমার বন্দ্যোপাধ্যায়। নাটক ভোলা।
5: জানা আছে, আমি দেখতে খারাপ না? কাকের মতো আমার রং? আরে থিরু, তোর রং তো শুয়োরের মতো, আমি বাদরের মতন হাঁটি না? এই ফটকে, তুই হাঁটিস ম্যানি বেড়ালের মতো। এবার বল থিরু, কাক ভালো না শুয়োর ভালো? কাকই ভালো, কেন কি না কাকের বাচ্চা বলি গাল হয় না, অত তো শুয়োর তোর শুয়োরের মতন রং। কে জিতলো বল, কে জিতলো, কে জিতলো? আমার মাথায় দাঁত আছে, আমার দেখতে খারাপ, আরে সত্যি খারাপ।
6: আরে বাবা, বলিস যে বলিস, চুপ করি চলিয়ে নি।
5: আমি চুপ করবো? আচ্ছা তুই বল নাটুকে, কাক আর শুয়োর কোনটা বেশি গাল?
6: শুয়োরটাই বেশি গাল, তা কেন?
5: শাবাশ, ওইটাই আমি তো দিছি। ওরা কাক বললো, আমি বললাম শুয়োর।
6: উদি সামুদি তার বলনি, তোমার যত হামবি একে একা বসবে, আর ওরা খেপাচ্ছে আর তুমিও খেপছো,
5: কি করবো? তা কি করবো?
6: তা তোমার পেছনে যারা নাগে তাদের কোনো কাজ তুমি করে দেবে না?
5: কি যে বলো, কাদের সাথে আর কি সম্বন্ধ?
6: না তোমার মাথা এসব দেখছি ঢুকবে নি। আচ্ছা ভোলাদা, নিজের কথাটা কি একটু ভাববে নি?
5: ভাবি তো,
6: কসু ভাবো,
5: খুব ভাবি আমি।
6: ভাবো, আরে তোমার আপন বলি কেউ নেই, তোমার জমি নেই, তোমার মাথা ঘুষবার একটা ঠ্যাঁও নেই।
5: কেন, শেতলা মন্দিরের বারান্দা খারাপ? অমন অমন বাঁধানো মেঝেতে কজন শোয় এগায়?
6: আচ্ছা এইভাবে সারাটা যেমন চলবে, তুমি বুড়ো হবে নি, কে দেখবে তখন? তাছাড়া এই শেতলা মন্দিরের বারান্দায় সারা জীবন তোমার সুতি দেবে ভেবেছ?
5: এই নাটুকে, তুই বড্ড খটকা লাগিয়ে দিস। ও ঢোড়া, তুই নাচিস কেন? জানি জানি সবই জানি, ও ঢোড়া তুই নাচিস কেন?
6: তোমারে দেখছি যে কোনো কাজ হবে নি, সব জায়গা তুমি মার খাবে বসলে, আর এই শেতলা মন্দিরে এসে একা একা বক বক করবে।
5: তবে আমি কি করবো?
6: আরে একটু ফোর্স করতে পারো না?
5: বড্ড ভয় করে নাটুকে, কাউকে কিছু বলতে পারি না।
6: তেবে আর কি, একা একা এসি বক বক করতে থাকো, আমি চললাম বসলে, আমি চললাম।
5: নাটুকে রেগে গেল, কিন্তু ওদের সামনে গাল দিলে যে আমাকে মারবে, যদি বলতে পারতাম হটকে তোর মুখটা শুয়োরের মতো ছুঁচলো এই রকম।
7: এই ভোলা, ভোলা রে কি, আরে অত হাসতেছিস কেনে?
5: বলবো না, বললেই তুমি ওদের বলে দেবে।
7: ঠিক আছে ঠিক আছে।

0: মুক্তি হবে না?
1: শোন শোন, তুই কাল সকালে একবার আমার বাড়ি যাবি, বুঝেছিস? ওই আমার বাড়ি গিয়ে ওই সামান্য কিছু আতরতাল আছে, ওই শুধু একটু যাতাটা ঘুরিয়ে দিবি, বুঝলি? ব্যাস অতি হবে।
2: কত চাল বিপিনদা আদমন?
1: আরে না না না, ওই একবেলায় হয়ে যাবে, বুঝলি? ওই দুপুরে আমার বাড়িতেই খেয়ে নিবি।
2: কাল দুপুরে?
1: হ্যাঁ,
2: কাল দুপুরে যে নস্কের বাড়ি খেতে দেবে, তুমি বরং টাকাটা ধরিয়ে দিও।
1: আরে বাবা, তোর খাওয়ানোর তো কথা, দুপুরে না খাবি তো রাত্রির বেলায় খাবি?
2: আচ্ছা ঠিক আছে, তবে একটা বিড়ি দাও।
1: হ্যাঁ বিড়ি? আরে কটা চাল গুঁড়ো করে দিবি, তারপরে বাইনা সুশন, তবে কাল সকালে মনে করে যাবি কিন্তু, বুঝলিস? আমি চললাম।
2: শালা, একবেলা নাম করি সারাদিন খাটাবে, আর রোজ দেবার বেলা ঢুঁটু। একবার বলবে ভোলা ঘর কুটুনটা কুচি দে, একবার বলবে ভোলা গোয়ালটা একটু পরিষ্কার করে দে না। তা আমিও বলে রাখছি, আমি ঠিক সময় করি দুপুর বেলা গিয়ে নস্কর বাড়ি খেয়ে আসবো।
3: বললাম, ভোলাদা খেয়ে দে, থালা বাটি ধুতি নেবার আগে এটুগুলি তুলে নিয়ে যেও, দেখাছো ঠিক ফেলে গেছে? এদিকে রান্নাঘরে আমার কত কাজ।
4: এই তুমি কে? যা উত্তর না দিয়েই চলে গেল।
2: তা বাবু, তুমি কখন এলে সকালের বাসে? বুঝি
4: ভোলা, এই যে দেখলাম একজন কাজ করছে, কবে থেকে এলে কাজে লেগেছে?
2: তা মাস দুই হলো।
4: আমাদের গায়ের?
2: হ্যাঁ, ওই যদুমণ্ডলের মেয়ে সনকা, বর পাইলে যেতে বাপের বাড়ি ফিরিয়ে এলো। তা বাপ মরি গেলে কিসির বাপের বাড়ি, ভাইরা রাখতে চায় না।
5: না বাবু, বৌদিমণি এসেছে তোমার সাথে ছেলে মেয়ে?
4: না আমি একাই এসছি। তা ওই সনকা না কি বললি আমাদের বাড়িতেই থাকে?
5: থাকে তো, খুব খুব ভালো মেয়ে।
4: তা গায়ের খবর কি?
5: ওই একরকম। তুমি কিছুদিন থাকবে না বাবু?
4: হ্যাঁ কেন, আমি থাকলে কি তোর খুব সুবিধা হয় বলা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাল থেকে তুই এই বাড়িতে কাজে লেগে পড়।
2: এখন গঙ্গা কাজ করে, আমায় বাঁধা রাখলি বড় কর্তা যদি রাগ করে।
4: সে আমি বুঝবো, না হয় গঙ্গাকে ছাড়িয়ে দেবো। যে কদিন আমি থাকবো তুই কাজ করবি।
2: গঙ্গাকে ছাড়িয়ে দেবে?
4: ওহ বড্ড কথা বাড়াস, কাল থেকে উঠোনের সব আগাছা পরিষ্কার করে ফেল। আর সনকাকে একবার ডাক।
2: সনকা, তোর দাদাও ডাকছে।
4: এই যে তুমি চা করতে পারো?
3: পারি।
4: বেশ শোনো, আমি রোজ 8-10 কাপ চা খাই, চা আমার ঘরেই দিয়ে আসবে, উপরের ঘরে, বুঝেছ?
3: আচ্ছা।
4: তারপর ভোলা, তুই কেমন আছিস?
2: দাদাবাবু, ওই কাচ্চা বাচ্চাগুলি বড্ড আমার পেছনে লাগছে।
4: সে কি, তোর পেছনে তো বড়রাই লাগতো, এখন বাচ্চারাও
2: লাগলে কি করব? আমার চুল টানে, কাঁচা খুলি দেয়।
4: ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। যা যা, এখন তুই যা।

0: শালা গোশাল বাড়ির কাজ করে 12 টাকা পেতুম, সেইটাকে 2 টাকা কেটে রেখে দিল।
1: কেন কেটে রাখবে গঙ্গা?
0: আরে ওই রোদে কাজ করে শরীরটা কেমন তরপাচ্ছিল, তাই ওদের পুকুরে একটা ডুব দিয়ে নিলুম। তা ওই ওই ওই স্নানের সময়টুকু ফাঁকি ধরে 2 টাকা কেটে রেখে দিল মল্লিদা।
1: শামা শামা, আরে ওইটুকু সময়ের জন্য কেউ টাকা কাটে? এদের থেকে বলে তোর নস্কর বাড়ি ভালো, বুঝলি?
0: সব সমান।
1: গঙ্গা, এ মাসে তাহলে কাজকর্ম ভালোই পাচ্ছিস?
0: কোথায় আর পাচ্ছি, নস্কর বাড়ির কাজ চলে যেতে একটু মাল দাম।
1: না না না না, বেশি খেলে আবার তুই বুঝগুড়ি কাজ।
0: না গো, কদিন পরে কাজটি বলো তো, তা তুমি খাওয়ালে বলি খেতে হলো।
1: এমনি তো তোকে তো আমি খাওয়াচ্ছি না, বুঝলি? শোন, ওই 1 বস্তা ধান কাল সকালে আমার ওই সম্বন্ধী বাড়ি পৌঁছে দিবি, সে কথা মনে আছে তো নাকি?
0: বলেছি তো আদি আসবো, আর একটু দাও না মল্লিদা।
1: না না, এখন তোকে।
2: ও বাবা, তোমরা এখানে এসে বসে আসো।

0: জমিয়ে সামাললে?
1: হ্যাঁ, বটতলায় চ্যাংরাদের বড্ড ভিড় বিভিন্ডা, এখানে অবশ্য একটু মশা আছে। এই যা,
0: আর এদিকে খবর শুনেছ
1: কি?
0: আরে উপিন সদরে গিয়েছিল।
1: উপিন?
0: হ্যাঁ উপিন।
1: রাজনীতির খবর বুঝি?
0: আরে ওসব খবর রাজনীতি ফাজনীতি নয়, ডাকাত ডাকাত
1: ডাকাত।
0: হ্যাঁ, আরে 8-10 জন ডাকাত সদর একেবারে কাঁপিয়ে তুলেছে।
2: আমিও শুনেছি বিপিনদা, ডাকাত গুলো ভয়ানক।
1: তো পুলিশ ধরতে পারছে না?
0: আরে ধরবি কি করে, আরে পুলিশই তো ভয় পাচ্ছে।
1: বললো কি?
0: হ্যাঁ, আরে যে সে ডাকাত নয়, আরে ওদের কাছে বন্দুক একটা খেলনা, বুঝছো? ওই যে কি গান জানো বলে, ওই যে ঝাঁকে ঝাঁকে গুলি বেরোয়। আরে ভাবতে পারো, এক সপ্তাহে 6-6টা ডাকাতি আর 2টো খুন।
2: মল্লিদা ভোলা, আজ তোরে পেয়েছি ভোলা। কদিন নস্করবার ইচ্ছা দুদারকে আড়াল করবে?
3: মারবি নাকি গঙ্গা?
2: তুই আমার প্যাটে হাত দিবি আর আমি তোরে ছেড়ে দেব?
3: কি করেছি আমি?
2: নস্কর বাড়িতে সাধুকে বলে আমায় তাড়িয়েছিস কেন?
3: আমি এসব কিছু জানি না গঙ্গা।
2: জানিস না, নস্কর বাড়ির কাজ করে কটাকা রোজ নিস।
3: কি হবে তাতে?
2: শালা, সবাই জানে আমি ও বাড়ি কাজ পেতাম, এখন পাই না। তুই কেন কম রোজে কাজ করবি বলো মল্লিদা?
1: নাহলে ঠিকই তো, ঠিকই তো, অন্য বাড়ি যা করলি করলি, নস্কর বাড়ি আর ঘোষাল বাড়ি কেন কম রোজে কাজ করবি?
3: ওরা যে দেয় না,
1: চাইতে হবে, চাইতে হবে, যাদের আছে তাদের কাছ থেকে আদায় করতে হবে।
3: আমি তো কারো থেকে চাইতে পারি না মল্লিদা।
0: চাইবার জায়গায় চাইতে পারো না, বোকা হাদা কো টাকা।
3: আমি বোকা?
0: না, 112 বোকা, বোকা পাঁচা, গাধার মতন খালিস কেনে?
2: কিরে উত্তর দে ভোলা।
3: আসলে মল্লিদা আমি একা মানুষ তো, আমার চলি যা।
2: আমি তো একা নই ভোলা, আমার তো ছেলে পুলে আছে, তুই কেন আমার ভাত মারবি?
1: শোন বলা, তুই এক কাজ কর, তুই ওই নস্কর বাড়ি মাগনা খাটতে যাবি।
3: আর গঙ্গা যে রাত 8টা অবধি খেটে দিত সেবলা,
2: সেবেলা তার জন্য চালটা 8টা দিত, মাগনা নয়।
3: তাই বুঝি?
2: তবে না তো কি?
1: ঠিক আছে, এবার বুঝেছিস? বুঝেছিস তো? ওই নস্কর তোরে মাগনা খাটায়, তুই বোকা হাঁদা।
3: না না, আমি কখনো বোকা নয়। আসলে কি জানো, ওই নস্কর রে না আমার আমার জ্ঞাতি হয় তো, তাই একটু করি টরি দিই।
1: নস্কর রে তোর জ্ঞাতি হয়?
3: বিশ্বাস কর আমার জ্ঞাতি হয়।
1: তুই কি বলছিস তা তুই জানিস? এই এই এই তোর পদবি কি?
3: নস্কর রে আমার জ্ঞাতি হয়।
1: না আর বলতে নেই, এক খাবার হারাম দাদা, নস্কর রে আমার জ্ঞাতি হয়।
3: হয় তো, হয় তো, দেখো না, যখন আমার কেউ রইলো না, কিছু রইলো না, তখন ওরাই তো আমাকে শেতলা মন্দিরে শোবার ব্যবস্থা করে দিল।
0: তাই তো মল্লি, এ কথা তো মিছে নয়।
3: এবার বলো মল্লিদা, আমি বোকা? জ্ঞাতির জন্য মানুষ করে না?
1: এই এই ভোলা, ভেবে চিনতে বল, ভেবে চিনতে বল, মিথ্যে হলে নস্করদা কিন্তু তোর হাড় গুঁড়ো করে দেবে।
3: আমায় মারবে নাকি মল্লিদা?
0: সত্যি হলে মারবে? আরে আমরা তো বড় কর্তাকে চিনি, আর তার চাইতে গঙ্গার সাথে মিটিয়ে নে।
3: কিন্তু ওই নস্কর বাড়ির দাদা বাবু যে গঙ্গাকে চায় না।
2: চায় না, চায় না, না ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখছি তোর গাঁতি সাজার কথা এক্ষুনি বড় কর্তাকে বলে আসবো। কালকের মধ্যে ফল পাবি ভোলা, কালকের মধ্যে, বুঝলি? কালকের মধ্যে ফল পাবি, চড়া মজা দেখা। Thank you.

0: কি তোমার গাজে জ্বরে পুড়ি যাচ্ছে বলা দা?
1: নাটুকে
0: বলা দা, খুব জ্বর তোমার গায়ে।
1: তা জ্বরের জ্বরের আর দোষ কি? যেমন পিটলি জ্বর তো হবেই।
0: তা তুমি ছুটি পালাতে পারলে না?
1: কে মারছে বল দেখি? সেই রূপো বাঁধানো ছড়িটা দিয়ে নস্কর বাড়ির বড়কর্তা মারতে, আর আমি ছুটে পালাবো?
0: বড়কর্তা মেরেছে বলে তোমার ব্যথা কি কম নেই?
1: আমি সে কথা বললাম, হ্যাঁ বললাম, অমন একটা মানিগণি লোক

0: নিজের হাতে মারতে।
1: তুমি কেনই বলতে গেলে যে বড় কর্তা তোমার আত্মীয় হয়?
0: মল্লিদা, বিপিনদা আমায় বোকা বললো কেন? আমি কি বোকা?
1: না, তুমি বোকা নও, এবার শুই শুই কোঁকাও।
0: অত সোজা নয়, বুঝলে? অত সোজা নয়। এই তো গায়ের লোকেরা ধরাধরি করে গায়ের এক কোণে মন্দিরে রেখে গেল। আর শোনোকা, ওই নস্কর বাড়ি ঝি, নস্কর বাড়ি ঝি গো, এক ফানা কাটালি কলা দিয়ে গেল।
1: মার খেয়েই তাহলে তোমার খুব আনন্দ হচ্ছে বলো?
0: সে কখনো হয়? ওরে আমি মাফ করে দিয়েছি। এখনকার ছেলেরা বলি বাপকে ধরি পিট হচ্ছে।
1: আচ্ছা, ওই বড় কর্তার বাপের বয়সী তুমি না উল্টো? তা কোন বুদ্ধিতে তুমি ওই উদির আত্মীয় বলতে গেলে? জানো উদির কত জমি আছে, কত টাকা? উদির বড় ছেলে দাদুদা কত পড়াশোনা করিয়েছে তা তুমি জানো?
0: ব্যাস ওই একজন, বাকি তো আমার মতো মুখ্য ঢুঢু। আমার যদি বড় কর্তার মতো তিন ছেলে থাকতো তাহলে সবাই অমন পাশ দিত। কি দিত না?
1: ব্যয় করলে না তার আবার স্যালে?
0: এইটা ঠিক বলিস। সেদিন বড় কর্তাই কথায় কথায় বলছিল, ছেলে না থাকলি বংশহীন আত্মা পাগলের মতো ঘুরি ঘুরি বেড়ায়, এক দণ্ড জিরতি পায় না। শুনে তো ভারী আমার চিনতে হচ্ছে।
1: আর কি, এবার তাহলে বিয়ে করি ভালো। দেবে রাখবে কোথায়? তাছাড়া তোমার এই মেয়েকে দেবে বলো দিন।
0: সে আমার বাবা আছে।
1: বাবা আছি? মেয়ের বাপ কি কালা না অন্ধ?
0: গঙ্গার মতো কথা বলিস না তো কেন? শানুকা খারাপ?
1: কে শোনোকা?
0: হ্যাঁ শোনোকা, ওরও তো বর পাইলে গেছে, আমারও বউ না, মানে শোনোকাকে বলি দেখব নাটুকে।
1: তোমার বে করবে?
0: করবে করবে করবে। শুনলি তো, মার খেয়েছি শুনি কোত্থেকে এক পানা কলা দিয়ে গেল। কিন্তু কি বলতি হয় বলতো নাটুকে?
2: আচ্ছা তোমার লজ্জা হয় না ভোলাদা? এই যে বাড়ির বড় কর্তা তোমায় এত মারলো, সেই বাড়িতে আবার কাজ করতে এলে?
3: কাজ করবো না, তাছাড়া আমায় তো বড় কর্তা রাখেনি, তার বড় ছেলে চাঁদু মানে দাদাও রেখেছে।
2: লাও নাও, এই বুঝেছি, তোমায় গুড়মুড়ি দিয়ে আমায় আবার ছাদ থেকে আচারের বয়ম গুলো নামাতে হবে।
0: আচ্ছা শোনোকা, এই তোর একটু বসতে ইচ্ছে করে না, সারাদিন খালি কাজ আর কাজ।
2: বসে কি জো আছে, এই এত বড় বাড়ি কত কাজ। নাও নাও খুট পাতো নাও।
0: এই তোর এখন বয়স কত শোনোকা?
2: জানি না।
0: তা ধরো 30 তো হবে।
2: বলছি তো জানি না।
0: হবে 35 হবে, না হয়নি এখনো বল।
2: তাতে তোমার কি দরকার?
0: এর মধ্যে তোর বরটা পাইলে গেল না?
2: আই আই হইছে কি? হইছে কি তাতে?
0: রাগ করিস না শোনোকা, রাগ করিস না, আমি রাগের কথা বলিনি তোকে।
2: বেশ বেশ বেশ, লাও এবার খুঁটটা ধরো, মুড়ি যাই লাও।
0: আর আর দুটি দেও না, এইটুকুতে হয়?
2: আচ্ছা আই নাও আই নাও নাও, দেখি না, যাও যাও যাও যাও। শোনো আমি আসছি, এই ঘটিটা ধুয়ে রেখো।
0: এই শোনোকা, শোনোকা রে,
2: হ্যাঁ
0: তুই গান জানিস?
2: গান না।
0: একটাও গান জানিস না?
2: না না।
0: তুই কি রে, একটাও গান না জানলে হয় নাকি?
2: কি হয়?
0: এই ধর ঘুটঘুটে আন্ধার, মাথার উপর উঠতে পড়ছে তারা, মাত্র দুজন মানুষ, গান না জানলি সময় কাটবে কিসি রে?
2: কারা দুজন মানুষ?
0: একটা দুটো গানও শিখতে পারিস না?
2: তুমি শেখো গে, আমার কাজ আছে।
0: অধরা অধরা তুই কাঁদি।

0: श्रीधर
1: कोई
0: तो भोला
1: कोई? ओ मुरली मुरली अरे भोलार का से कथाटा শুনো না
2: আর অত ব্যস্ত হয় না তো বিবিন্দা বোকাটাকে খেলাতি হবে খেলাতি হবে এই ভোলা ভোলা এই ভোলা
3: আমায় ডাকলে মুরলিদা
2: এ ভোলা খুব ডুবে ডুবে জল খাচ্ছিস হ্যাঁ আরে তোর তো আগে রোগ ছিল না
3: কি রোগ মুরলিদা
2: বলছি বলছি বাবুর আমার বিয়ে করার শখ হয়েছে
1: আরে তাই নাকি রে ভোলা কিরে কথা বল
3: বড় কথা বললো যারা বিয়ে করে না তাদের পরে খুব অসুবিধে হয়
1: অসুবিধে হয়
2: অসুবিধে হয় বিয়ে না করলে অসুবিধে হয় শালা শালা করেছে কি জানো বিবিন্দা শালা কি করেছে জানো ওই সনকার তার দিকে খালি গুড়গুর গুড়গুড় করছে গুড়গুড় গুড়গুড়
3: কে বললো
2: আরে আমার কাছে সব খবর আছে বুঝলি না তবে কাউকে বলবো না কাউকে বলবো না তুই চেষ্টা কর
3: চেষ্টা করলে হবে মল্লিদা
2: হবে হবে ওই মেয়েকে তো চেন না ওই বগলার মতো তেজি চোখরা পালিয়ে বেঁচেছে
3: মল্লিদা তবে হবে না
2: কেন হবে না কেন হবে না তবে তবে একটু কায়দা করি বলতে হবে কায়দা করি বলতে হবে লেগে থাক তোর হবে জানিস তোর বিয়েতে মিনিস্টার আসবে আর আমি তখন ধেই করে নাচবো ধেই করে নাচবো
1: ও এই জন্যই বেটা তুমি নস্কর বাড়ি পড়িয়ে থাকো
3: তা কেন
1: রাম দাদা
3: তা কেন কত কাজ ও বাড়ি
2: হ্যাঁ বলা তাহলে আমাদের কোনো কাজ তুই করে দেবি না দুটো নাঙলের ফালা বোতা হয়ে রয়েছে ধার করে দিবি
3: গঙ্গাকে বলো মালি
2: আরে গঙ্গা পারলে তোকে বলতাম
1: তাছাড়া অত খাচ্ছিস ও বাড়ি খাওয়া ছাড়া আর কিছু পাচ্ছিস আর মারো তো খাচ্ছিস যখন তখন
3: সে তো তোমরাও মারো
1: আরে তোকে খেতে তো দি
3: কাজও তো করাও খাওয়া ছাড়া আর কিছু দাও তোমরা
2: খুব যে কথা তবে নস্কর বাড়িতেই বলে থাক যা লাঠি যা খা আমাদের কাছে আর কাঁদুনি গাইতে আসবি না কোনোদিন
3: আমি তোমাদের কাছে কখনো কাঁদতে যাইনি বরং তোমরাই আমার কাছে চাও
2: কে মারবো চলে এক থাবরা
3: আমার মারলে
2: বেশ করেছি আর একটা কথা বলে তোকে মেডান পাস করে দেবো না পাস করে দেবো
3: গায়ে জোর থাকলে সবাই এমন মারতে পারে
2: আবার সেই ঢঙ্গের কথা বলছিস শালা হাল হাবাতে মার গালাম যাবা আমি তোর কাছে চাই আমি তোর কাছে চাই
3: আমার আর মেরো না
2: বল বল ওই কথা বলবি বল বল আর ওই কথা বলবি
3: আমি একটা পোকা আমায় ছেড়ে দাও
2: ওটা তো তোর কায়দা ছেলে দিলেই তো আবার বলবি একটা পোকাকে সবাই মারতে পারে মার হারাম যা সবাই নস্কর বাড়ি দালাল
3: ছেড়ে দাও ছেড়ে দাও
2: ছেড়ে দাও আর
3: আমি ও সব কথা আর বলবো নি
2: তবে কি বলবি বল কি বলবি
3: বলবো একটা মানুষ সবচেয়ে ছোট একটা জন্তুকে মেরেছে
2: শুনলে শুনলে কথার কায়দা দেখো শুনলে শুনলে বিবিন্দা
1: শালা শালা আগে বল আমাদের কাজও মাঝে মাঝে করে দিবি
3: সে তো করি
4: এবার ভোলাকে সেরি দাও মল্লিদা এবার ভোলা থেকে সেরি দাও সেরি দাও
2: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা যেমন লোক তেমন কথা বলবি বুঝলি যা যা এখান থেকে যা
5: চলো চলো বিবিন্দা চলো
3: আমি কি করি সবচেয়ে ছোট একটা জন্তু মার গেল আমি সবচেয়ে ছোট জন্তু সবচেয়ে ছোট জন্তু সবচেয়ে ছোট আমি সবচেয়ে সবচেয়ে আমি সবচেয়ে
0: হচ্ছে।

0: সেই যে ডাকাত গুলো, বুঝলে?
1: কি দাদাবাবু, আপনি একেবারে রান্না করে চলে এলেন?
0: হ্যাঁ, সেই ডাকাত গুলো পুলিশের তাড়া খেয়ে শহর থেকে পালিয়েছে।
1: কোন ডাকাত?
0: ও, তুমি তো কিছুই জানো না। শোনো সোনকা, দুপুরবেলা আমার ঘরে এক কাপ চা দিয়ে আসবে। বাবা আজ পোস্ট অফিসে যাবে, ঠিক বাবা চলে গেলেই, বুঝলে?
1: দাদাবাবু, তখন তো দোতলায় কেউ থাকবে না।
0: না থাকুক, মানে ওই সময় আমার চা চাই।
2: বেশ সোনকা, তাড়াতাড়ি খেতে দে, যা খিদে।
3: ও কি দাদাবাবু?
0: হ্যাঁ, তুই খেয়ে নে বোলা, তুই খেয়ে নে। তুমি কিন্তু যা বললাম তা মনে রেখো।
3: যা হো, কেমন করে যেন চলে গেল
1: ঢং।
3: কাকে বললি?
1: কাকে আবার?
3: দাদাবাবুকে ঢং বললি কেন?
1: সে তুমি বুঝবে না।
3: ও বুঝি, দাদাবাবু মোটেই খারাপ নয়। জানিস কত পাশ দিয়েছে, বৌদিমণিও কত।
1: কি হবে জেনে?
3: তুই বড্ড বকিস, বড় কথা খারাপ। এবারে আর দুই ছেলে খারাপ, কিন্তু দাদাবাবু, দাদাবাবুকে খারাপ কেউ বলতে পারবে না।
1: তোমায় একটু খাতির করে বলেই সে ভালো হয়ে গেল।
3: খারাপ কথা শুনি?
1: তোমার শুনে কাজ নেই।
3: যা নয় তাই বলবি, আর আমি সেটা চেপে যাবো। কামান,
1: এই জন্যই সবাই তোমার পেছনে লাগে, বুঝেছ? দেখো দেখো, আমি এবারে জিত নাকি?
3: তাতে কি?
1: তবে আমার দিকে নজর দেয় কেন?
3: তাই নাকি? দাবাবু তোর দিকে নজর দেয়? বউ থাকতি আবার তোরে বিয়ে করবে?
1: তোমার মাথায় যে কি আছে তা কে জানি।
3: এই বলি নজর দেয়
1: তাই বলে বিয়ে করবে?
3: তবে তুই ওর কথা শুনবি কেন?
1: আচ্ছা আচ্ছা ভোলাদা, তোমাকে যে এরা বেগার খাটায় তা জানো?
3: সে ধর আমার চলে যায়।
1: কিন্তু বেগার তো খাটায়, এটাই ওদের স্বভাব। এই দাম না দিয়েই ওরা অনেক কিছু চায়।
3: চাইলেই হলো, আমার যদি ছেলে পুলে থাকতো আমি বেগার খাটতাম নাকি?
1: ভগবান রক্ষা করেছেন, নিজের জোটে না আবার ছেলে পুলে।
3: নারী শোনোগা, ছেলে পুলের খুব দরকার, খুব দরকার। মরার পরে পিণ্ড না পেলে
1: জোলটা বোধহয় টেনে গেল গো, আমি যাই।
3: শোনোগা, এই শোনোগা, এই শোনোগা,
1: এই ভোলাদা, আমার হাত ধরছ কেন?
3: শোনোগা, তুই আমারে বে করবি?
1: সারো সারো, তো সারো বলছি।
3: না তোর কেউ নেই, আমারও কেউ নেই, বল তুই আমারে বে করবি? বল
1: সারো সারো। দেখো এবার কিন্তু হাতের বাড়ি মারবো, সারো বলছি।
3: বল বে করবি, না বলে কি করে সারি? বল
1: সারো, সারো দাও,
0: কোনোদিন এই বাড়ি মুখ হবি না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা।
4: সত্যি একেবারে হাওয়া, এক মাসের ওপর হয়ে গেল, ভোলার পাত্তা নেই।
5: এতদিন যে ছেলো, এটাই অবাক নাক দিছে গঙ্গাদা।
4: এই কথা বলছো কেন নাটুকে?
5: আরে অত মার খেয়ে কেউ পড়ে থাকতে পারে?
4: তাই বলে মেয়ে ছেলের গায়ে হাত দেবে আর কেউ কিছু বলবে না? সাধুদা অল্পের উপর ছেড়ে দিয়েছে, বড় কর্তা ধরলি ওর কপালে অনেক দুঃখ ছিল, পুলিশে দিয়ে দিত। হ্যাঁ,
5: তা বড় কর্তার কাছে তাহলে তুমি ভালোই কাজকর্ম করতেছ? হ্যাঁ,
4: কেন করবো না? ও বাড়ির কাজ কি ভোলার একার নাকি? তাছাড়া আমি ন্যায্য মজুরি নিচ্ছি।
5: দিচ্ছে গঙ্গাদা?
4: কিছু থাকছে দিয়ে দেবে।
6: এই যে নাটুকে গঙ্গা।
4: হ্যাঁ,
6: আরে তোরা সব এখানে শোন, বেলা দুটোর সময় নস্কর বাড়ি সবাই যাবি, আর যাদের যাদের সঙ্গে ডাকা হবে সব তো সবাইকে যেতে বলে দিবি, বুঝলি?
4: কি ব্যাপার বিপিনদা,
6: শুনিস নি কিছু? আরে পটাশ গায়ে কাল ডাকাতি হয়েছে রাতে। আরে সেতাব গাজী সব পুষ্য লুটে নিয়ে গেছে।
5: শিখি আবার ডাকাতি?
6: হ্যাঁ, আরে কি আরম্ভ হলো বলতো? আরে গত সপ্তাহে মিরপুরি হলো, শহরের ডাকাতগুলো কি সব পালিয়ে এদিকেই চলে এলো না?

0: কি তুমি বাড়ি যাবে বলে গেলে আবার এলে কেন?
1: ওই রাস্তায় পঞ্চায়েতের সাথে দেখা হলো, ওই বাকিপুরেও নাকি কাল রাতে ডাকাতি হয়েছে।
0: বাকিপুরে?
1: হ্যাঁ
0: হ্যাঁ। কোন বাড়ি?
1: আরে ওই যে কুন্দ নন্দীর বাড়ি, ওর ছোট ভাই ভীম নন্দী, ওর হাত কাটা গেছে।
0: আরে ভীম নন্দী? আরে সে তো জোয়ান মানুষ, তার হাতও কেটে দিলে,
1: একেবারে দুটুকরো হয়ে গেছে। আবার যাবার সময় দুটো ধানের গোলা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়ে গেল।
2: লুট না করে জ্বালিয়ে দিলে? অতগুলো ধান জ্বালিয়ে দিলে?
3: আমি ভাবছি মিরপুর হলো, পটাশপুর হলো, বাকিপুর হলো, এবার কোন গাঁ?
4: যদি আমাদের গাঁ হয়
3: তেবে নস্কর বাড়ি, না হয় ঘোষাল বাড়ি।
0: তোকে তো গাইতে হবে না, দুটোর সময় নস্কর বাড়ি যাবি, তুমিও না করো না মুরলি।
1: হ্যাঁ গিয়ে কি হবে তা তো আমি জানি, বড়কর্তা ওই বড়কর্তা রাত পাহারার দল করতে বলবে, তাতে তাতে আমার কি লাভ?
0: আরে এখন বিবাদের সময় নয়, ডাকাত যে কোনো সময় যে কোনো বাড়িতেই তো পড়তে পারে, আর তাছাড়া আর বিপদে শত্রুকে ছেলেটি নেই।
1: বেশ, কিন্তু ডাকাত ঠেকাবো কি করি? আমাদের তো অস্ত্র আছে, যে ডাকাত ঠেকাবো?
0: দেখিয়ে এই কথাটা আমি মিটিংয়েই বললো, বুঝেছ?
1: না না না, তুমি যতটা সুবিধে মনে করছো ব্যাপারটা ততটা সুবিধে নয়। কাল দুটো অসে নামুক দেখেছি, হ্যাঁ চোখে কেমন ডাকাতি ডাকাতি দিচ্ছি, তখন আমি বুঝতে পারিনি, কিন্তু কালকে ডাকাতি হতে আমার মনে হচ্ছে কি জানো?
2: আমিও বোধহয় তাদের দেখিছি।
1: হ্যাঁ
2: আচ্ছা,
1: হ্যাঁ
2: দুজনের পরনে প্যান্ট জামা,
1: হ্যাঁ
2: একজনের আবার গালে দাড়ি।
1: হ্যাঁ ওরাই তো, ওরাই তো গঙ্গা, বুঝলি না, ওরাই তো। দেখ তাই যদি হয় তবে আগে ভাগে বোধহয় খবর নিতে এসেছে।
0: হ্যাঁ তাই নাকি মুরলি? তো ভয় বাড়িয়ে দিলে
1: তো বটে।
0: দেখে দেখে এই সবাই মিটিং এ এসো, কিন্তু
2: চলো
0: বুঝেছো, সবাই মিটিং এ এসো।
5: মুরলিদা মিটিং ছেড়ে বেরিয়ে এলে কেন?
1: আরে সেজন নাকি তোমায় কৈফিয়ত দিতে হবে চাঁদু?
5: আগে আমার কথা শোনো, তুমি রাজি না হলে তোমার দলের ছেলেদের না পেলে রাত পাহারের দল হবে না।
1: তা আমি কি করতে পারি?
5: তুমি পারো, একমাত্র তুমিই পারো।
1: যদিও পালি করবো কেন, করবো কেন?
5: দেখো আমার সোজা সাপটা কথা, কয়েকটা হপ্তা যদি রাত পাহারা চালু রাখতে পারো, বাবা তোমার কথা মনে রাখবে, ফসল বেচার সময় আসছে।
1: বড়কর্তা বড়কর্তা নিজে এইসব কথা বলেছে?
5: হ্যাঁ বাবা এক কথার মানুষ, তা তো তুমি জানো।
1: জানি জানি, ঠিক আছে ঠিক আছে, বড়কর্তাকে গিয়ে বলো রাত পাহারার দল হবে।
2: মল্লিদা মল্লিদা মল্লিদা ভোলা আসছে এদিকে, পরনে নতুন পোশাক, মাথায় টুপি।
1: ভোলা ভোলা ফিরে এলো তো আমি? এই ডাকতো ডাকতো ভোলাকে। এই গঙ্গা
4: ভোলা, এই ভোলা এদিকে আয় এদিকে আয়।
2: এই ভোলা ভোলা কোথায় গিয়েছিলি?
6: শহরে। তারপর ভালো আছিস গঙ্গা?
2: তুই চাকরি পেয়েছিস বোলা? কোথায় রে?
6: সে এক বাড়িতে, বিরাট বাড়ি, এত বড় উঠোন।
2: উঠোন? কোন লোকের বাড়ি রে?
6: খুব খুব বড় লোক, চার চারটে মোটর গাড়ি, আর কত কত যে ঘর মল্লিদা, আমি গুনতে পারিনি।
1: তুই তুই চাকরি করছিস? আচ্ছা আচ্ছা, তোর চাকরির মাইনে কত রে?
6: আসে আসে আসে আসে, এই যে জামা প্যান্ট জুতো দেখছো সব সেখান থেকে পাওয়া।
2: আরো আছে আরো আছে, এই ব্যাগে এই ব্যাগে। হ্যাঁ একটা পাইপ আছে, জানো পাইপ,
6: ভুস ভুস করে ধোয়া
1: ভালো। নতুন কিছু ওখানে দেখলি?
6: সেটাই তো বলছি,
1: কি
6: ডাকাত? ডাকাত কো, নিজের চোখে দেখলাম
1: ডাকাত। দেখলি?
6: হ্যাঁ এই প্রথম দেখলাম, এই প্রথম দেখলাম মল্লিদা।
1: কোথায় কোথায়
6: কোথায়? আবার সেই বাড়িতে, সব বাগিয়ে চলে গেল, তাদের হাতে বেটে বেটে বন্ধু।
1: তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি?
6: কি কি তবে করবো, চারিদিকে একেবারে ঢাকা।

0: ডই করছে।
1: আরে আরে ওরা গুলি চালালো?
2: আরে চালাতে হয়নি, চালাতে হয়নি,
1: এমনি সব ঠক ঠক ঠক ঠক করে কাঁপছে। চলে যাওয়ার আগে একজন বলল, হ্যাঁ শিগগিরে দিকে আয়।
2: কাকে বললি? হ্যাঁ
1: আমাকে, আমাকে, সর্দার মতন লোকটা।
0: তাড়াতাড়ি আয় নইলে এক কোপে।
1: তার হাতে চকচক করছে তরোয়াল। ভয় পেলি গঙ্গা? সর্দার আমায় বলল, ওই ভারী মোটটা গাড়িতে তুলে দিয়ে। আমি তুলে দিলাম?
2: কি তুই ডাকাতির মাল গাড়িতে তুলে
1: দিলাম? বললি না দিলাম? সর্দার বললে, সাবাস দোস্ত। আরো কি যেন সব বললো। আমার এই ব্যাগটা ছুড়ি দিল, তারপর গাড়ি ছেড়ি চম্পট। আমিও ব্যাগ গুটি নিয়ে গায়ে ফিরে এলাম।
2: সে কি রে, তুই চাকরিটা ছেড়ে দিয়ে এলি?
1: শুনলে তো, সর্দার আমাকে দোস্ত বললো। আর সে বাড়িতে কাজ করা যায় বল?
2: ডাকাতের সর্দার তোর বন্ধু বললো?
1: শুনলে তো, শহরে বন্ধুকে ওরা দোস্ত বলে।
2: এই এই এই বলা কিছু তুই সেবে আসিস না তো?
1: কি যাবো?
2: এই দেখি দেখি দেখি তোর ব্যাগটা কি আছে
1: দেখে।
2: হ্যাঁ দেখি ব্যাগটা দেখি।
1: কেন আমার আমার ব্যাগ দেখাবো?
2: না না, কেন কেন দেখাবি না, কেন দেখাবি না, দেখা দেখা দেখা
0: দেখা
2: চলে আয় গঙ্গা। গঙ্গা এদিকে চলে, তোর সঙ্গে কথা আছে।
3: এই ভোলা দেখিয়ে দে না তোর ব্যাগে কি আছে।
2: আরে চলে আয় তো গঙ্গা, তুই চলে আয়, চলে আয় বলছি, তোর সঙ্গে আমার কথা আছে। আয় এদিকে আয়
1: দেখাবে ব্যাগ।
4: ভোলাদা, ও ভোলাদা, এই নাও সাথে মুড়ি এনেছি, খেয়ে নাও।
1: মুড়ি এনেছিস? দে দে দে,
4: এই নাও।
1: তোর দেনা সত্যি পারবো না নাটকে
4: বলো,
1: কিন্তু এভাবে আর কতদিন চলবে রে? কেউ আমার কাজে নেবে না?
4: না
1: কেন নাটকে?
4: বলেছি তো, ওরা তোমার চাকরির কথা বিশ্বাস করেনি। ওরা তোমারে ডাকাতের ফেউ বলি ভেবিছে।
1: ডাকাতের ফেউ?
4: হ্যাঁ।
1: কেন, আমি কি করেছি? কেন কেন কেন কেন সন্দেহ করে কেন?
4: আরে তোমার সুখে, তোমার সুখে ওরা ডাকাতের দৃষ্টি দেখেছে।
1: কি হয়, আমি যে ডাকাতের ঘেন্না করি?
4: তা বললে কি হবে, ডাকাতের সর্দার তোমার বন্ধু বললে না?
1: হ্যাঁ বলেছে, তাতে কি?
4: আরে তাতেই তো সব, লোকগুলো যে ভীতু তা কি তুমি জানো না? আর তাছাড়া সারা গাঁ এখন চারিদিকে ওই ডাকাতের ভয় একদম সিট হয়ে আছে, বুঝলে?
1: মল্লিদা বেবিন্দা এরাও ভয় পাচ্ছে?
4: পাচ্ছে বইকি, আর এরাই তো ভয়টা বেশি করে সরাইছে।
1: আচ্ছা বড় কর্তা দাদাবাবু ওরা
4: সব ভাই, বুঝলে? এদিকে কি হয়েছে জানো, ওই নস্কর বাড়িতে তোমার এনে তো মিটিং হলো।
1: আমায় নিয়ে মিটিং?
4: হ্যাঁ,
1: বড় কর্তা আমায় ভয় পাচ্ছে?
4: পাচ্ছে তো।
0: ডাকাত
1: জানি জানি, সবার সব গোপন কথা আমি জানি, কোন গাছের নিচে কে টাকা পুঁতে রাখে সব আমি জানি। সর্দারকে বলবো পিস্তলে হবে না, আমায় একটা তোমাদের মতো ছোট্ট বন্দুক দাও। হ্যাঁ একবার দেখিয়ে দি।
5: ওলা এসব কথা বলে বেড়াচ্ছে, কাকে বলছে?
2: রাস্তায় রাস্তায় চাঁচাচ্ছে, যাকে বাচ্চে তাকে শুনিয়ে শুনিয়ে বলছে।
5: হ্যাঁ বিপিন কাকা, তুমিও তো।
2: আরে শুনবো না কেন, বলিস এই একটা বন্দুক দিয়ে কি হয়? ওদের কাছে এতগুলো
5: মানে স্টেন গান?
2: আরে ওই যে কি একটা ওই যে বন্দুকের কন্দুকের করে, বুঝলে? ওই তোমাদের বাড়ির কথা বলেছে।
5: বুঝেছি, আমি শুধু ভাবছি কি হতে পারে, এত সাহসও কোত্থেকে পাচ্ছে?
2: আরে পরিষ্কার হিসেব না দু, আরে ভোলা তো আসলে বোকা, তাই মনের কথা ওইরকম বেরিয়ে যাচ্ছে। আরে তুমি আর দেরি করো না, বুঝেছো? পুলিশে ধরি।

0: আর একটু দেখলে হয় না মল্লিদা?
1: না না চাঁদু না, রাতে যদি ওই ডাকাতরা দলবল ডেকে নিয়ে আসে তখন কি হবে?
2: ওরা যেমন বলছে সত্যি, যদি তেমন কোনো ডাকাতের সত্তার আমার ডাক শুনত, না না ডাকাতের সর্দার নয়, আমি ডাকাতের ঘেন্না করি, অন্য কোনো ভালো মানুষ, ডাকা বুকু ভয় কাকে বলে জানে না, যদি আসত তাকে বলতাম দেখো এখানে অন্যায়, এখানে ঠকানো হচ্ছে মানুষকে, কেটি ভালো পাপের জটা। নিশুত রাতে যদি ডাকে ভোলা, বড্ড ঘুম পাচ্ছে, যদি ডাকত ভোলা।
3: ও বলাদা, বলাদা, ও বলাদা, ওঠো ওঠো, ওঠো না।
2: আগে এ কি রে তুই সনকা? হ্যাঁ তো রাইজে
3: কি করব, আমার এখন আর লজ্জা করার সময় নেই।
2: আমার খুব ভয় করছে সনকা।
3: কিসের ভয়?
2: তুই যদি আবার চেঁচাস।
3: চেঁচাবো কেন?
2: আমি যদি আবার অমন করি কি হলো? চুপ মেরে গেলি?
3: বলাদা বলাদা চলো চলো, আমরা অন্য কোথাও চলে যাই, সেখানে সেখানে আমরা খাটবো আর খাবো।
2: কোথা? দুজনে মিলে?
3: হ্যাঁ।
2: মানে তুই আমার বে করবি সনকা?
3: বলাদা বলাদা, নস্কর বাড়ি থাকলে আমি নষ্ট হয়ে যাব বলাদা। দাদাবাবু না না না না, আমি অমন সুখ চাই না, তাই তাই তো সাহস করে চলে এসি।
2: সত্যি তুই আমায় বে করবি?
4: বলাদা তুমি খুশি তো?
2: আমি জানতাম বুঝলি, আমি জানতাম তুই সেদিন মিশি মিশি। এই সনকা, এই কালই বে করবি?
4: কাল?
2: হ্যাঁ কাল। তারপর তোরে নিয়ে যারা আমায় খোঁটা দিয়েছিল ওই মল্লিদা, ওর থুতনিতে যদি কাদানা মাখিয়েছি আমি।
3: বলাদা বলাদা, আগে আমার কথাটা শোনো।
2: আরে যা যা, তোমাদের কেবল বউ আছে না?
3: ও ভোলাদা, আমার কথাটা আগে শুনি না।
2: আর শুনবো তোমাদের কথা, দেখে নিও আমারও ছেলে হবে, তোমাদের তে বেশি হবে, তবে একটাও তোমাদের ছেলেদের মতো হাঁদা হবে না।
3: ও ভোলাদা, বলছি এই গায়ে বিয়ে হবে না, দাদাবাবু তা হতে দেবে না।
2: দাদাবাবু হাত কেটে ফেলবো তা?
3: না না
2: সনকা, আমরা পালাবো না, এই শেতলা মন্দিরে বেই হবে। হ্যাঁ, নদের বাবা আমায় ন্যায্য মজুরিতে কাজ দেবে বলেছে, আমরা এখানেই থাকবো।
3: ভোলাদা তুমি বড় অবুঝ, তুমি বড় অবুঝ, তুমি ওদের চেনো না?
2: আমি সব কটারে চিনি।
3: তবে তবে কোন বুদ্ধিতে এখানে থাকবে?
2: তুই কি জানিস গায়ের কেউ এখন আর আমার পেছনে লাগে না?
3: হ্যাঁ জানি।
2: হ্যাঁ তুই কি জানিস ওরা আমায় ভয় পায়, বড় কথাও।
3: সেই জন্যই তো তোমার উপর রাগ, জানো জানো তোমার জন্যই আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত।
2: না কি করেছি আমি যে পালাবো?
3: তাহলে তাহলে তোমার আসল কথা বলি।
2: বলো।
3: শোনো, বিকেলে বড় কথারে তুমি কি সব করবে বলেছ? হ্যাঁ তাই শুনে সন্ধ্যের জোকে দাদাবাবু থানায় গেছে।
2: যাকে যাকে যাকে, হ্যাঁ আলু ঘুরে আসবি, আমি মন্দিরে পুরুতকে বলি রাখবো।
3: বলাদা ওরা তোমাকে পুলিশে ধরিয়ে দেবে, তুমি পালাবে না?
2: তুই কাল আসবি কি না বল, এই কথাটা আমাকে বল।
3: আসবো, কিন্তু কিন্তু ওরা তোমায় ছাড়বে না।
2: তুই এখন যা, তুই এখন যা যা যা, এখন যা, কেউ দেখলে তোর বদনাম হবে, যা তুই এখন যা যা। এই করো শনকা রাজি হয়েছে। তুই এত রাইতে জানিস? এই শোন না, কাল না।

0: আরে না তোকে
1: দত্তর বেন্দিগুজি করেছে, নস্কর বাড়ির সামনে পুলিশের গাড়ি থেমেছে, ওরা তোমারে ধরতে এসছে।
0: আমারে?
1: হ্যাঁ,
0: আমারে ধরবে কেন?
1: আরে নস্করদের গোপন কথা তুমি নাকি গেয়ে বেড়েছো, বারণ করি গেলাম, ওভাবে ভয় সরাবে নি।
0: তুই তো ফোঁস করার কথা বলতি, আমি শুধু ফোঁস করেছি।
1: আরে মিথ্যে ফোঁস দিয়ে কিছু হয় না, বুঝলে? কদিন ছিলাম না, কি কাণ্ড করেছো বলো দেখি। এখন তোমার হয়ে কিছু বলতে গেলি ওরা আমারেও সন্দেহ করবে।
0: কেন?
1: আরে কেন ওদের ঠকাতে গেলে বলো তো?
0: ওরা ঠকায় না, নস্কররা মল্লিকদাদের ঠকায়, মল্লিকদারা আমাদের ঠকায়।
1: তা মিথ্যে ভয় দেখাতে গেলে কেন?
0: ও ভালো লাগে না তোকে? খুব মজা লাগে জানিস তো, বোয়াল মাগুর মাত্রে ভয় দেখায়, মাগুর ট্যাংরা রে আর ট্যাংরা আবার।
1: আরে বাবা তুমি তো ট্যাংরাও নো, তুমি কেন?
0: কারণ কারণটা না এই না তোকে, আমি না একটু একটু বুঝতে পারছি।
1: কি বুঝতে পারছো?
0: ওই ওই ভয় জিনিসটাই একটা মজার ব্যাপার।
1: এই ভয় জিনিসটা মজার ব্যাপার তোমার কাছে, কিন্তু ওই মজাই যে পুলিশ ডেকে এনেছে।
0: হ্যাঁ,
1: আরে কুকুর ডাকছে, উনি আবার শব্দ শুনতে পাচ্ছি।
0: এক দৌড়ে পাইলে যাবো,
1: কেন পালাবে? তুমি কি ডাকাত? পুলিশকে সত্যি কথা বলবে, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত
0: সব ভাঙিয়ে বলবো?
1: হ্যাঁ বলবে, বলবে মিথ্যে বলেছো, ভয় দেখাবার জন্য এসব বলিস।
0: কোথায় কোথায় যাচ্ছিস?
1: আরে আমি উদির সাথে আবার আসবো, বুঝলে?
0: আচ্ছা,
1: তুমি কিন্তু যেমন বললাম তেমনটি করবে, বুঝলে তো?
0: ঠিক আছে, আচ্ছা তুই আসবি তো?
1: হ্যাঁ আমি আসবো, যাও যাও যাও যাও, তুমি ঘুমের ভান করি, চুপচাপ পড়ি থাকো, বুঝলে? যা বললুম তা মনে থাকে জানো।
2: ধরেছি স্যার, হাত পিচ মোড়া করে ধরেছি।
3: লাগছে, লাগছে তো
2: স্যার। এইদিকে এইদিকে এইদিকে আসুন।
4: হ্যাঁ হ্যাঁ, না কোনো অস্ত্র তো পেলাম না, নাম কি তোমার?
3: হাতে খুব তো লাগছে, আমার লাগছে তো।
4: নাম কি তোমার?
3: আমার নাম ভোলা।
4: তোমায় গ্রেপ্তার করা হলো।
3: আমাকে? কেন, আমি কি করেছি?
4: বাকিপুরের কুঞ্জনন্দির বাড়ির ডাকাতি।
3: ডাকাতি? আমি কেন ডাকাতি করতে যাব?
4: সেসব থানায় হবে। চাঁদুবাবু, চাঁদুবাবু আপনারা আসুন। আরে আসুন আসুন, ভয় নেই, এর কাছে কোনো অস্ত্রশস্ত্র নেই।
5: আগে নিশ্চয়ই আছে, অন্য কোথাও লুকিয়ে রেখেছে। বিপিন কাকা, মল্লিকা, মন্দিরের পিছনটা ভালো করে খুঁজে দেখো তো।
6: ও আমাদের দ্বারা হবে না, আপনারাই খুঁজে দেখুন দারোগাবাবু।
4: তোমার কাছে কোনো বন্দুক টন্দুক লুকোনো আছে? সত্যি বলবে।
3: দেখুন না খুঁজে, আমার কাছে একটা চাকু পর্যন্ত নেই।
6: চাকু পর্যন্ত নেই? চাকু পর্যন্ত নেই? তবে তবে কিসের জলে তুই এর হাত কাটতি, ওর মাথা কেটে দিতি?
5: সত্যি বিমল বাবু, বেলা চারটের সময় ও বলেছে আমার বাবাকে এক কোপে। কিরে বলিস নে?
3: সে তো
6: কি, সে তো তুই বলিস নে, ওই ঢ্যা ঢ্যা ঢ্যা ঢ্যা ঢ্যা করে উড়িয়ে দেবো।
4: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসব শুনেছি। শোনো ভোলা, আমি যেটা পরিষ্কার হতে চাই, রাতে যারা যারা এসেছে তাদের নাম কি?
3: কেউ আসেনি।
6: এই এই ভোলা, এই ভোলা, আমি ইচ্ছে কথা কইবি না। তুই রাস্তায় রাস্তায় চাচাতি না, বলতি না যে কাল রাতে সবদাল এসেছিল, আরেক রাতে পান্ডা এসেছিল, বলিস নি? তুই বলিস নি? কেন তুই বলিস নি? ডাকাতের সর্দার তোর বন্ধু।
3: বলেছি।
4: সেই সর্দারের নাম কি? কি কোথায় তাকে পাওয়া যাবে?
3: আমি এসব কিছুই জানি না।
4: চুপ, জানো কিনা থানায় গিয়ে টের পাবে।
7: স্যার ভোলাদারে আমি একটু দেখব স্যার।
4: কি দেখবেন?
7: ভোলাদা, ও ভোলাদা, স্যারকে সত্যি কথাটা বলি দাও। স্যার ওর একটু শরীরে নিয়ে কথা বলছি।
4: আচ্ছা
7: ভোলাদা, বলি দাও, কোনো ডাক ডাক তোমার বন্ধু নয়। আরে কি বলি গেলাম তখন, বলো।
3: আচ্ছা মল্লিদা কিভাবে আমায় দেখছে দেখ। যদি সত্যি বলি, ওরা আবার আগের মতো পেছন লাগবে, অকারণে মারবে, আমার আর সেরকমটা সহ্য হবে না।
7: দাদা
3: নাটুকে, নাটকে এই যে মাথা

0: আমি সত্যি বলবো না।
1: কি হলো, কিছু বললো ভোলা? আপনার কথাই ঠিক চাঁদুবাবু,
2: বেটা হড় বচ্চা।
1: এই ভোলা, ডাকাতি সর্দার তোমার বন্ধু একথা স্বীকার করছো?
0: আমি একথা বলেছি আর বলেছি, বড় কর্তা গুয়ের পোকা বলেছি, আমি বড় কর্তা গুয়ের পোকা। আমি বলেছি বিপিনদা মল্লিদা মুখে যাই বলুক জন ঢকায় মজুরি দেয় না। আমি বলেছি দাদাবাবু আর চাঁদুবাবু, আমি সব বলেছি, সব ওরা জন ঠেকায়।
1: চল চল গাড়ি তোর, ডাকাতির আবার বড় বড় কথা। চল,
0: এদের কথা বিশ্বাস করবেন না দাদাবাবু, এদের কথা বিশ্বাস করবেন না।
1: চল চল, তোমার ভালো ব্যবস্থা হবে।
0: দারোগাবু, এদের মুখের কথা বিশ্বাস করবেন না দারোগাবু, একেবারেই বিশ্বাস করবেন না। আমি কিচ্ছু করিনি দারোগাবু, আমি কিচ্ছু করিনি, এরা দণ্ডকা ভাই বড় কর্তা গুয়ের পোকা। আমি বলেছি বিপিনদা মল্লিদা মুখে তাই বলুক দণ্ডকা, এদের কথা বিশ্বাস করবেন না দারোগাবু, এদের কথা বিশ্বাস করবেন না।

0: বিদেশি গল্পের ছায়া অবলম্বনে নাটক ভোলা এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ শিব সাধন ভট্টাচার্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। নাটুকে সুতেজ সাত্ত্বিক, চাঁদু তুষারকান্তি ঘোষ, বিপিন সমর সেন, গঙ্গা সুরাজ মুখোপাধ্যায়, পুলিশ ইন্সপেক্টর শ্যামল বন্দ্যোপাধ্যায়, মল্লী নিমু ভৌমিক, সনকা তুলিকা দাস ও ভোলার ভূমিকায় দেবেশ রায়চৌধুরী, সম্পাদনা কুণাল ভট্টাচার্য। নাটকটি প্রযোজনা করেছেন সনত কুমার বন্দ্যোপাধ্যায়।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: নাটকের পর এবার আধুনিক গান, শিল্পী শঙ্খ বন্দ্যোপাধ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশন ইতিমধ্যেই নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গের বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনে আজ রাজ্যে আসছেন দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যায় তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। এরপর তাঁর উপস্থিতিতে দলের সাংগঠনিক বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে আলোচনায় বসেন। উভয় নেতা দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। মুডিজ রেটিংসের মতে ভারত গত 5 বছরে অন্যতম বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংস্থাটি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী বিদেশি মুদ্রা তহবিল এবং দেশজ বাজারে পুঁজি সহায়তায় ভারত আন্তর্জাতিক বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলে সামনের দিকে এগিয়ে চলেছে। জাতীয় তদন্ত সংস্থা NIA নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS এর একটি বায়োটেরর বা জৈব পদার্থ ব্যবহার করে জঙ্গি হামলার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত 3 ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। ক্যাস্টর বীজ থেকে পাওয়া মারাত্মক বিষ রাইসিন ব্যবহার করে জনবহুল স্থানে তা প্রয়োগ করে মানুষকে হত্যা করা এই হামলার মূল উদ্দেশ্য ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলিকে পথ দেখানোর কর্মসূচি মিশন প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় ট্রাম্প জানান, বর্তমান সংঘাতের অবসান ঘটাতে ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর দিকে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ইরানের রাজধানী তেহরানের কাছে এক শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত 36 জন। সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, তেহরান প্রদেশের আরগভান শপিং সেন্টারে অগ্নিকাণ্ড ঘটে, তবে এর কারণ এখনও জানা যায়নি। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। ২৫শে বৈশাখ আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলায় নতুন সরকার শপথ নেবে। বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য আজ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আগামীকাল সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠক বসবে, সেখানে পৌরোহিত্য করতে আজ সন্ধ্যাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া সম্পন্ন হবার পর নির্বাচন কমিশন ইতিমধ্যেই নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে আলোচনায় বসেন। উভয় নেতা দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। মোদিস রেটিংয়ের মতে ভারত গত পাঁচ বছরে অন্যতম বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংস্থাটি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী বিদেশি মুদ্রার তহবিল এবং দেশজ বাজারে পুঁজি সহায়তায় ভারত আন্তর্জাতিক বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলে সামনের দিকে এগিয়ে চলেছে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএস এর একটি বায়োটেরর বা জৈব পদার্থ ব্যবহার করে জঙ্গি হামলার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। ক্যাস্টর বীজ থেকে পাওয়া মারাত্মক বিষ রাইসিন ব্যবহার করে জনবহুল স্থানে তা প্রয়োগ করে মানুষকে হত্যা করা এর লক্ষ্য। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা কোনোভাবেই বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফকেও তা সুনিশ্চিত করতে বলেছে কমিশন। নির্বাচনের ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে নির্বাচন কমিশন অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, জোর কা ঝটকা হাই জোরো সে লাগা কিনা আমরা জানি না, কারণ মানে আকাশে হচ্ছে মোটামুটি যা আবহাওয়া, এই বৃষ্টি নামছে নামছে নামছে, কিন্তু আবার প্রচণ্ড গরমের ঝটকাতে আমরা কীরকম একটা যেন উড়ে যাচ্ছি, না মানে সেটা গরম হাওয়ায়, বৃষ্টির হাওয়ায় নয়। আর আমার গলা শুনে মোটামুটি বোঝাই যাচ্ছে যে ঝটকা কীভাবে গলাধ্যকরণ করে ফেলেছি আমি বা আমার মতন যারা, কারণ এই প্রচণ্ড গরম লাগছে, এসিতে ঢুকে পড়ছি, আবার এই মানে বৃষ্টিতে মনে হচ্ছে আহারে এই রিমঝিম বৃষ্টিতে একটু ভিজে নি, কিন্তু ভিজে নিতে গেলে যা হচ্ছে তারপরের ক্রিয়াপদগুলো খুব একটা মানে নিজেদের জন্য উপকারী হচ্ছে না, কিন্তু যেটা উপকারী সেটা হচ্ছে আজকে এই এই বিকেলবেলায় 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতায় তোমার কাছে চলে আসা। আর কে কে এসছি সেটা আগেই বলে দিয়েছে, তো আর একবার জাস্ট আর একবার রিমাইন্ডার, উষাশী আর অঙ্কিতা 6:30 অবধি একেবারে তোমার সঙ্গে আছি।
2: হ্যাঁ মানে আমরা প্রচণ্ড বাজে বকবো, প্রচণ্ড আড্ডা দেবো, সমস্ত ঠিক আছে। তুমি যেরকম বললে আর কি, রিমঝিম ধারাতে তুমি ভিজে যাচ্ছ, তারপরে তোমার নাক দিয়েও বৃষ্টি পড়ছে, এরকম টাইপের ব্যাপার হচ্ছে।
1: শুধু নাক,

0: গলা দিয়ে বিভিন্ন রকমে, মানে আমার ভয়েসটা কিরকম একটা মাল্টি,
1: এটা মনে হচ্ছে না, ফিল হচ্ছে
0: না, মানে ফিল হচ্ছে আমার মানে ভয়েসটা মাল্টি ভয়েস হয়ে গেছে, মানে কখনো একটা অদ্ভুত মানে মনে হচ্ছে এটা আমার গলা না, এটা একটা অন্য কোনো প্রাণীর গলা, আবার যখন ভীষণ চেষ্টা করে বলছি হ্যাঁ মানে এটা আমারই গলা, কিন্তু আবার পরবর্তীকালে যখন কাউকে ডাকছি আই শুনছ, মানে তখন মনে হচ্ছে
1: একবার হ্যালো বলার সময় হ্যালো,
0: হ্যাঁ মানে
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ নিজের ভয়েসটাকে, ওই যে হয় না ওই দড়ি ধরে মারো টান, নিজের ভয়েসটাকেও না ওরকম টেনে টেনে আনতে হচ্ছে, বাবা আয় বাবা আয় এইভাবে। হ্যাঁ ঠিক আছে,
1: আমি তো তোমায় ভাবছিলাম এই আজকে যে 29 ডিগ্রি টেম্পারেচারে তোমাকে বেলাবোস বানাবো, তুমি হঠাৎ করে দড়ি ধরে মারো টান হয়ে গেলে, এরকম করলে হয় না।
0: বেলাবোস বা এলাবোস হোক সেটা অসুবিধে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই এলোমেলো না হলে,
1: এলোমেলো আর কিছু হওয়ার নেই, আমরা সমস্ত এলোমেলো গড়বড় সব কাটিয়ে ঝড়ঝাপটা কাটিয়ে আবার নতুন করে রোদ্দুরের মুখ দেখছি বটে, আর
0: সেটা বারান্দায় বসে পা দোলাতে দোলাতে হতে পারে।
1: এক্স্যাক্টলি, কারণ আজকেই আমি দুপুরবেলা জাস্ট একটু আগে আমার দাদা বলছেন এখানে খুব বৃষ্টি হচ্ছে, আমি বললাম আমার ওখানে কটকটে রোদ, তখন আমি ভাবছি বেরোবো।
0: এক্স্যাক্টলি, আমাকে একজন ফোন করে বললো নিউ টাউনে এত বৃষ্টি হচ্ছে যে বাস স্ট্যান্ড থেকে নেমে অফিসে ঢুকতে গিয়ে সে চান করে গেছে, আর ততক্ষণে আমি মোটামুটি আকাশবাণী আসতে গিয়ে ঘেমে চান করে গেছি।
1: এই যে ঘেমে স্নান করার পরে তারপরে যখন তোমাকে বলবো 9903653992 তে আড্ডা দেওয়ার কথা, মানে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতেই পারো, অবশ্যই কল করো না, কোনো চাপ নেই। কিন্তু হ্যাঁ, যদি তুমি এখনো দেখা না দিয়ে থাকো তাহলে তোমার জন্যই এই গানটা, ফিরে আসবো ঠিক 5 মিনিট 12 সেকেন্ড পর, ততক্ষণের জন্য স্টে টিউনড অন ক্যাফে কলকাতা।
0: একেবারে উশুশিয়া রঙ্কিতা বারান্দায় রোদ্দুর নিয়ে আপাতত তোমার সঙ্গে চায়, মানে আমাদের হাতে চা নেই, তোমার হাতে আছে।

0: আসলে বারান্দায় রোদ্দুরে কখনো বৃষ্টি নামে, কখনো ঝড় তুফান হয়, অনেক কিছু হয়। আর তোমার যখন দেখা পাই না, তখন মাথাটা একটু খারাপই হয়ে যায়।
1: তাই জন্যই তো ভূমিতে পা রেখে আপাতত তোমার বারান্দায় রোদ্দুর।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: নমস্কার, লালবাগ ট্রাফিক কন্ট্রোল থেকে সার্জেন্ট দেশরকার বলছি। কল কলকাতা এই মুহূর্তে জানতে পারল একটা খুবই সাহায্য হয়েছে। আজকে সাহায্যে উল্লেখ করার মতো কোন মিটিং কলকাতা শহরে না থাকার কারণে সকাল থেকে তাহলে স্বাভাবিক ছিল। আগামী যে সময়টুকু থাকবে তাতে তাহলে স্বাভাবিক থাকবে। আশা করতে পারি আমরা
0: Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মনটা বাবরে হয়ে উড়েই গেছে, কি আর করবো। কিন্তু তার পাশাপাশি এইটুকু তো জানাতেই হয়, আজকে না আমার ফেভারিট দিন, মানে আমি যে কি লাফাবো বুঝতে পারছি না।
2: মানে অ্যাকচুয়ালি যেই দিনটা অঙ্কিতার পাশাপাশি আমি বা আমার মতন বা আমার আর অঙ্কিতার মতন যারা রয়েছে সবাই এটা এভরিডে পালন করে।
1: হ্যাঁ, মানে এভরিডে যখন তখন মানুষ পালন করতে চায়, কিন্তু তাও এক স্পেশাল ডে তার জন্য রাখা হয়েছে, তার জন্য আমি আল্লাদে আটকানো হয়েছে।
2: তার জন্য তুমি আমাকে বেরিয়ে 8 রকমের খাবার খাওয়াবে বলেছো।
1: হ্যাঁ ঠিক আছে, আমার কোনো চাপ নেই, তুমি খেতে চাও আমিও খাবো, তুমিও খাবো।
2: হ্যাঁ, মানে পেটাও কিন্তু তুমিই করবে, তখন কিন্তু বলো না যে
1: পেটা আমরা বুঝে নেবো, 50-50 করে বুঝে নেবো। আরে আমার পকেট গড়ের মাঠ হয়ে আছে, পকেটের মধ্যে সবাই চাপ দে।
2: আজকে যে কি ডে সেটা তুমি আগে বলো, তারপরে আমি বলছি।
1: আজকে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে,
2: এটা কিন্তু পকেটের জন্যও মানে প্রযোজ্য, মানে পকেটও বলছে আমি ডায়েট করবো না। অতএব তুমি আজকে হাত খুলকার দিল খুলকার
1: হাত খুলকার খাওয়াও দে দে, তো কোনো প্রবলেম নেই,
2: আমাকে আজকে খাওয়াও দাও।
1: হ্যাঁ,
2: আমাকে আজকে খাওয়াও দাও, মানে
1: মানে খাইয়ে দাও। তোমাকে খুব সুন্দর লাগছে জানো তো।
2: ও আচ্ছা, না আমি আমি অন্য কিছু খাওয়াতে বলেছিলাম, আমি এইভাবেও খাওয়াতে বলিনি। যাকে বিষয়টা হচ্ছে 9903653992 তে আমরা একটা ভয়ানক জিনিস আজকে তোমার থেকে জানতে চাইবো। কি জানতে চাইবো?
1: আমরা যে ভয়ানক জিনিসটা জানতে চাইবো, তার আগে আমরা একটা ভয়ানক জিনিসটা দিয়ে মানে আনন্দের জিনিসটা দিয়ে একটা ছড়া কাটিংও তো করবো।
2: আনন্দের জিনিসটা দিয়ে একটা ছড়া কাটিংও করবো।
1: এই যে মানে এই যে খাওয়া দাওয়া নিয়ে এত কথা বললাম, কথা বলার পর মানে এই এই ব্যাপারটা না হলে কেমন হয় না? মানে ধরো বাঙালির খাবারের সঙ্গে
2: মানে ওই নুন ছাড়া খাবার হয়ে যায়।
1: হ্যাঁ, ওটা ওটার সঙ্গে যোগাযোগ আছে বলি তোমাকে তোমার সাহিত্য সৃষ্টি সব সম্ভার রচনা করতে দিলাম।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: হ্যাঁ, মানে এই যে মানে মানুষজনের এটা কি মানে ছড়া কাটিংটা কেন প্লে করলো অঙ্কিতা? আমাকে বলতে চাইলো যে তুমি লোকজনের পকেট না কেটে ছড়া কাটো।
1: এক্স্যাক্টলি, মনের মধ্যে যখন তোমার প্রচুর খাবার ঘুরে বেড়াচ্ছে তখন তুমি কি করতে পারো? সাহিত্য রচনা করতে পারো। মনের মধ্যে শীত বসন্ত মেঘ মল্লারে ছাওয়া, আর বাকিটা না হয় তুমি লিখে পাঠিয়ে দাও। মানে বলতে চাইলাম ফার্স্ট লাইনটা, মনের মধ্যে শীত বসন্ত কমা মেঘ মল্লারে ছাওয়া, মানে যে বৃষ্টি ফৃষ্টি একটা ওয়েদার হচ্ছে।
2: আমাদের ফোন নাম্বার এটা হচ্ছে 9903653992। আর ফার্স্ট লাইনটা আরেকবার তোমাকে বলে দিই, মনের মধ্যে শীত বসন্ত মেঘ মল্লারে ছাওয়া। পরের লাইনটা তুমি লিখবে, পরের 2 লাইন বা ম্যাক্স টু ম্যাক্স 4 লাইন প্লিজ। কাব্যগ্রন্থ আমরা চাইছি না,
1: আমরা কবিতা ছড়া চাইছি, ছড়া চাইছি,
2: কবিতা চাইনি, আমরা ছড়া চেয়েছি। মানে ছড়া ছড়িয়ে লিখতে পারো, কিন্তু সেটা 4 লাইন প্লিজ।
1: এই যে তুমি খেতে পারছো না, মানে যখন তখন নো ডায়েট ডে বলে দিলাম ঠিকই, এবার তুমি ভাববে তোমার মনের মধ্যে কুচকুচ করবে। আমার যেরকম করে আর কি, যখনই মন মেজাজ খারাপ হয়ে যায়, কিছু একটা মন খারাপ করছে, চলো খাই বলে আমি একবার এরকমও করেছিলাম। বিরিয়ানি এক বাটি ভর্তি, তার সঙ্গে বাসন্তী পোলাও,
2: আচ্ছা
1: চিকেন কষা এবং আরো কয়েকটা আইটেম আমি আর বলছি।
2: তুমি তোমার বিয়ের মেনুটা মোটামুটি সেদিনকে একটা ট্রায়াল করেছিলে নাকি?
1: আমি ট্রায়াল করেছি, তারপর আনাবার দেখছি আমি খেতে পাচ্ছি না, আমি অল্প অল্প করে খেলাম, তারপর পরের দিন অবধি।
2: একটা জিনিস আমাদের বাঙালিদের একটা জিনিস আছে
1: কি,
2: মানে যেরকম আমাদের বাড়িতে মা রয়েছে তার উপর সব করা যায়। তুমি রাগ হলে চিৎকার করতে পারো, হ্যাঁ মানে তোমার প্রচন্ড কান্না পাচ্ছে, তোমার বালিশটাও বলছে এবার আমাকে ছাড়, কিন্তু মা সেটা বলবে না। তোমার প্রচন্ড কাউকে আছড়াতে কামড়াতে ইচ্ছে করছে, তুমি মা আঁচলটা ধরে টাইং করে আর আছড়ে দিলেন, আমি তোমাকে আছড়াচ্ছি না। হ্যাঁ,
1: ওটা ওটা অজুহাত খুঁজছিল, একটু অ্যাটাক করতে চাইলো, করে আবার যেমনি আমি
2: তাই হোক, তোমরা ভাগ্যিস দেখতে পাচ্ছ না। যাই হোক, এবার হয়তো খুব ইচ্ছে করছে মানে বসের ঝাড়টা কাউকে এটা ঝাড়তে হবে, সেটার জন্যে মা। আমাদের বাঙালিদের একটা রেসিপি আছে, যে রেসিপিটা তুমি ভেন্ডি আলু পটল বেগুন শিম, এই আমাদের এখন সজনে ডাঁটার সিজন চলছে, বাড়িতে মোটামুটি মনে হচ্ছে সজনে ডাঁটার গাছ হয়ে গেছে, মানে আলু পটল বেগুন কুমড়ো মোটামুটি বেতের বোনা ধামাকুলো তুমি সর্বোচ্চ জিনিসটা দিয়ে দিতে পারো,
1: দিতে পারো। এমনি আমরা আজকাল মিক্সচার রান্না করি, কিন্তু আমরা বাঙালি একটা জায়গাতে সেটা হচ্ছে মাছ,
2: মাছের ঝোলে তুমি সর্বোচ্চ দিয়ে দাও। এবং তুমি যদি বাড়ি থেকে মাছের ঝোল খেয়ে যাও, দেখবে বসের ঝাড়টাও মনে হচ্ছে ওই মানে ওই বাঙালি মাছের ঝোল, যে টেলটেলে মাছের ঝোলটা খেয়েছিল তার মধ্যে একটুখানি আদা বাটা পড়েছে মাত্র।
1: হ্যাঁ, মানে এই সিম্পল জিনিসটা দিলেই মাছ কিন্তু খুশি হয়ে যায়। একটুখানি ভালো করে তেলে ভাজতে হয় এই আর কি, নাথিং এলস। তো আপাতত তোমার
2: মানে মাছটা ভাজো, নিজেকে নয়।
1: হ্যাঁ, নিজেকে ভেজো না, অনুপম রায় আর নিকিতা গান্ধী এটাই বলতে চেয়েছেন। আর আমরা ফিরে আসি, তোমার মাছের ঝোল দিয়ে গরমের মধ্যে ব্যাদ ব্যাদে করলে লোকজন আমাকে মারবে, বলবে এগুলো ভালো খাবার, নো ডায়েট ডে বলে নিয়ে তুমি মাছের ঝোলে গল্প।
2: মাছের ঝোল দিয়ে শুরু করো, তারপরে তো বিরিয়ানি আসবে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এই বাঙালি মাছের ঝোল এমন একটা রেসিপি যেখানে আমরা বাঙালিরা আমাদের সমস্ত ইনোভেশন কাজে লাগিয়ে দিই, মানে সেটা পেঁয়াজ বেটে হোক, আদা বেটে হোক, ইভেন আমি মাঝে মাঝে যখন মনে হয় বাড়িতে মাছ
2: দিতে পারো,
1: হ্যাঁ রসুন, এবং মানে মাছ ব্যাপারটা এমনই, বাড়িতে যখন ধরো চিকেন বা মাটন, মাটন তো মানে মোটামুটি ওই যখন পকেট ভীষণ ভরে ওঠে তখন বাড়িতে মাটন আসে, তাছাড়া তো আমাদের মধ্যবিত্ত বাঙালির মাটন বললে কীরকম যেন মনটা টনটন করে, পকেটে ছ্যাঁকা লাগে।
2: সপ্তাহে একদিন ভাই সবার কাছে আগে মাটন হতো, এখন হয় না কেন আমি বুঝতে পারি না। মাটন হয় প্রচন্ড মেহেঙ্গাই চলে গেছে,
1: প্রচন্ড,
2: আর বাঙালি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছে।
1: হ্যাঁ, এবং মানে আমরা যারা 90s এর কিড, যারা মোটামুটি 30-30 বেরিয়ে আসছি, তারা মানে বাড়ির লোক যাবে আই আই আই বয়স হয়ে যাচ্ছে, না না ওরকম রেডমিট দেখলে ওই রকম ছকছক করবে না, অতএব ঠিক আছে মাটনটাই খাও, কারণ ওই চিকেন না মাঝে মাঝে খেতে খেতে মনে হয় সোয়াবিনের তরকারি খাচ্ছি, এত চিকেন খেয়ে ফেলেছি, বিয়েবাড়ি চিকেন, জন্মদিন বাড়ির চিকেন, বন্ধুর ব্রেকআপ হয়েছে চিকেন, বন্ধুর প্রেমিকা এসছে চিকেন, বন্ধুর প্রমোশন হয়েছে চিকেন, আর পাচ্ছি না চিকেন,
2: চিকেনটা এখন মানে কি বলবো, জল
1: জল ভাত হয়ে গেছে,
2: জল, হ্যাঁ তার থেকে বলা যায়
1: তার থেকে মানে ভালো করে ডাল বানালে যেন খেতে বেশি ভালো লাগে।
2: মানে মাঝে মধ্যে শুনতে ভালো লাগে যখন রেস্টুরেন্টে গিয়ে শুনি অমুক বাড়ির দেশি মুরগির কষা, মানে শুনলে পরে মনে হয় কি না কি আনছে, আলটিমেট তো চিকেনই আনছে,
1: এবং আলটিমেটলি ব্যাপারটা ওই লাল চিকেনের ঝোলই, ওই আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তার থেকে আমার মনে হয় ভালো কাতলা মাছ যদি আনো, একটা ওই সুন্দর রেসিপি, আর সুন্দর ওই চালমগজ কাজু ফাজু দিয়ে যেটা দিয়ে তুমি চিকেনটাই বানাবে সেটা দিয়েই বানিয়ে খেয়ে দেখো, অমৃত লাগবে বস, অমৃত, শুধু মাছের কোয়ালিটিটা কানকো দিয়ে ভালো বেছে খেতে হবে।
2: শুধু কাতলা কেন, বাঙালির মাছ বলতে পমফ্রেট চলে আসে, পাবদা চলে আসে, ভেটকি চলে আসে, রুই চলে আসে, রুইটা না হয় সবাই বলবে
1: কাতলা, বললাম ওইদিকে রুই চলে এলো যা।
2: আরে কাতলার কালিয়া বলো, ভেটকির যাই বলো না কেন, তুমি মাছের মধ্যে
1: একটা জিনিস বাদ দিয়ে যাচ্ছ,
2: লোটে মাছ
1: না,
2: চিংড়ি মাছ
1: না,
2: ফুটকি মাছ
1: না,
2: তাহলে কি
1: তপসি ফ্রাই? হ্যাঁ, আমাদের ছড়া কাটিং যেটা ছিল সেটা হচ্ছে মনের মধ্যে শীত বসন্ত মেঘ মল্লারে ছাওয়া। আই রিপিট, মনের মধ্যে শীত বসন্ত মেঘ মল্লারে ছাওয়া। এই পরের একটা বা দুটো বা ম্যাক্স টু ম্যাক্স চার লাইন নো কবিতার বই প্লিজ প্লিজ।
2: তুমি কাওয়া দিয়ে মেলাবে না, গাওয়া দিয়ে মেলাবে না, ঘাওয়া দিয়ে মেলাবে না, ধাওয়া দিয়ে মেলাবে না, হাওয়া দিয়ে মেলাবে, সেটা তোমার
1: তোমার ব্যাপার। হ্যাঁ মানে তুমি অন্তমিল করে ফেলো না ব্যাপারটাকে, ছড়া তো সেও তো ছড়িয়ে ছিটিয়ে যাই দাও না কেন, একটু মিলিয়ে টিলিয়ে দাও, তারপরে ছাওয়ার পরে কি হয় সেটা না হয় তুমি বলো, লাস্টে যদি আমরা মনে করি আমরা না হয় একটুখানি ওই ডেজার্টটা সার্ভ করে দেবো।
2: হ্যাঁ ডেজার্ট সার্ভ করবো, তার আগে আমরা তো একটু রান্না বান্না চলুক, তারপরে ফিরে আসবো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: FM রেইনবো তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে।
1: শোনো, জীবনে যখনই যা কিছু সমস্যা হোক না কেন, জীবনে একটা জিনিস সলিউশন হামেশা পাবে, দ্যাট ইজ কল্ড খাওয়া। আর এখন তো গরমকাল, গরমকাল পড়ে গেছে, বৈশাখ মাস এসে গেছে, মানে আমের কথা।
2: জানো, আমার এক বন্ধু আমাকে একবার একটা দুর্দান্ত সলিউশন দিয়েছিল।
1: কি কি?
2: সম্প্রতি তখন, মানে তখন সম্প্রতি তার হৃদয় ভেঙেছে। এবং তার হৃদয়ে যিনি ভেঙেছেন, তার বিয়ে ছিল সেদিনকে। আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে তাকে খুব সান্ত্বনা দিতে গেছি, দেখ ভাই জীবনের অনেক পাবি, কি এলো এলো। ও অনেকক্ষণ শুনলো আমাদের জ্ঞান, শুনলো শুনলো শুনলো, বলে চল ভাই বেরোই। ঠিক আছে ভাই চল,
1: বিয়েতে গিয়ে খেয়ে আসি।
2: না
1: তাহলে
2: আমরা গেলাম আমাদের পাড়ার ফুচকার দোকানে, গিয়েও ফুচকাওয়ালাকে বললো যে ঝাল দাও, তোমার কাছে যত লঙ্কা আছে, যত লঙ্কা গুঁড়ো আছে সব দিয়ে ঝাল দাও। আমরা সবাই বলছি ভাই এরকম করিস না। ও বললো দাঁড়া ভাই, এই মানে ট্যাকটিসটা আমাকে অ্যাপ্লাই করতে দে। ও খেতে শুরু করলো, ও খাচ্ছে কমর, চোখ খাচ্ছে বেশি, এত জল পড়ছে ওর চোখ দিয়ে, মোটামুটি ওইটা দিয়ে আর একবার ফুচকার জল হয়ে যেত, মানে এতটাই।
1: মানে জীবনে এত কান্নাকাটি করার ছিল যে একবারে এতগুলো ঝাল
2: না, ও খেলো প্রচণ্ড ঝাল খেলো। এবার খেয়েছে, মানে মোটামুটি আমরাই ওকে দেখে মানে পাগল পাগল অবস্থা, সেখানে ওর কি অবস্থা। ফুচকাওয়ালাও বলছে যে আমি একটু ঝালটা কমাই, তুমি তো মরে যাবে। ও পরে মোটামুটি 20-25টা ফুচকা খাওয়ার পরে ও থামলো, টকজল টকজল খেলো। তো আমরা বললাম ভাই এটা কী করলি? বললো শোন ভাই, মোটামুটি যা ঝাল খেয়েছি ভেতরে জ্বলবে, কালকে সকালে বাথরুমে জ্বলবে, মোটামুটি যা জ্বলান জ্বলবে, প্রেমের জ্বলুনি সেখানে পুরো শিপ ডিলিট হয়ে যাবে।
1: ও বাবা, তার এই ফিলোসফিটা মাথায়, আমি
2: ভাবো মানে আমি মাথায় ভাবো,
1: প্লিজ না, আমি নিজেকে এত এত টর্চারাস ওয়েতে নিজেকে কষ্ট দেবো কেন?
2: ওই ছেলেটা যে খাওয়া কি টর্চার হলো, ফুচকার ঝাল তো বাঙালির ঐতিহ্য।
1: ফুচকার ঝাল বলে তা বলে এরকম ঝাল যে বললাম না আর কি,
2: মানে যাই হোক তুমি এটা অ্যাপ্লাই করো না,
1: তোমার জোলে পড়ে ছারখার হয়ে যাক এরকম কোনো ভাব,
2: জোলে পড়ে যাকের মতন ব্যাপারটা করো না। আর 9906599 তে আমাদের বেশ কিছু টুকরো টুকরো ছড়া কাটিং এসেছে।
1: তার আগে ছড়া একজন লিখেছেন, গুড ইভিনিং আরজে, নমস্কার। আজ কা প্রোগ্রাম বহুত আচ্ছা লগ রাহা হ্যায়, বজাতে রহো হমকো লিখ কর ভেজা দুর্গেশ নে, থ্যাংক ইউ সো মাচ।
2: থ্যাংক ইউ দুর্গেশ, আমাদের মানে প্রোগ্রাম আচ্ছা লাগা, ভালো লাগা, তো হমকো ভি বহুত ভালো লাগা,
1: হমকো ভি বহুত ভালো লাগা, ইহি বলনা থা। আবি কিয়া বলতা হে, কি করে রাস্তায় দিয়ে এরে প্রচুর গরম। ও আচ্ছা, শর্মিষ্ঠা লিখে পারি, গরমের মধ্যে দিয়ে যেভাবে মানুষ আসে, এবার ছড়া কাটিং এ যাই, ছড়া কাটিং গুলো হাঁ করে বসে রয়েছে, একটা ছড়া কাটিং পরেই ফেলি। অঙ্কিতা আর উশশী সুন্দর করে ডিজাইন করা, উশশীর বানানটা একটু উসাসি হয়ে গেছে, ঠিক আছে
2: ঠিক আছে।
1: মনের মধ্যে শীত বসন্ত মেঘমল্লারে ছাওয়া, তাই মনে মনে চলতে থাকুক নিজের খুশি মতো গান গাওয়া।
2: বাহ
1: বাহ বাহ বাহ বাহ,
2: এটা বেশ ভালো,
1: সুভাষ চক্রবর্তী
2: মানে ওই চন্দ্রবিন্দুর গানের মতন, গান ভালোবেসে গান, ব্যাপারটা এরকম, বেশ ভালো।
1: এই এই হচ্ছে ব্যাপার, আমরা কিছু বললে এবার আমরা কাউকে না ধরে না ছেড়ে বলতে পারি না। পরের কবিতায় আমরা চলে যাব, দুই দিদিভাইকে বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। মনের মধ্যে শীত বসন্ত মেঘ মল্লারে ছাওয়া, বৃষ্টি পড়ে টাপুর টুপুর ভিজলে গায়ে লাগে হালকা হাওয়া, সে কি আনন্দ আলাদা অনুভূতি পেয়ে ছাতি 40 ইঞ্চি চওড়া। দীপক কুমার লিখে পাঠিয়েছে শ্যামপুকুর হাওড়া থেকে।
2: বাহ ভালো, বেশ ভালো, তুমিও এরকম লিখে পাঠাও 9906599 তে। আর ফার্স্ট লাইনটা আরেকবার তোমার জন্য বলে দিই, মনের মধ্যে শীত বসন্ত মেঘ মল্লারে ছাওয়া, মনের মধ্যে শীত বসন্ত মেঘ মল্লারে ছাওয়া। এবার চলবে একটা গান, আমি আর অঙ্কিতা হব হাওয়া, মানে গানের আড়ালে।
1: এবার বলছি যে তুমি যেমন বলে আমরা হব হাওয়া, তেমন বলি এবার চলো গানে গানে রসগোল্লা খাওয়া।

0: now.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: FM রেইনবোতে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
2: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: Yes, আজকে যারা যারা মানে ওই কেক মাখ মানে কেক মাখবে এবং পায়েস কাটবে না, মানে আমি এই রকম কথা বলেই থাকি, মানে আজকে যাদের কেক কাটা এবং পায়েস খাওয়ার দিন, আমরা বাঙালিরা ছাড়া

0: একদমই ভীষণ স্পেশাল। তার মধ্যে থেকে একজনের অলরেডি আমি গান বাজিয়ে ফেলেছি, হ্যাঁ, আশাবারী জোশী। অনেকেরই মনে আছে, অনেকেরই হয়তো খেয়াল পড়ছে না মুখটা, কিন্তু জাস্ট দেখলে পরে আরে নাকি তো চিনি, ইনি তো প্রিয়া প্যাটেল হ্যাট্রিকে হয়েছিল না, আচ্ছা ইনি অমুকের মা হয়েছিলেন না, আমরা পার্শ্ব চরিত্রদেরকে এইভাবেই ঠিক মনে রাখি, হয়তো শাহরুখ খানের মা হয়েছিলেন কিন্তু শাহরুখ খানের বোনের বয়সী বা বন্ধু হন, এরকমও হতে পারে।
1: হ্যাঁ, মানে আশাবারী জোশীকে আমরা ওম শান্তি ওমেও দেখেছি, কিসমত কানেকশনে দেখেছি, তারপরে আমরা
0: প্যার জিন্দেগি হ্যায় একের পর এক তুমি যদি চাও
1: করিশ্মা কাপুরের বাল ব্রহ্মচারীতে দেখেছি, তারপরে নানা পাটেকরের সাগরীতে দেখেছি, এরকম প্রচুর সিনেমায় প্রচুর টিভি শোজেও দেখেছি।
0: ডার্লিং এরকম করে তুমি বলতেই পারো, কোনো অসুবিধা নেই, মানে হ্যাঁ তার সিনেমার নাম
1: বলছি। এছাড়াও আজকে আরো দুজন অ্যাক্ট্রেসের জন্মদিন, তাই তো?
0: ইয়েস, শাহানা গোস্বামী এন্ড আরেকজন বাঙালি আমাদের খুব পছন্দের, আমার তো ভীষণ পছন্দের, বাসুদত্তা।
1: মানে ভীষণ একটা প্লেজেন্ট, ভীষণ আমরা যে বলি না বাংলায় লাবণ্যময়ী ওনার মানে অভিনয় এবং ওনার প্রেজেন্টেশন, কিন্তু ভীষণ ভীষণ সুদী। আজকে তাদের তিনজনকে ঈশ্বরী আর অঙ্কিতা জানায় হ্যাপি বার্থডে।
0: ইয়েস অফ কোর্স, আর এই হ্যাপি বার্থডের জন্য তুমি কি আরেকবার ঢিনচাক ঢিনচাক করে বাজাতে চাও?
1: হ্যাঁ, ঢিনচাক ঢিনচাক বাজাতে চাই, একটু ঢিনচাক ঢিনচাক নাচতেও চাই। এই যে আমরা এতগুলো সিনেমার নাম নিলাম, মানে ব্যাপারটা কি বলতো, মনটা না যখনই ইসরকের নাম শুনে নেয় তখনই মনে হয় একটু একটু ঢিনচাক ঢিনচাক,
0: ওটা না হলে ঠিক
1: হয় না। হ্যাঁ, আর এই যে ঢিনচাক ঢিনচাক আমরা শুনবোই, ঢিনচাক ঢিনচাক শুনতে শুনতেই আমরা এই গানের হাত ধরেই যাবো একটা ছোট্ট সংবাদ বিরতিতে, তারপরে আবার ঊর্ষশী আর অঙ্কিতা ব্যাক করবে ঠিক 5:02 মিনিটে। তুমি শুনতে থাকো আর নাচতে থাকো।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। ২৫শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে বাংলার নতুন সরকার শপথ নেবে। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আগামীকাল সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠক বসবে, সেখানে পৌরোহিত করতে আজ সন্ধ্যাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভার বর্তমান মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে। ভোট শেষে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করেন। ফলতা বাদে ২৯৩টি বিধানসভার গেজেট নোটিফিকেশন এবং ভোটের ফলাফল সংক্রান্ত তথ্য রাজ্যপালের কাছে পেশ করেন তিনি। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিম বর্ধমানের আসানসোল, কোচবিহার এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটেছে বলে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গতকাল পর্যন্ত বিভিন্ন ঘটনা মিলিয়ে ২০০টি মামলা দায়ের হয়েছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা কোনোভাবেই বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPFকেও তা সুনিশ্চিত করতে বলেছে কমিশন। নির্বাচনের ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে নির্বাচন কমিশন অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। ভারত ও ভিয়েতনাম আজ ডিজিটাল প্রযুক্তি বিরল পৃথিবী, চিকিৎসা সরঞ্জাম নিয়ন্ত্রণ, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং সংস্কৃতি ও পর্যটনের ক্ষেত্রে একাধিক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। তামিলনাড়ু নবগঠিত এবং একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তামিলাগা ভেট্টারিক আজাগাম টিভিকের প্রধান বিজয় আজ রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন পেলেও টিভিকের সরকার গঠনের জন্য অন্তত ১০টি আসন দরকার। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, সেকেন্ড আওয়ার শুরু হয়ে গেছে আর পাঁচটা বেজে প্রায় সাত মিনিট। তো ঔষশী আর অঙ্কিতা তোমার কাছে আরও একবার চলে এসেছে, চলছে ছড়া কাটিং। হ্যাঁ, ছড়া নিয়ে, কাব্যিকতা নিয়ে আমরা মেতে রয়েছি, একদম মাতোয়ারা পাগলামি চলছে। আর যখন ছড়া কাটিংয়ের কথা বলছি, নিশ্চয়ই কাটিংটা আরেকবার শোনাবো, একেবারে চাপ নিও না, শুনিয়ে দিচ্ছি, শুনিয়ে দিচ্ছি।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: হ্যাঁ, মানে অন্যের পকেট না কেটে নিজের ছড়া কাটো, মানে নিজের ছড়া কেটে 9903652992 তে পাঠিয়ে দাও ঊষশী আর অঙ্কিতা তোমার ছড়ার জন্য, একদম ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। আর হ্যাঁ, আমাদের মন নাস্তানাবুদ হয়েছি নাজেহাল, এই সব কটা কথা ভীষণ ভীষণ সত্যি। গরমে, তারপরে চারপাশের যা পরিবেশ পরিস্থিতি, কবে বৃষ্টি আসবে আমরা জানি না। মোটামুটি মে মাস পড়ে গেল, জুন মাসে মোটামুটি বর্ষা নামার কথাই, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তারপরে আজকে যেহেতু নো ডায়েট ডে,
3: মানে তুমি রেগুলার বৃষ্টিটা চাইছো?
2: রেগুলার বৃষ্টিটা না চাইলেও এই রেগুলার গরমটা চাইছি না,
3: রেগুলার গরমটা আমরা আসলে।
2: আর আমি আর অঙ্কিতা, এই যে একটা পুচকে সংবাদ বিরতি ছিল, আমরা মোটামুটি অফিয়ার কথা বলছিলাম যে বেরিয়ে মোটামুটি কি খাওয়া যায়, কারণ আমরা এমন একটা হাবভাব করছি যেন আজকে নো ডায়েট ডেতে জম্মের খাওয়া আমাদের খেয়ে নিতে হবে, কালকে সকাল থেকে তো ফলের রস আর ওস ছাড়া আমরা কিছুই খাবো না, এমন একটা। যাই হোক, 9903652992 তে একটা বিশাল বড় মেসেজ এসেছে,
3: মাধাই দাস বহর থেকে মেসেজটা লিখেছে।
2: হ্যাঁ, বিকালে তীব্র গরমে পাঠালাম দক্ষিণা বাতাসে ঠান্ডা মিষ্টি শুভেচ্ছা। বাহ, ক্যাফে কলকাতা দারুণ জমে উঠেছে গানের ডালিতে, ভরপুর আনন্দে ভরা অসাধারণ ছড়া কাটিং, মনের মধ্যে শীত বসন্ত মেঘমল্লারে ছাওয়া, প্রিয় সাথী লিখছি লিপি দহন জ্বালার মাঝে, ধরণী আজ সেজেছে নতুন সাজে, মন আজিকের উথালি পাতালি পড়ে আছি মায়া মোহে, মন আজিকের বারে বারে চায় মিলিত হতে দোহে, তোমার আমার অজানা বাঁধন যখন যাবে টুটে, জানি তুমি আসবে তখন আমার কাছে ছুটে, আনন্দ মম পূর্ণ হবে সকল কিছু চাওয়া, পূর্ণ হবে তুমি কাছে এলে সকল কিছু পাওয়া, 25শে বৈশাখ কবিগুরুর জন্মতিথি, সেই উপলক্ষে আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠাটি কবিগুরুকে উৎসর্গ করলাম, মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে। দুর্দান্ত ঊষশী আর অঙ্কিতার তরফ থেকে আপনার জন্য রইল
3: অনেক অনেক অনেক অনেক
2: তালিয়া, তালিয়া বাচ্চে লোক সিটিয়া, কিন্তু এখানে বাচ্চা নেই, আমরা সব ধেড়ে বাচ্চারা বসে আছি। কিন্তু যেটা ব্যাপার, আপনি দুর্দান্ত লিখেছেন, কিন্তু তুমি যদি লেখো, তুমি এরকম মানে এতটা বড় লিখলে মানে অনেকজনের চামড়া পড়তে পারবো না,
3: ছোট করে
2: ছোট করে হবে, তাহলে আমরা অনেকটা বড় করে অনেকেরটা পড়তে পারবো। আর আমাদের যে প্রথম লাইনটা ছিল সেটা হচ্ছে যে, মনের মধ্যে শীত বসন্ত মেঘ মল্লারে ছাওয়া।
3: বেসিক্যালি তোমার মনের মধ্যে যখন কষ্ট আনন্দ সব নাড়াচাড়া করে ঘুরে বেড়াচ্ছে, তারপরে তুমি কি করতে চাও সেটাই বলতে চেয়েছিলাম। হ্যাঁ, আমার কবিতা সব কিছুই খাওয়ার ওরিয়েন্টেড, এবং খেতে খেতে খেতে খেতে মোটামুটি কালকে কবিতাকেও খেয়ে নেওয়ার মতো হয়ে গেছে। এবং মাঝে মধ্যে লোকজন আমায় দেখে বলছে, তুমি না বেশ মোটা হয়েছো, বেশ
2: ওয়েট গেইন করেছো। না, আমার না এটা উল্টো মনে হচ্ছে, অঙ্কিতা না দিনকে দিন কিরকম যেন রোগা হয়ে যাচ্ছে, আমি কিরকম চওড়ায় বাড়ছি আর অঙ্কিতা রোগা হয়ে যাচ্ছে।
3: থাক, আমি আমাকে আমাকে অ্যাটলিস্ট আর যাই হোক রোগা বলো না, ঠিক আছে, এইটুকুই বলবো। আর বাকিটা ওই আর কি, মানে ফিরে আসে।
2: হ্যাঁ, মানে বাকিটা অঙ্কিতারা চন্দ্রবিন্দু বলে দেবে।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। ফুড ফান্ডা, ফুড ফান্ডা।
1: হ্যাঁ, মানে আজকে যেহেতু নো ডায়েট ডে, সেহেতু আমরা একটু ফুড নিয়ে কিছু ফান্ডা দেব না, তা কি হয়
2: মানে গল্প করবো না, এটা হতে
1: পারে। হ্যাঁ, মানে সেই ফান্ডা আন্ডার ফান্ডা হতে পারে, অন্য অনেক কিছুর ফান্ডা হতে পারে, কিন্তু ফুডের ফান্ডা তো থাকতেই হবে। আর এই যে ফুডের ফান্ডা, সেই ফুডের ফান্ডা কিন্তু আমরা একটুখানি স্বাস্থ্য সচেতন ফুড ফান্ডাই দেব।
2: মানে তুমি এখন স্বাস্থ্যকর খাবারের কথা বলবে? আচ্ছা শোনো, ফুড ফান্ডা বলতে গিয়ে যখন আমি তখন আমের কথা বলছিলাম, আমার মাথায় যেটা এলো সেটা হলো যে আম আমরা যেটা ইউজুয়ালি করি আর কি, বাজার থেকে নিয়ে এলাম সঙ্গে সঙ্গে, আরে লোভটা সামলানো সত্যিই খুব কঠিন, যে জল দিয়ে ধুয়ে কোনো মতে আমরা খেয়ে নেব। কিন্তু এখন যেই ধরনের রাসায়নিক কেমিক্যাল নানান কিছু আমাদের ফলে সব খাবারে মিশছে আর কি, তো ডাক্তারদের সাজেশন অনুযায়ী যে সেটা নিয়ে এসে অন্তত আধ ঘন্টা 30 মিনিট মতো জলে ভিজিয়ে রাখতে হবে, এবং ভিজিয়ে রেখে সেটা থেকে জীবাণু মুক্ত করে দেন তুমি খাবারটা খাও। আমি জানি লোভ সামলানো খুব কঠিন, আমের সিজন চলছে, কিন্তু এইটা যদি তুমি মেনে চলো, তোমার শরীরে সঠিক পরিমাণ মানে অ্যান্টি নিউট্রিয়েন্ট বলো বা শরীরে আয়রন, জিঙ্ক বা ক্যালসিয়ামের যা যা শোষণ মানে কমিয়ে দেয় যে অ্যাসিডগুলো, সেটা কিন্তু ঠিকঠাক ব্যালেন্সে থাকবে। নালে মানে কি বলবো, মানে আমে থাকা যে ফাইটিক অ্যাসিড সেইটাকে মেনটেন করা, ব্যালেন্স করা খুব কঠিন হবে, হজমের ক্ষেত্রে অনেকের সে কারণে অসুবিধে হচ্ছে, এইটা গবেষণা আপাতত বলছে।
1: হ্যাঁ, আর আমের ক্ষেত্রে আমি একটা নিজে জিনিস জানি, মানে আম কিন্তু তুমি যদি ভালো করে না ভিজিয়ে বা ভালো করে না ধুয়ে খাও, আমের থেকে এক ধরনের ফুসকুড়ি বা যেটাকে আমরা আমগোটা বলি, ওটা কিন্তু স্কিনে হয় এবং যেটা কিন্তু বেশ যন্ত্রণাদায়ক। সেহেতু আম ভীষণ ভীষণ লোভনীয় একটা ফল, মানে আমার মতন যারা একেবারেই ফলের আশা করে না, কিন্তু আম আর লিচু আমাকে যদি কেউ দেয় আমি বিরিয়ানি ছেড়ে সারাদিন খেতে পারি। আর যেটা বলছিলাম যে এই যে ভীষণ একটা গরম পড়ছে, আমরা অবভিয়াসলি নো ডায়েটে, আমার মতন বা অঙ্কিতার মতন আমরা খাদ্যপ্রেমীরা নো ডায়েটে থাকবো, কিন্তু শরীরের কথাটাও তো চিন্তা করতে হবে। আর নো ডায়েটে থাকার জন্যেই কিন্তু মাঝে মাঝে একটু হালকা পাতলা খেয়ে পেট এবং শরীরের খেয়াল রাখতে হবে। তার জন্য রেসিপি না, কারণ এই যে ছটা খাবার বলবো সেটা তুমি ভীষণ ভালোভাবে জানো, জাস্ট নামগুলো বলবো যেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী, এবং গরমে যা যা সবজি এবং যা যা জিনিসপত্র পাওয়া যায় সেটা দিয়ে ভীষণ হালকা পাতলাভাবে ঘরোয়াভাবে রান্না করে তৃপ্তিতে তুমি খেতে পারো। তার সঙ্গে তুমি রিচ খাও, কিন্তু সেটা অন্তত শুরুর বা মাঝের পাতে রাখো। যেমন শুক্তো, শুক্তোতে তুমি যে কোনো ধরনের সবজি দাও, সর্ষে বাটা দিয়ে করতে হয়। শুক্তোর রেসিপি আর বাঙালি কোনো বাঙালিকে বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু শুক্তো খেলে বেসিক্যালি তার মধ্যে সর্ষে থাকলেও, এটা গবেষণা বলছে, শুক্তো খেলে শরীর এবং পেট ভালো থাকে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যেহেতু তার মধ্যে তেঁতো থাকে। তাছাড়া টক ডাল, তাছাড়া তেঁতোর ডাল মানে উচ্ছের ডাল যেটাকে আমরা বলে থাকি,
2: ভালো লাগে।
1: আর একটা যেটা সেটা হচ্ছে লাউয়ের ডাল না, লাউয়ের ডাল না দিয়ে কিন্তু অনেক রকম ভাবে করা যায়। তুমি চিংড়ি দিতে পারো,
2: একদম
1: তুমি
2: যার চিংড়ি পছন্দ না বা অ্যালার্জি রয়েছে সে চিংড়ি ছাড়াও খেতে পারো,
1: ইভেন লাউয়ের ডাল
2: ডালের বড়ি দিয়ে,
1: ডালের বড়ি দিয়ে। ইভেন তাছাড়া তুমি ধরো রুই বা কাতলা মাছ আনলে, তুমি সেই ঝোলের মধ্যেও একটু মানে পেঁয়াজ লাউ যদি দিয়ে দাও, ঝোলটা ঠান্ডা হলো কিন্তু খুব টেস্টফুল হলো, সেটাও তুমি করতে পারো। আর একটা জিনিস যেটা গরমে ভীষণ মানে তুমি একদম ক্লান্ত হয়ে বা তিতে পুড়ে বাড়ি ঢুকলে, গন্ধরাজ লেবুর শরবত। তুমি যতই ভার্জিন মোহিটো খেয়ে মোহিত হয়ে যাও না কেন, বাঙালি পরিষ্কার নুন চিনি লেবুর কোনো বিকল্প নেই।
2: লেবু হোক গন্ধরাজ,
1: পাতি লেবু কিন্তু পাতি নয়,
2: পাতি প্রচন্ড।
1: আর একটা জিনিস যেটা অন্যের মাথায় না ঢেলে নিজের গলায় ঢালো, সেটা হচ্ছে ঘোল।
2: এই রে, হ্যাঁ এটা ভালো,
1: এটা ভালো তো,
2: মাথায় একদম ঘোল ডালার দরকার নেই, তাহলে ঘোলে ঘোলে ঘুলে যাবে। তার থেকে তুমি খাও, পেটটা ঠান্ডা থাকবে, নিজের শরীরটা একটু ঠান্ডা লাগবে, সবটাই ভালো লাগবে। আর শেষবারের জন্য আরও একবার ছড়া কাটিং বলে দিচ্ছি, কারণ শেষবার বলছি, কারণ আর 10 মিনিট পর তো আমরা নতুন একটা টপিক,
1: নতুন টপিকে যাবো, এবং সেখানেও কিন্তু খাওয়া থাকবে।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: মনের মধ্যে শীত বসন্ত মেঘ মল্লারে ছাওয়া, এই আজকের ছড়া কাটিং এর ফার্স্ট লাইন, মনের মধ্যে শীত বসন্ত মেঘ মল্লারে ছাওয়া। আর বাকিটা এই খানা খাজানা নিয়ে যা কথা বলছি আর কি, মনের মধ্যে এটাই চলে, আশেপাশে থাকলে না সবটাই একটা কেমন কেমন হয়ে যায়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ইয়েস ইয়েস ইয়েস, মানে ঘড়ির কাঁটা যা বলছে আর কি, সেকেন্ড টপিকটা দিতে গেলে আমাদের এখানে ছড়া কাটিংটা, মানে আমাদের কাব্যিকতাটাকে একটুখানি সামলে নিতে হবে, একটু বাচ্চাতে হবে,
2: আবার ফুল স্টপ করতে হবে। কিন্তু ফুল স্টপ করবার আগে ব্যাপারটা, আমাদের কাছে যা যা জমে আছে সেই স্টক ক্লিয়ার করতে হবে।
1: এক্স্যাক্টলি, একজন লিখেছে, তার বাংলার লেখা, মানে কি বলবো, ভয়ঙ্কর লেখা হয়েছে, সে কেলিয়াস বলছি, যে বলছি নয় বলছি, হ্যালো টু আর যে দিদিরা, আমি অনেক দিন পর আপনাদের শুনছি, খুব ভালো করেছো, কিন্তু অনুষ্ঠান ক্যাপে কলকাতাকে তুমি কেপে কলকাতা করে দেবে, এটা ঠিক না,
2: কাপাকাপি হয়ে গেছে, ওই কাপাকাপি কাপাকাপি লাগে লাগে রে,
1: ব্যাপার ছিল, বুঝতে পারছি। আরেকজন লিখেছে, মনের মধ্যে শীত বসন্ত মেঘমল্লারে ছাওয়া, হৃদয়ে যেন শিমুল পলাশ রঙিন স্পর্শ পাওয়া, পূর্বীটাই তান তুলে যায় অগ্নি বিনার তারে, ডেকে আনলে তুমি তারে দিল দরিয়ার পারে, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। আরে সাওয়াস সাওয়াস সাওয়াস, কি ভালো লেখা। এরপরে ছড়া কাটিয়ে চলে যাই আরেকজনের, মনের মধ্যে শীত বসন্ত মেঘমল্লারে ছাওয়া, আমি ছায়ায় ছায়ায় থেকে এখন এমন হয়েছি রোদ দেখলেই পালাই। আমি একটু মানে
2: ছড়াটা গদ্য কবিতা হয়ে গেছে।
1: আরেকজন লিখেছে, শুভ অপরাহ্ন, মনের মধ্যে শীত বসন্ত মেঘমল্লারে ছাওয়া, গরম গরম খিচুড়ি আর ইলিশ বেগুন ভাজা খাওয়া, মনোরদিন লস্কর।
2: এটা খুব ভালো,
1: মনোরদিন তুমি আমার মনের কথা বলেছো, ওটা তো আমি শুরুতেই বলতে চেয়েছিলাম, এই যে একটুখানি বৃষ্টি বৃষ্টি হচ্ছে, খিচুড়ি হবে কিনা এরা বলছে।
2: ইলিশ মাছটা খুবই ভালো, কিন্তু সেটা যদি কেউ কিনে দেয় আরো ভালো, বাজারে 2000 টাকা কিলো চলছে, তো
1: ভালো করে একটু রান্না করে খাওয়ালো,
2: ওটা আমি করে নিতে পারবো তোমার মতন, আমি এরকম অলস।
1: এরপরে এরপরে লোকে কি বলবে বলো তো,
2: কি
1: খেতে দিলে শুতে চায়, এরকম করে কথা বলবে। যাই হোক, আমরা পরের আর দু তিনটেই মেসেজ রয়েছে আরো ছড়া কাটিং,
2: মনের মধ্যে শীত বসন্ত মেঘমল্লারে ছাওয়া, বিকেল হলেই বসন্ত দিনের ফিশ ফ্রাই মোগলাই খাওয়া, ঋতু নিউ আলিপুর থেকে, বাহ, মনের মধ্যে শীত বসন্ত মেঘমল্লারে ছাওয়া, এই রোদ এই মেঘ এই আবার বইছে ঝোড়ো হাওয়া, শাওন বারাসাত থেকে। আরো বেশ কিছু মেসেজ,
1: কিছু মেসেজ ছিল মনে হচ্ছে,
2: মনের মধ্যে শীত বসন্ত মেঘমল্লারে ছাওয়া, এই শীত বসন্তে প্রেম আসা যাওয়া আর বাইরে গরমে ডাবের জল খাওয়া, সৌভিক ডাকুরিয়া থেকে, এইটা কিন্তু খুব ভালো, মানে
1: ডাবের জলটা খেতে ইচ্ছেই হয়, ভালোই লাগে। কালকে যেমন ডাব কফির কথা বলেছিলাম, ডাব চিংড়ির কথা এখন চলে যাও না, হ্যাঁ খাওয়া নিয়ে চলছে, খাওয়া নিয়ে চলবে, একটা সাহিত্য খুব সুন্দর সুশী রচনা করেছে, সেটা বলবে তারপরে আমি একটা,
2: সেই সাহিত্যটা মানে মোটামুটি আজকে আমাদের কনক্লুশনে,
1: হ্যাঁ মানে এই আওয়ারের কনক্লুশনের, যে আমাদের এই টপিকটার কনক্লুশন হচ্ছে ছড়া কাটিং, তারপরে আমরা আবার এগিয়ে যাবো আমাদের 6:30 ঘড়ির দিকে,
2: এবং আমরা আরেকটা টপিক দিয়ে যাব, তোমরা সেই টপিকে মেসেজ করতে থাকবে, আর আমরা তোমাদেরকে তিনটে গানের উপহার দিয়ে যাব ওই পারে, মানে ওই পারে মানে গানের উপরে, আমরা আমরা এখানে চলে যাচ্ছি না, হ্যাঁ মানে বিষয়টা যেটা আমাদের, যেটা টপিক ছিল, মনের মধ্যে শীত বসন্ত মেঘমল্লারে ছাওয়া, রোদ হোক বা ভীষণ বৃষ্টি চলতে থাকুক খাওয়া।
1: এই খাওয়াটা যখন বলেই দিলে, তার সঙ্গে অন্য কিছু আর কি শোনাবে নাকি? এখন তিনেককে তিনে আমরা চলে যাব,
2: আমরা তিনেককে তিনে যাব, কিন্তু তার আগে টপিকটা বলে দিই,
1: যে
2: আমাদের আজকে তো নো ডায়েট ডে, তো নো ডায়েট ডে তে আমরা অলরেডি ওই ওই ছাওয়াটা আমরা বলেই রেখেছিলাম, যাতে খাওয়া দিয়ে ব্যাপারটাকে একটা
1: কন্টিনিউয়েশনে
2: রাখা যায়। আজকে এবার ছড়া থেকে বেরিয়ে আমরা একটু গদ্যে আসছি, তোমাদের কাছে মোটামুটি একটা দুর্দান্ত মেনু চাইছি, মানে যেটা ডায়েটের মাথা নষ্ট করা একটা মেনু, সেটা লাঞ্চ হোক ডিনার হোক সেটা ব্রেকফাস্ট হোক, সেটা তুমি মোটামুটি মানে ডিসিশন নিয়ে নাও, এবার সেটা বাঙালি করবে না কন্টিনেন্টাল করবে না চাইনিজ করবে, সেটাও তোমার ডিসিশন,
1: তুমি কথা একটা মাথা নষ্ট করা মেনু সাজাও,
2: মানে মেনু সাজাও, একটা দুর্দান্ত মেনু সাজাও, সাজিয়ে পাঠিয়ে দাও 9906655992 তে।
1: তুমি যদি শুরু করো 5 রকম ভাজা দিয়ে, তারপর তুমি লাল শাক ভাজা বা যে কোনো একটা শাক ভাজা রাখতে পারো, ভালো করে একটা ধনে পাতা দিয়ে, হয় না পাতলা করে একটা মুসুর ডাল রান্না, সেটা তুমি করলে তার সঙ্গে পাঁপড় ভাজা রাখলে, দাঁড়ো তারপরে আসছি তো,
2: মুসুর ডাল হবে কেন, ঘন মুগের ডাল হবে,
1: মুগ ডাল হলে তো মাথা দিয়ে হবে, মানে এই করে তারপরে তোমার বাঁধাকপি বা এই যে লাউ চিংড়ির কথা বলছিলাম, এঁচড় এসছে চোর চিংড়ি, তারপরে তুমি মাছের চার রকম পাঁচ রকম মেনু সাদাও, চুনো মাটি, লা হিলসে, এগুলোর পরে গিয়ে আমি চলে যাচ্ছি মাটনে, মানে বাসন্তী পোলাও এবং মাটন কষা।
2: বাকিটা ওনারা ডিসিশন নিক।
1: আচ্ছা ঠিক আছে,
2: ওকে অন্তত থামাতে পেরেছি, কিন্তু তিনটে গান আপাতত থামবে না, পরপর চলতে থাকবে। উষশী আর অঙ্কিতা জাস্ট ফিরছে এই তিনটে গানের ওপারে।
0: FM রেনবোতে তিনে।

0: 7 FM Rainbow তে ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: মানে ওই আমাদের ডায়েট মেনু, ওই ওটসের চিলা, মানে
3: না
2: আমরা রোগীর খাবার খাই না, আমরা কি খাই সেটা পাঠিয়ে দিয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাহালি থেকে। অঙ্কিতা নোটে শাক ভাজা, বেগুন ভাজা, মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, সাদা ভাত, চিংড়ি দিয়ে এঁচোড়, ডিমের অমলেট, কাতলা দই মানে দই কাতলা, সর্ষে ইলিশ, চিকেন কষা, মটন কারি, মিষ্টি দই, চাটনি, রসগোল্লা, রাজভোগ, মিষ্টি পান ও টুথপিক। হ্যাঁ মানে বলছি দাদা, এইটা প্লেটে কত আপনি জানেন? মানে ওইটা একটু গুগল পে করে দিলে আমরা খেয়ে নেব।
3: এই কাতলা দই আর দই কাতলার মিশ্রণটা আমার বেশ ভালো লেগেছে,
2: কিন্তু আমার নিম পাতাটা ভালো লাগেনি।
3: তাও বটে, তাও বটে।
2: শুরুতে আমি নিম পাতা খাবো না, আমি কিছুতেই খাবো না। আচ্ছা আরেকজন পাঠিয়েছেন, সকালে উঠে নান আর চানা পানির, বেলা 10টায় টক দই দিয়ে ঘোল, দুপুরে ফ্রাইড রাইস আর মাটন কষা, স্যালাড, রাতে তরকার রুমালি রুটি। ও সারাদিনের এরকম একটা ব্যাপার চলে এসছে। মেসেজটি পাঠিয়েছেন গণেশ ডোমজুর থেকে।
3: গণেশ কি বলতে চেয়েছে, কি বলতে চেয়েছে?
2: মানে সকালবেলা উনি ব্রেকফাস্ট সারবেন চানা পানির আর নান দিয়ে, বেলা 10টায় টক দই খাবেন মানে টক দই দিয়ে ঘোল খাবেন, লাঞ্চে খাবেন ফ্রাইড রাইস আর মাটন কষা, স্যালাড, আর রাত্রে তরকা আর রুমালি রুটি।
3: বেশ বেশ, তোমরা এগিয়ে যাও, কোনো অসুবিধা নেই, আমরাও এগিয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটা যা বলছে আর কি, 6:02 আবার ফিরে আসবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। কিন্তু হ্যাঁ, তোমার কিন্তু মাথা নষ্ট করে মেনুটা
2: চাই।
3: 9900 3655 999। আরে আমরা দুজনেই না এত এগিয়ে গেছি যে ওভার এক্সাইটেড।
2: এক্স্যাক্টলি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। চেন্নাই রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন তামিলকা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করার পর আজ দলের প্রবীণ নেতা কে সাঙ্গাত্তায়ান, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেছেন। ভারতের নির্বাচন কমিশনের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি প্ল্যাটফর্ম ইসিআই নেট 2026 বিধানসভা এবং উপনির্বাচনে বাস্তব সময়ে নজরদারি ও স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কমিশন আজ এক বিবৃতিতে জানিয়েছে যে অ্যাপটির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখনও পর্যন্ত এই অ্যাপটি 10 কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফান ভ্যান গিয়াংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী জানান, মূলত ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সুদৃঢ় এবং গতিশীল করার ওপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। 25শে বৈশাখ আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলায় নতুন সরকার শপথ নেবে। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আগামীকাল সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠক বসবে। সেখানে পৌরোহিত্য করতে আজ সন্ধ্যাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবার পর নির্বাচন কমিশন ইতোমধ্যেই নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। দেশীয় শেয়ারবাজারে আজ বড়সড় উত্থান লক্ষ্য করা গেছে। প্রধান দুটি সূচকই আজ 1%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। বম্বে শেয়ারবাজারের সূচক সেন্সেক্স আজ 941 পয়েন্ট বেড়ে 77,959 ঘরে বন্ধ হয়েছে। অন্যদিকে জাতীয় শেয়ার সূচক নিফটি বেড়েছে 298 পয়েন্ট। এই মুহূর্তে খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: আমরা স্টুডিওর ভেতরে যখন বসে রয়েছি, জানি না বাইরে এইভাবে মেঘ রাজা এলো কি না, কিন্তু এই গানটা শুনলে কীরকম যেন মনে হয় না, তুমি একটা কোনো পাহাড়ি অঞ্চলে বসে আছো আর ঠিক চারপাশ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। তোমার মনটা হয়তো একটু খারাপ, কারণ দূরের পাহাড়গুলো, আর যদি কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি কোনো পাহাড়ি অঞ্চলে থাকো, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ না বলে, কিন্তু তার সঙ্গে পাহাড়ি বৃষ্টির যে একটা অদ্ভুত, মানে কি বলবো, একদম মোহময়ী সৌন্দর্য রয়েছে, সেইটা দেখতে দেখতে তুমি কফির কাপে ডুবছো, হয়তো একা গেছো বা সঙ্গে কোনো সঙ্গীকে নিয়ে, সব মিলিয়ে চারপাশটা কীরকম যেন দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে, তাই না?
1: আর এরকমই চারপাশ যখন দুহাত বাড়িয়ে

0: জড়িয়ে ধরে আমরা তুরতুড়িয়ে তুরতুড়ির কাছে পৌঁছে যাই। আলিপুরদুয়ার জংশন থেকে মাত্র 35 কিলোমিটার, খুব বেশি দূর নয়। জংশন থেকে তুমি গাড়ি ভাড়া করেও যেতে পারো তুরতুড়িতে। তুরতুড়িতে হোমস্টে রয়েছে এবং মোটামুটি ভুটান ঘাটটা মেয়েদেরকেটা ওই 5 কিলোমিটার, খুব বেশি নয়। তুমি ওখানে গেলে শুধু ঘন জঙ্গল পাবে না, পাখির ডাকে তোমার কান পাতার আর আলাদা জো থাকবে না। মানে আমরা ক্যাকোফোনি থেকে যখন ওই কুচকাওয়াজ শুনতে পাই পাখির মুখের, কিচির মিচির ডাকাডাকি, সেটার মধ্যে একটা অন্যরকম মেডিটেশন আছে, অন্যরকম রিলিফ আছে। সেই রিলিফে ভেসে কালা পাহাড়ের কালো রূপ, সেই সৌন্দর্য, ভুটানঘাটের ভিউ পয়েন্ট, এই সমস্ত কিছু, রায়রাক নদী, সবটা মিলে না তোমার আনন্দটাকে হয়তো দ্বিগুণ করে দিতে পারে। হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর দেখাও তুমি পেতে পারো। তাই যদি এই কিছুদিনের মধ্যেই ধরো গরমের ছুটি পড়বে, গরমের ছুটি পড়লে তুমি যখন ছুটিতে ঘুরতে যেতে চাইবে তুরতুড়িতে তুমি ঘুরতেই পারো, বেশ সুন্দর লাগবে, এটুকু বলতে পারি।
1: মানে ওই মিষ্টি বলো বক্সা টাইগার হিল, ওই ওই ওই জায়গাটাতে
0: একটা সুন্দর গ্রাম এটা।
1: আর একটাও ভালো খবর আমি দিতে পারি, যেটা সোকল্ড মানে একদম কোনো ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন নয়, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য যেটা জেনে রাখা ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে যে হাওড়া এবং নয়াদিল্লির মধ্যে কিন্তু একটা হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে চলেছে, এবং এটা কিন্তু খুব সম্প্রতি তার যাত্রা শুরু করবে। অতএব আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, মানে এই তো এটা তো গেল ওই একটা তুরতুড়ি
0: ভায়া, তো কিছু করে যেতেই হবে।
1: হ্যাঁ, আর দিল্লি থেকে আমরা হিমাচলের দিকে চলে যেতে পারি, বা সিকিম, কুলু, মানালি ওই দিকটাতেও যেতে পারি। তাই
0: যেখানেই যাও, এই যে বর্ষা আসার আগের যে সময়টা, গ্রীষ্মকাল এখানে, কিন্তু পাহাড়ে এখন ঠিক গ্রীষ্মকাল বলা যায় না, একটা অন্যরকম আমেজ আছে। সেই আমেজটাকে ফিল করতে গেলে ধরো তুমি গরমকালে শীতকালকে ফিল করতে চাও, যদি
1: পাহাড়ে না অলওয়েজ ওয়েদারটা পাহাড়ি ওয়েদার।
0: এক্স্যাক্টলি, পাহাড়ের একটা নিজস্ব গন্ধ আছে, নিজস্ব ওয়েদার,
1: নিজস্ব শব্দও আছে,
0: আর সেই শব্দটাই মারতে হলে পরে একটু পরেই, মানে আমি দেখতে পাচ্ছি জাস্ট উষসী হাত ইস্পিস করছে, ইস্পিস করছে আর কি। হ্যাঁ, অবভিয়াসলি পরিণীতা ফিল্ম থেকে এই গানটা রইল তোমার জন্য।
1: হ্যাঁ, এবং তুমি এটা শুনতে শুনতে ভাবো যে তুমি একটা টয় ট্রেনে উঠে গেছো, জাস্ট বসে রয়েছো আর এই গানটা তোমার ব্যাকগ্রাউন্ডে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে। ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: কি ওটা ভাবলে তো, মানে ভাবতে ভাবতে মনে হচ্ছিল তো জাস্ট পাহাড়ের পাদদেশ দিয়ে তুমি চলে যাচ্ছ। হ্যাঁ, ভাবতে থাকো, এইভাবেই ভাবতে ভাবতে তুমি মনে করো যে পাহাড়ি একটা জায়গায় তুমি রয়েছ। সেখানে অনেক দিন ধরে মোমো থুকপা খেতে খেতে তোমার মনে হচ্ছে এবার একটু বাঙালি খাবার খেলে হয়। তুমি হয়তো খুঁজে এরকম একটা বাঙালি রেস্তোরাঁতে ঢুকেও পড়েছ, কিন্তু কি মেনু খাবে সেটা বুঝতে পারছো না। সেইটা বলার জন্য একজন চলে এসেছেন 9903655992 তে। কি মেনু বলছেন?
3: মেনুটা ওখানে কেন, যেখানে সেখানে তুমি খেতে পারো। সকালে ব্রেডস ম্যাঙ্গো, ওকে, মানে ব্রেডের সঙ্গে আম খাবে।
2: আচ্ছা, আম আর
3: আইসক্রিম সব দিয়ে স্যান্ডউইচ। হ্যাঁ,
2: আচ্ছা, আইসক্রিম স্যান্ডউইচ হয়,
3: ওকে। এর সঙ্গে যে কোনো ফলের শরবত। এরপর দুপুরে বাসমতি চালের ভাত, উচ্ছের ডাল, আলু ভাজা, কষা মাটন, সাথে গন্ধরাজ লেবু আর শশা, বিকেলে ঘোলের শরবত, রাতে বিরিয়ানি আর ফ্রাইড রাইস, চিলি চিকেন, দমদম থেকে স্পন্দন লিয়ে।
2: হ্যাঁ, স্পন্দন লাস্টে একটা জিনিস হবে, হজমের ওষুধ। মানে দুপুরে মাটন কষা বাসমতি রাইস, রাত্রে বিরিয়ানি, বাঙালির পেট তো
3: বাঙালি একটু বড়বড়ই লাগে,
2: গোলমাল হয়ে যাবে। আচ্ছা, এরপরে 9903655992 তে কি মেনু এসে গেছে?
3: এরপরে মাধাই দাস বহরুদ থেকে লিখেছে, প্রিয় অঙ্কিতা দিদি ভাই ও উষশী দিদি ভাই, শুরুতেই জানাচ্ছি কৃষ্ণচূড়া শিমুল পলাশের সৌন্দর্যের ন্যায় অফুরন্ত ভালোবাসা। আর আমার আজকের মেনু সাদা ভাত, শুক্তো, কলমি শাক ভাজা, কাঁচকলা ভাজা, কাতলা মাছের মাথা দিয়ে মুড়োর ঘণ্ট, পটল চিংড়ি, ঝিঙে আলু দিয়ে মোরলা মাছের ঝোল, চাটনি পাঁপড় ভাজা। ওকে, তুমি মিষ্টি
2: মোরলা মাছের ঝোল না ঝাল,
3: ঝোল লিখেছে ঝাল,
2: ওটা তুমি বানাতেই পারো, ভালো হবে। এছাড়াও আচ্ছা, 9903655992 তে একজন লিখেছে, আমি খুব একটা বেশি কঠিন মেনু দেব না, সাদা ঝরঝরে ভাত, তার সঙ্গে একটু গরম ভাতে ঘি, তার সঙ্গে একটু গোল গোল করে, বা যদি বেগুনের সাইজ বড় হয় তাহলে একটু কাঠিওয়ালা বেগুন ভাজা, ওপরে একটু পোস্ত ছড়ানো। আচ্ছা, বাহ, বেশ তরিজুত করেই উনি রান্নাটা করে লিখেছেন বোধ হয়। তার সঙ্গে থাকবে একটুখানি ঘন মুগের ডাল আর আলু ভাজা, আর তার সঙ্গে বেশ লাল লাল ঝাল ঝাল বড় বড় আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল, আর শেষ পাতে একটু চাটনি পাঁপড়, আর একটা পান হলে জমে যাবে। এই মেসেজটি পাঠিয়েছেন নিউ টাউন থেকে শিবনাথ চন্দ্র। বা, আপনি তো দারুণ রসিক লোক, মানে একেবারে রসে বসে হয়ে গেছে ব্যাপারটা,
3: মানে রসিয়ে খাওয়ারের মেনুটা লিখেছেন। তো মাথা নষ্ট করে মেনু যদি আর লিখতে চাও, আর মোটামুটি 5 মিনিট সময় পাবো, তারপর আমরা টাটা বাই বাই বলবো আর কি। তার মধ্যে তুমি কিন্তু চটপট চটপট করে আমাদেরকে টেক্সট করে ফেলো 9903655992 তে, যদি এখনো না লিখে থাকো আজকে, নো ডায়েট

0: ডে, ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে। তো মাথা নষ্ট করা এরকমই একটা মেনু চটপট গুছিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো।
1: হ্যাঁ মানে শেষ পাতে যখন ওই পানের কথা শুনলামই তখন একটু মানে স্টুডিও থেকে বেরিয়ে যেতে না পারি, গানে গানে তো একটু পান কি দোকানের দিকে যেতেই পারি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এই পান তো খেয়েই ফেলেছো, মানে পানের পর এবার আর কিছু বাকি থাকে না। তুমি ভাবতে পারো একটু মৌরি চিবোবো কিনা, কিংবা কেউ যদি পানের পর মনে করো আইসক্রিমটা খাবো বাড়িতে নিয়ে গিয়ে, এরকম অনেকে করে অনেক সময় যে না আইসক্রিমটা এখন খাবো না, না জানি কি একটা মনের মধ্যে চলে।
2: এই আরেকটা জিনিস করে, মানে আমার মতন পাবলিক যখন রেস্টুরেন্টে যায়, মৌরির সাথে যে মিছরি দেয় না, প্রচুর পরিমাণে মিছরি দেয় মৌরি
1: শুর মধ্যে নিয়ে,
2: হ্যাঁ মানে প্রায় বাটিটা ফাঁকা করে দিই।
1: পরে কিন্তু ওই বাটিটার থেকে খাবে কিনা ভুলেও যেতে পারে,
2: কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে আজকে তো নো ডায়েট ডে নিয়ে আমরা প্রচুর মানে নাচানাচি করলাম,
1: কিন্তু আজকে তো আরেকটা, হ্যাঁ কার্নিভোরাস প্ল্যান্ট ডে ডেফিনেটলি। মানে কার্নিভোরাস প্ল্যান্ট ডে বলতে বলতে পারো যে মাংসাশী গাছ। এবার তো মানে মাংসাশী প্রাণী হয়
2: আমরা সত্যজিৎ রায়ের গল্পে
1: সেই গাছ সম্পর্কে সচেতনতা মানুষের মধ্যে আনার জন্য আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছে, যে আজকের দিনে মানে 6ই মে প্রতি বছর পালন করা হয়, কখনো কখনো 7ই মে হয়ে যায়।
2: এই গাছগুলোর উপকারিতা কি কি?
1: এই গাছগুলো তুমি উপকারিতা জানতে চাও? এরা পোকামাকড় ধরে খায় এবং মানে মানুষকে সবার আগে তো দেখো অক্সিজেন গাছ সবসময় আমাদের সরবরাহ করে, এইটুকু বলতে পারি।
2: এবং আমাদের মধ্যে মোটামুটি ক্লাইমেট এবং পৃথিবীতে সবকিছুরই তো একটা সামঞ্জস্য বজায় রাখার জন্য
1: ব্যালেন্স তো রয়েছে। এবার তুমি যদি সেই গাছগুলো সম্পর্কে না জানো, সচেতন না হও, এই মাংসাশী গাছের কবলে তো অনেক ধরনের মাংসাশী গাছ হয়, তার কবলে পড়ে যদি অন্যরকম কোনো গন্ডগোল হয় সেটা যেন একেবারেই না ঘটে, সেই জন্য আমরা ভাবনা চিন্তায় থাকি আর কি। তো আপাতত আমাদের স্টুডিও ক্লক যেটাই বলছে যে আমাদের সময় প্রায় মানে কমে এসছে, মানে আজকে মোটামুটিভাবে ধরো 6ই মে ক্যাফে কলকাতায় উষশী অঙ্কিতা তোমাকে আড্ডা নিয়ে বলো, মানে এই খাওয়া দাওয়ার আড্ডা নিয়ে বলো, একটা ভয়ঙ্কর মাথা নষ্ট করা মেনু বানাতে দিয়েছিল। আর কে কে মেনু লিখে পাঠিয়েছে আমি সত্যিই জানি না, তবে মেনুর কথা শুনলে না প্রচণ্ড খিদে পাচ্ছে।
2: না এসছে অনেকগুলো মেনুই এসছে, আর যেহেতু ঘড়ির কাটা টুকটুক করে এগোচ্ছে সেহেতু আমাদের

0: সেগুলো চটপট পড়ে ফেলতে হবে।
1: বলে ফেলো,
0: হ্যালো, সকালে ডিমের পোচ অ্যান্ড অ্যাপেল অ্যান্ড টোস্টেড ব্রেড, দুপুরে ঢ্যাঁড়স মহারানি বেগুনি অ্যান্ড মটন রোগান জোশ, বিকেলে ফিশ ফ্রাই, এই মেনুটা পাঠিয়েছেন আশিস জেনা ফ্রম বারুইপুর।
1: বাবা বাবা ভালো, মানে তুমি ছিমছামের মধ্যে একটা মেনু খুঁজে বের করছো, মাথা নষ্ট করা মেনুটা হচ্ছে না, মাথা নষ্ট করা
0: মেনু দেখি এটা এসছে কিনা, না এটাও আসেনি, যাই হোক
1: সাদা একসঙ্গে ডিম খাবে তার সঙ্গে ধরো আমি বলছি মানে মুরগির ডিম খাচ্ছ,
0: এই মেনুটা একটু পড়ে নিচ্ছো, হ্যাঁ এই মেনুটা একটু পড়ে নিচ্ছো, সাদা ভাত, প্লেন ডাল, আলু ভাজা, পাবদা কালিয়া, খাসির মাংস, সৌম্যদীপ সোনারপুর থেকে পাঠিয়েছে।
1: ভালো ভালো, এটা মন্দ নয়, মানে আমি বলছি শুধু মাছ মাংস থাকলেই মাথা নষ্ট হবে আমি তা বলছি না, আমি বলছি তুমি মাশরুম পনির ডিম সবটা দিয়ে এটা সুন্দর করে সাজাও, নিরামিষ আমিষ সব মিলেমিশে থাকবে, শেষ পাতে মিষ্টি চাটনি।
0: একটা একটা মেসেজ এসছে, ওইটাই হয়তো আজকের মোটামুটি লাস্ট মেসেজ, টালিগঞ্জ থেকে বুম্বা একটা মেনু লিখে পাঠিয়েছে, এটা অঙ্কিতার মাথা নষ্ট করবে কিনা আমি জানি না, কিন্তু আমি মেনুটা চটপট পড়ে ফেলি। মেনুটাতে লেখা আছে যে ঝরঝরে সাদা ভাত, পাতে একটা লেবু কাঁচা লঙ্কা এবং টমেটো পেঁয়াজ শশার একটা স্যালাড থাকবে, বেশ আচ্ছা, তারপরে থাকবে উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, থাকবে মাছের মাথা দিয়ে মুসুরির ডাল, আচ্ছা একটু স্বাস্থ্য সচেতন, আচ্ছা বেশ হলো, তারপরে থাকবে
1: এই মেনুটা কি আমাদের বুম্বা দা পাঠিয়েছেন, বুম্বা দা পাঠিয়েছেন
0: সেটা আমি জানি না, টালিগঞ্জ থেকে বুম্বা লিখে পাঠিয়েছে, সে বুম্বা দা কিনা সেটা তুমি একটু
1: শোনো শোনো, তুমি আর বলো না, আমি মেনুটা আমরা খেতে চলে যাই,
0: আমরা মেনুটা কমপ্লিট করে ফেলি, হ্যাঁ না তো বুম্বা দা ভুগবে তো। এবার উনি লিখেছেন যে তার সাথে থাকবে তোপসে ফ্রাই এর বদলে ফিশ ফ্রাই, আচ্ছা তোপসে ফ্রাই এর বদলে ফিশ ফ্রাই, তার সঙ্গে থাকবে এই যেটা এক্ষুনি ও খুঁজছিল ছানার কালিয়া, ছানার কালিয়া হয় কি ছানার ডালনা হয় বোধহয়, যাই হোক ছানার ডালনা, তার সঙ্গে থাকবে ইলিশ মাছের পাতুরি, তার সঙ্গে থাকবে পটল চিংড়ি, তার সঙ্গে থাকবে মাটন কষা, মাটন কষা, তার সঙ্গে থাকবে মাটন কষা, মৌরলা মাছের টক, পাঁপড় ভাজা আর আমদই,
1: আচ্ছা ঠিক আছে, আমি তার সঙ্গে রসগোল্লাটা অ্যাড করে দিলাম, ঠিক আছে আর আজকের জন্য টাটা,
0: তাহলে আজকের মতন মাথা নষ্ট আর না করে উশসী আর অঙ্কিতা টাটা বলছে খাও দাও ভালো থাকো, আর খাওয়া দাওয়া কি বলো তুমি হোসা খাবান তুমি।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। আগামী শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলায় নতুন সরকার শপথ নেবে। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আগামীকাল সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠক বসবে, সেখানে পৌরোহিত্য করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশন ইতিমধ্যেই নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা কোনোভাবে বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPFকেও তা সুনিশ্চিত করতে বলেছে কমিশন। নির্বাচনের ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে নির্বাচন কমিশন অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে আলোচনায় বসেন। উভয় নেতা দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক

ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফ্যান ভ্যান গিয়াং এর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী জানান, মূলত ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সুদৃঢ় এবং গতিশীল করার উপরেই বৈঠকে জোর দেওয়া হয়েছে। চেন্নাইয়ে রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন তামিলকা ভেট্রি কাজাগম অর্থাৎ টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করার পর আজ দলের প্রবীণ নেতা কে এস সেঙ্গোত্তাইয়ান, এন আনন্দ এবং আদভ অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য বিধানসভার মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে। ভোট পর্ব শেষে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল লোকভবনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করে ফলতাবাদে 293টি বিধানসভার গেজেট নোটিফিকেশন এবং ভোটের ফলাফল সংক্রান্ত তথ্য তার হাতে তুলে দেন। এদিকে রাজ্যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। এর ফলে পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া লোকভবনের ওপরেই নির্ভর করছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে নবান্নে আজ মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় আয়োজিত ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। রাজনৈতিক পালাবদলের সুযোগ নিয়ে কেউ অশান্তির সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিম বর্ধমানের আসানসোল, কোচবিহার এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটেছে। গতকাল পর্যন্ত বিভিন্ন ঘটনা মিলিয়ে 200টি মামলা দায়ের হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 433 জনকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 1,100 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। দলের পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। কালীঘাটে তাঁর বাড়িতে ওই বৈঠকে তৃণমূল কংগ্রেসের 80 জন বিজয়ী প্রার্থীদের মধ্যে 69 জন উপস্থিত ছিলেন বলে খবর। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

উক্ত রাজ্য সরকার জেলা প্রশাসনকে জিরো টলারেন্স নীতি নেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য আজ নবান্নে গিয়ে মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা ও স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি হিংসা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানানোর পরেই মুখ্য সচিব সব জেলা জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা রুখতে পশ্চিমবঙ্গে পুলিশ আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তা আজ ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন, গত কয়েকদিন রাজ্যের

0: জায়গা থেকে গোলমালের খবর এসেছে, তবে আর সকাল থেকে নতুন করে অশান্তির কোনো খবর নেই বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের সফররত রাষ্ট্রপতি তো লামের মধ্যে এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সরকার প্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফান ভ্যান গিয়াংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী জানান, মূলত ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সুদৃঢ় ও গতিশীল করার ওপর এই বৈঠকে জোর দেওয়া হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি প্ল্যাটফর্ম ইসিআই নেট, 2026 বিধানসভা এবং উপনির্বাচনে বাস্তব সময় নজরদারি ও স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কমিশন আজ এক বিবৃতিতে জানিয়েছে যে এই অ্যাপটির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এখনও পর্যন্ত সেটি 10 কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। দেশের শেয়ার বাজারে আজ বড়সড় উত্থান লক্ষ্য করা গেছে, প্রধান দুটি সূচকই আজ 1% বেশি বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড।
3: বুধবারের রাতে,
4: বুধবারের রাতে ব্লকবাস্টার বুধবার 9টা থেকে 12টার একটা জার্নি, এবং আমরা ডাউন দ্য মেমোরি লেন থেকে 60s 70s থেকে তারপর 80s 90s হয়ে 2000 থেকে 2009, এই যে বিভিন্ন সময় এত গান, এত ফিল্ম, এত আমাদের সামনে দেখার সুযোগ, শোনার সুযোগ, যেগুলোকে নিয়ে এখনও আমরা একটু ভালো থাকতে পারি, সেই সমস্ত কিছু নিয়েই তো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার গান, ব্লকবাস্টার ফিল্ম। আর আজ 107 FM রেইনবোতে তোমার সাথে দেব আর সৌমি। 60s এবং 70s এর এই যে ওল্ড ইজ গোল্ড, যে সময়টাকে সত্যি সত্যি আমাদের জন্যে যেই দুজন মানুষ গোল্ডেন করে রেখেছিলেন, এই মে মাসটা শুরু হতে না হতেই, বা বলা ভালো মে মাসটা আমরা শুরুই করেছি তাদের নিয়ে।
5: এক্স্যাক্টলি, মানে সপ্তাহটা যদি আজকে 6 তারিখ হয়, তাহলে 1 তারিখ থেকে যদি মাসটা শুরু হয়, তাহলে সেই মাসের প্রথম এবং দ্বিতীয় সত্যি বাঙালি এমন দুজন আইকনকে পেয়েছিল, মানে জন্মেছিলেন তারা, যে আমরা কিন্তু ওই দুটো মানুষের জন্য আমরা বাঙালি বলে গর্ববোধ করি।
4: একদম, কথাতেই তো আছে বলো, ফার্স্ট মে মে ডে মানে মান্না ডে, এবং সেকেন্ড মে রে ডে মানে সত্যজিৎ রায়।
5: সত্যজিৎ রায়,
4: কিন্তু একটা কিন্তু আছে,
5: একটা কিন্তু আছে, ঠিক,
4: মানে মান্না দের সঙ্গে যে নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেই নামটা পুলক বন্দ্যোপাধ্যায়।
5: এক্স্যাক্টলি,
4: আর বলো কি বলবে।
5: এবং মজাটা হচ্ছে পুলকবাবু এবং মান্নাদের মাঝখানে এরকম মাঝে মধ্যেই যখন কথোপকথন হতো, দুজনেই তো সবচেয়ে বেশি একসঙ্গে, পুলক বন্দ্যোপাধ্যায়ের গান সবচেয়ে বেশি লিখেছে, মানে গান গেয়েছেন মান্নাদে, তো দুজনের মধ্যে বলতেন যে আপনি কিন্তু আমার থেকে একদিনের বড়।
4: একদম,
5: মানে পুলকবাবু বলতেন আপনি আমার থেকে একদিনের বড়। তার কারণ হচ্ছে পুলকবাবুর জন্মদিন হচ্ছে 2nd May, আর 1st May হচ্ছে মান্নাদের জন্মদিন।
4: তো আজকে ওল্ড ইজ গোল্ডে বেশ খানিকটা সময়, মানে পুরোপুরি 1 ঘন্টা না, শুধুমাত্র মান্না দে পুলক বন্দ্যোপাধ্যায় এই জুটি নয়, কিন্তু মান্না দেকে আমরা শুনবো।
5: এক্স্যাক্টলি, হ্যাঁ,
4: মান্না দের গান শুনবো, তার গাওয়া, বাংলা গান, হিন্দি গান সবটাই থাকবে। তুমিও অবশ্যই রিকোয়েস্ট করতে পারো 9903653922 এই নাম্বারে। কিন্তু আমরা শুরুটা পুলক বন্দ্যোপাধ্যায়ের সুরে লেখায় এবং মান্না দের গাওয়া একটি গান দিয়েই করবো, এরপরেও আসবে কথা প্রসঙ্গে অনেক কিছু আসবে, তাই শুনতে থাকো ব্লকবাস্টার বুধবার।

0: গোল্ড। আমাদের আজকে কাউকে খুশি করার ব্যাপারটা নেই, আমাদের নিজেদের সঙ্গে সবাইকে খুশি করার কথা। কারণ হচ্ছে আজ মান্না দেকে নিয়ে আমরা প্রথম ঘন্টায় যে সমস্ত গান শোনাবো তাতে মন এমনিতেই খুশি হয়ে যাবে।
1: কিছু আধুনিক গান, কিছু বাংলা ছায়াছবির গান, সমস্ত কিছু নিয়ে, আর হিন্দি গানও আছে, আমরা বাদ দিতে পারি না। মান্না দে বললে আমাদের কাছে বাংলা আধুনিক গানের একটা অন্য আবেগ কাজ করে, কারণ সেটা পুজোর সময় রিলিজ বলো বা এমনি সময়ও মান্না দে এবং বাংলা আধুনিক গান শুধু এটা নিয়েই বোধ হয় 2-3 ঘন্টা 4 ঘন্টার একটা এপিসোড করা যায়। দেব, তো বাইরের যে আবহাওয়া তার সঙ্গে মিল রেখে আমরা একটা গানের কথা ভাবতেই পারি।
0: আমি জানি তুমি কোন গান গাও।
1: ওগো বর্ষা তুমি,
0: একদম। এই গানটা নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, বলবো?
1: অবশ্যই।
0: আচ্ছা বেশ, সেটা হচ্ছে যে আমরা যখন আজকে শুরুই করেছিলাম যে মান্নাদের সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায়ের একটা দুর্দান্ত সম্পর্ক ছিল এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের একটা দারুণ ক্ষমতাও ছিল, সেটা হচ্ছে উনি ইনস্ট্যান্ট গান লিখতে পারতেন। মানে একটা একটা সিচুয়েশন দেখে, একটা ঘটনা দেখে তৎক্ষণাৎ উনি গান লিখে ফেলতে পারতেন। আর মান্নাদেও সেই সুযোগটা কিন্তু মাঝে মধ্যে নিতেন। তো আর মান্নাদের যেটা একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে মান্নাদেব খুব গজল শায়েরি এগুলো খুব পছন্দ করতেন আর কি। তো একদিন তিনি বাড়িতে বসে আছেন, তো এমন সময় পুলক বন্দ্যোপাধ্যায় গেছেন। তো তখন একটা মানে ঘরোয়া আড্ডার মধ্যে তখন একটা বলছেন আর কি, যে একটা শায়রি তখন তিনি বলছেন, এ বাদল তো ইতনা না বারস কি ও আ না পায়ে, আগর আ যায় তো ইতনা বারস কি ও যা না পায়ে। মানে এটা এটা পুলক বন্দ্যোপাধ্যায় বললেন, আচ্ছা মান্নাদা আবার আবার আবার একবার বলুন কি বললেন। তো মান্নাদে তখন আবার সেই শায়রিটা উল্লেখ করলেন আর কি। তখন ওই মুহূর্তে ওই জায়গায় বসে পুলক বন্দ্যোপাধ্যায় গানটা লিখে ফেললেন।
1: এই ঘরোয়া আড্ডা নিয়ে কত গল্প আছে না? ইনফ্যাক্ট এমন বহু গান মান্নাদের গাওয়া, পুলক বন্দ্যোপাধ্যায় লেখা রয়েছে যেখানে ঘরোয়া আড্ডা থেকেই কিন্তু গানের সৃষ্টি হয়েছে। এবং দেব তুমি এক্স্যাক্টলি যেমন বললে যে উনি ইনস্ট্যান্ট গান
0: লিখতে পারতেন,
1: একটা লাইন সেই লাইনটা ওনার শত মানে অত মানে সঙ্গে সঙ্গে উনি লাইনটা বলছেন এবং সেই লাইনটা বলার সঙ্গে সঙ্গেই প্রায় একটা গান তৈরি হয়ে যাচ্ছে। এরকম ঘটনা অনেক রয়েছে, কিন্তু আমরা আজকে হঠাৎ করে বাইরে বৃষ্টি নেমেছে, অন্তত আমরা যেখানটায় রয়েছি সেখানে বৃষ্টি নেমেছে, তাই এই গানটা তো শুনতেই হবে। আর তুমি কিন্তু রিকোয়েস্ট করতে থাকো 9903653992 এই নাম্বারে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: মান্নাদের গাওয়া এই বাংলা গানটি অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমার। গানের সুরকার ছিলেন অনিল বাগচি। এই গানের দৃশ্যে উত্তম কুমারকে ব্যাঞ্জো ইনস্ট্রুমেন্টটি বাজাতে দেখা গেছে। বলতো আমি কোন বিখ্যাত বাংলা গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: is gold.
1: হ্যাঁ, তোমার পরিচয়ের উত্তর তো পাঠাবেই, 9903659992 এই নাম্বারে। আর এই নাম্বারে তোমার পছন্দের গানের অনুরোধটাও যেন আসে, সেটা আমরা দুজন চাইছি, মানে দেব আর সৌমি চাইছি। 9903659992 এই নাম্বারে অবশ্যই 60s এবং 70s এর গান রিকোয়েস্ট করো। আর আজকে যেহেতু আমরা, হ্যাঁ, 6 তারিখ মে মাসের ঠিকই, কিন্তু পয়লা মে, মে ডে, মান্না দে তাঁর জন্মদিন ছিল, তাই মে মাসটা জুড়েই তাকে নিয়ে আমরা থাকতেই পারি, কিন্তু সেই পয়লা মে সুযোগ পাইনি। আজকে 6ই মে এসে আমরা সুযোগ পেয়েছি।

0: তাই ওল্ড ইজ গোল্ড প্রথম ঘন্টাটা ডেফিনেটলি শুধুমাত্র মান্না দেকে নিয়েই। আর যে গানটা শুনছিলাম দেব,
1: আমার ওই তুমি বলছো না তোমায় পড়েছে মনে, আমার একটা জিনিস মনে পড়ে গেছে, মনে পড়েছে হচ্ছে যে না আড্ডাটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে পুলকবাবু ছিলেন না, সেখানে ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার,
0: হ্যাঁ,
1: এবং সেখানে ইয়েও ছিলেন নচিকেতা ঘোষ ছিলেন,
0: একদম সুরকার, গানের সুরকার। এবং এই গানটা মানে ওগো বর্ষা তুমি যেটা আমরা শুনছিলাম আর কি, গানটা কিন্তু 1974
1: এ,
0: কিন্তু তার মানে এটা একেবারেই নয় যে এরকম ঘরোয়া আড্ডা পুলক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ঘটেনি।
1: পরেরটাই বলবো, পরের গল্প, পরের গান যেটা আছে
0: ওটাই,
1: সেটাতেই তো পুলকবাবুর সঙ্গে একটা ঘরোয়া আড্ডা একটা দুর্দান্ত গল্প ছিল।
0: একটু আমি বলি,
1: বলো।
0: আচ্ছা, তো এরকমই এক ঘরোয়া আড্ডা, এবং সরকারের ঘরোয়া আড্ডায় কিন্তু একজন তৃতীয় ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে, যে তৃতীয় ব্যক্তি তার জীবনে বিবাহ বিচ্ছেদের একটা ঘটনা ঘটেছে। এবার মান্নাবাবু এবং পুলকবাবু দুজনেই খুব গভীর আলোচনা করতে করতে হঠাৎ করে পুলক বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন বলা যেতে পারে মান্নাদের কাছে ছুঁড়ে দিলেন, যে দেখো এতদিনের একটা সংসার, সেই সংসার যাপনের পর দুটো মানুষ আলাদা হয়ে গেল, বিচ্ছেদ হলো, কিন্তু বিচ্ছেদ হওয়ার পরেও কোনো না কোনো দিন তো তাদের আবার দেখা হতে পারে। এবার যখন সেই বহুদিন সংসার করা দুটো মানুষ, যারা তাদের পথ এখন আলাদা হয়ে গেছে, তারা যখন আবার একে অপরের মুখোমুখি হবেন, সামনাসামনি হবেন, তখন একে অপরকে কি বলবেন, কি প্রশ্ন করবেন, কিভাবে ইন্টারঅ্যাক্ট করবেন? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এই কথাটা পুলক বন্দ্যোপাধ্যায় বলার পরে তিনি খানিকক্ষণ চুপ করে থাকেন, এবং বেসিক্যালি কিন্তু মান্না দেখে কোনো উত্তর দিতে হয়নি, তাই না?
1: সঙ্গে সঙ্গেই যেটা পুলক বন্দ্যোপাধ্যায় একটা দুর্দান্ত ক্ষমতা ছিল, যে এইটা বলার পরে পরেই কিন্তু তিনি কাগজ কলম নিয়ে লিখে ফেললেন একটা কয়েকটা লাইন, আর সেই লাইন থেকেই একটা গান তৈরি হলো।
0: ভাবা যায় কি অপূর্ব একটা গান, এবং এই গান এখনো আমাদের ভীষণভাবে পছন্দের গানের তালিকায় জায়গা করে রেখেছে। ওল্ড ইজ গোল্ড ব্লকবাস্টার বুধবার তোমার কানে, দেবা সৌমিয়ার অবশ্যই মান্না দে পুলক বন্দ্যোপাধ্যায় জুটির এই গান।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: মান্নাদের গাওয়া এই বাংলা গানটি অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমার। গানের সুরকার ছিলেন অনিল বাগচি। এই গানের দৃশ্যে উত্তম কুমারকে ব্যাঞ্জো ইনস্ট্রুমেন্টটি বাজাতে দেখা গেছে। বলতো আমি কোন বিখ্যাত বাংলা গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: স্বপন মান্না পূর্ব মেদিনীপুর থেকে যে গানটা শুনতে চেয়েছেন, সেই গানটা কিন্তু আপামর ভারতবাসীর কাছে খুব জনপ্রিয় একটা গান, আমারও প্রচণ্ড পছন্দের, দেবেরও ভীষণ পছন্দের। তো এই গানটা রইল, অনেকক্ষণ বাংলা শুনলাম, এবার একটা হিন্দি গানের অনুরোধ পেয়েছি, চলো শোনা যাক। 9903653992 তে অবশ্যই নিজের পছন্দের গানের অনুরোধ জানাতে ভুলো না।

0: Old is gold.
1: চোরি চোরির গান শুনছিলাম, ওল্ড ইজ গোল্ড, এ রাত ভিগে ভিগে। এই রাত কিন্তু এখনও অনেকটা বাকি আছে, তার কারণ দেব আর সৌমি আজ ব্লকবাস্টার বুধবারের প্রথম ঘণ্টাটা মান্নাদিকে নিয়ে রয়েছে। পয়লা মে তাঁর জন্মদিন ছিল, আর আজ ছয়ই মেতে দাঁড়িয়েও সত্যি সত্যি মান্না দে মানেই আবেগ, মান্না দে মানেই এমন এক স্বর্ণযুগ, এমন এক গোল্ডেন টাইম যেটাকে আমরা কোনোদিনও না বলতে চাই আর না বলতে পারি। তো গান তো শুনছি 9903653922। তুমি তোমার অনুরোধের গানও, সত্যি কথা বলবো দেব, এত ভালো ভালো অনুরোধ জমা হয়েছে যে একটা ঘন্টার মধ্যে এতগুলো গান ইচ্ছে হলেও, মানে ইচ্ছে থাকলেও শুনিয়ে উঠতে পারবো না, কিন্তু নিশ্চয়ই রিকোয়েস্টের গানও থাকবে। আর এই গান গল্প করতে করতে আবার এমন একটা গানে চলে এসেছি যেখানে না সেই জুটি, সেই ঘরোয়া আড্ডা, এবং সেখানেও একটা শের ও শায়রির গল্প।
2: একদম একদম একদম। আমি তাহলে একটা কাজ করি, আমি গল্পের শুরুটা বলি, তো বাকিটা মাঝখানটা তুমি বলবে।
1: আচ্ছা, তুমি কি শের ও শায়রির ভাগটা আমাকে দেবে?
2: একদম। বেশ, একই রকম ব্যাপার, কোনো বিষয় বিশেষ কিছু নয়। এবং এখানটাতেও কিন্তু সেই, মানে পুলকবাবু, পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্না দে একই রকম ভাবে একটা, মানে গানের বাড়িতে আড্ডা যেমন হয় আর কি, যে মান্না দে যখন কলকাতায় আসতেন তখন তার বাড়িতে আড্ডাটা হতো।
1: হ্যাঁ, কারণ একটা দীর্ঘ সময় কিন্তু তিনি বোম্বে নিবাসী,
2: বোম্বেতেই থাকতেন। তো বোম্বে থেকে যখন কলকাতায় আসতেন তখন ওই তার খুব কাছের মানুষ যারা, তারা তখন ভিড় করতেন। তো স্বাভাবিকভাবেই আর কি কলকাতার বাড়িতে তখন একটা আড্ডা হচ্ছে। তো এই এই শের শায়রির তো একটা সবসময় তার একটা পছন্দ ছিল আর কি, এবং তিনি মাঝে মধ্যে এরকম করতেন। তো এইরকমই একটা ঘরোয়া আড্ডায় তিনি একটা শের শোনালেন পুলক বন্দ্যোপাধ্যায়কে।
1: এবং সেই শেরটা বলার আগে বলি, যে ভাবার তো সেখানে লুকিয়েছিল সেটা নিয়েই কিন্তু ওই অন স্পট ম্যাজিক ক্রিয়েট হওয়া পুলক বন্দ্যোপাধ্যায় একটা গান লিখে ফেললেন, যে গান কালোজয়ী হয়ে রইল। সেই গানটা সরাসরি শোনানোর আগে একটু শের ও শায়রিটা আমি বলি। মজাল হ্যায় কি কহে মুঝে দিওয়ানা, মজাল হ্যায় কি কহে মুঝে দিওয়ানা, আগর তুমনে কাহা হ্যায় তো কোই বাত নেই। মানে
2: একদম ওই রকম, আগর তুমনে কাহা হ্যায়,
1: আগর তুমনে কাহা হ্যায় তো কোই বাত নেই। বাংলাটা করলে যেটা হয়
2: ঠিক
1: কি হয়,
2: যখন
1: কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি,
2: ঠিক,
1: কিন্তু যখন তুমি আমায় পাগল বলো ধন্য হয় সে পাগলামি।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: মান্নাদের গাওয়া এই বাংলা গানটি অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমার। গানের সুরকার ছিলেন অনিল বাগচি। এই গানের দৃশ্যে উত্তম কুমারকে ব্যাঞ্জো ইনস্ট্রুমেন্টটি বাজাতে দেখা গেছে। বলতো আমি কোন বিখ্যাত বাংলা গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: Old is gold. Old is gold এ দেবা সৌমি মানে ব্লকবাস্টার বুধবারের ওল্ড ইজ গোল্ড, যেখানে 60s এবং 70s মানে 60 আর 70 এর দশক নিয়ে রয়েছি আমরা দুজন দেব অ্যান্ড সৌমি, শুনছ 107 FM রেইনবো। আর গান গল্পর এই এপিসোডটা চলতে চলতে আমরা এসে থেমেছি একটা কাওয়ালি গানে, যেই গানটাকে একটু অন্য ভার্জনে বেশ অনেক মাস ধরে শুনে শুনে শুনে শুনে যে মানুষেরা বা যে জেনারেশনের যে মানুষেরা হয়তো এই গানটা অরিজিনালটা কোনোদিন শোনেইনি বা অরিজিনালটা যে আছে এবং সেটা একটা 12 মিনিটের বড় গান হিসেবে একটা সময়ে তার ক্রেজ ছিল বা একটা তার নাম ছিল যে এইরকম কাওয়ালি আগে কোনোদিন তৈরি হয়নি, যে একটা গান এতজন মিলে গিয়েছেন, সেখানে মান্না দে গাইছেন, সেখানে মোহাম্মদ রফি সাহেব গাইছেন, আশা ভোসলে জি গান গিয়েছেন, সুধা মালহোত্রা গিয়েছেন, এস ডি বাতিশ গিয়েছেন, এত মানুষ গিয়েছেন এবং সেটা একটা জমজমাট কাওয়ালি এবং সেই কাওয়ালিটা কিন্তু 12 মিনিট দীর্ঘ একটা কাওয়ালি। সেই গানটা একটা সময় তো রেকর্ড ছিল এটা, যে 12 মিনিটের একটা লম্বা কাওয়ালি। হয়তো অনেকে আমরা এটার এক্সিস্টেন্স সম্পর্কেই জানতাম না, কিন্তু দ্য মোমেন্ট ধুরন্ধর রিলিজ করলো
1: এক্স্যাক্টলি,
0: আর রণবীর সিং কে আমরা দেখলাম, তিনি একজন
1: এন্ট্রি নিচ্ছেন,
0: এজেন্ট হিসেবে, সিক্রেট এজেন্ট হিসেবে, আর ব্যাকগ্রাউন্ডে বাজে না তো কারবা কি তালাশ হ্যায়।
1: এক্স্যাক্টলি,
0: অরিজিনাল গানটা মনে পড়ে গেছে
1: একদম, তাই এই গানটি কিন্তু অরিজিনাল, এই গানের এটা অরিজিনাল কম্পোজিশন নয় যারা জানে না আর কি,
0: মানে ধুরন্ধর,
1: ধুরন্ধরের অরিজিনাল কম্পোজিশন, এটা কিন্তু বহু পুরনো একটা ছবি, যে ছবিটার নাম হচ্ছে বরসাত কি রাত।
0: একদম,
1: সেই বরসাত কি রাতে 12 মিনিটের এই গানটি ছিল, যেখানে তুমি যা যা বললে, যে যে শিল্পীদের নাম তুমি বললে, সবাই কিন্তু সেখানে এটা মানে অদ্ভুত, এবং মধুবালাজি ছিলেন, ভারতভূষণ ছিলেন, এবং এখানে একটা মজাটা হচ্ছে যে গানটার যে দৃশ্যটা, যখন মানে সেই কাওয়ালিটা হচ্ছে সেখানে, সেখানে মান্না দে গাইছেন, এবং তারপরে একটা সার্টেন সময় পর, মানে ওই 6 মিনিট 6.5 মিনিট পর দেখা যাচ্ছে হঠাৎ করে ভারতভূষণ দর্শকের মধ্য থেকে উঠে এসে হারমোনিয়ামটা বাজিয়ে গানটা শুরু করলেন, তিনি তার পোর্শনটা একটা ওই একটা তারানা মতো আছে, তারপরে উনি শুরু করলেন, সেখানে আবার মোহাম্মদ রফি ধরলেন। মানে এই যে মোহাম্মদ রফিজি, মান্না দে সাহেব এবং এদের মিলে এরা যে গানটাকে 12 মিনিটের যে গানটা, আমরা তার একটা ছোট্ট পোর্শন আমরা ধুরন্ধরেই ব্যবহার হতে দেখেছি
0: একদম। এবং সেই সময় 12 মিনিটের এই গানটা কিন্তু তৈরি করতে একটা গোটা দিন লেগেছিল, মানে রেকর্ড করতে 24 ঘন্টা ধরে গানটা রেকর্ড হয়েছিল।
1: এটা নিয়ে বিতর্ক আছে, মানে কেউ বলেন 72 ঘন্টা লেগেছিল, 72 ঘন্টা, কারণ একটা মজা হচ্ছে যে তখন কিন্তু পুরোটাই লাইভ রেকর্ডিং,
0: একদম, মানে ইনস্ট্রুমেন্ট সব এক জায়গায়,
1: মানে তখন তো আলাদা আলাদা করে কোনো কিছু রেকর্ডিং হতো না, মানে এখনকার যেমন ট্র্যাক সিস্টেম ছিল না, হয়তো হার্ডলি দেখা গেলো 3টে বা 4টে মাইক্রোফোন আছে, তাতে হচ্ছে শিল্প পিদেরকে মাইক্রোফোন দুটো দিয়ে দেওয়া হলো বা 3টে মাইক্রোফোন দিয়ে দেওয়া হলো, আর একটা হচ্ছে টোটাল মিউজিক গ্রুপকে,
0: যেটাকে আমরা বলি অর্কেস্ট্রা,
1: অর্কেস্ট্রা অ্যাবসলিউটলি, তো সেই সিস্টেমে তখন রেকর্ড হতো, এখন অর্কেস্ট্রাও তো আলাদা আলাদা ট্র্যাকে রেকর্ড হয় না, তো তখন তা হতো না, তো সেই সিচুয়েশনে সুতরাং 72 ঘন্টাটা একটু চাপ আর কি, মানে একটানা লোকজন, 24 ঘন্টাটা কিন্তু বিশ্বাসযোগ্য, যে আমিও শুনেছি যে 24 ঘন্টা এটা লেগেছিল। আর একটা মজা হচ্ছে যে গানটাকে নিয়ে সেই সময় প্রায় একটা কিন্তু মানে বিতর্ক, মানে বিতর্ক না, একটা কম্পিটিশন হতো যে গানের মধ্যে কতবার ইশক শব্দটা ব্যবহার করা হয়েছে,
0: এবং এটা কিন্তু মান্না দে জি পয়েন্ট আউট করিয়েছিলেন সাংবাদিককে, যে 86 বার সেখানে ইশক শব্দটা ব্যবহার হয়েছে।

0: 200 বার ব্যবহার হয়েছে, মানে মানে এতবার
1: গুণাগুণতি যে যেমন করছে আর কি।
0: তো 12 মিনিটের একটা গান, আমরা 12 মিনিটটা শুনবো না, আমরা
1: জাস্ট তুমি তোমাকে ছোট গানটা বাজানোর আগে আরো একটা কথা বলি, তুমি কি এটা জানো যে গানটার সুরকার, আচ্ছা গানটা লিখেছিলেন সাহিল লুধিয়ানভি
0: হ্যাঁ,
1: এবং গানের সুরকার রশনজি। তো রশনজিকে তার স্ত্রী বলেছিলেন যে আজকাল মানুষ ম্যাক্সিমাম 4 মিনিটের গান 5 মিনিটের গান শোনে, সেখানে 12 মিনিটের তুমি একটা গানে সুর করলে। তো সেখানে রশনজি বলেছিলেন গানটা তুমি শোনো, গানটা তৈরি হোক, গানটা মানে পুরোপুরি আসুক তারপর। মানে সত্যি সত্যি সেটা একটা আলোচনার বিষয় ছিল যে পরিবারের লোকজনও প্রশ্ন তুলছে যে এত লম্বা গান, এত বড় গান, কিন্তু গানটা একটা হিস্ট্রি, আর সেই হিস্ট্রি যে রিপিটস ইটসেলফ সেটা ধুরন্ধারে এসে আমরা দেখলাম। তাই শুনবো না তো কার বাকি তেল আসে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: মান্নাদের গাওয়া এই বাংলা গানটি অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমার। গানের সুরকার ছিলেন অনিল বাগচি। এই গানের দৃশ্যে উত্তম কুমারকে ব্যাঞ্জো ইনস্ট্রুমেন্টটি বাজাতে দেখা গেছে। বলতো আমি কোন বিখ্যাত বাংলা গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: এই ভীষণ পছন্দের গানটা শুনতে চেয়েছেন অঞ্জলি রায়, সোদপুর থেকে শুনিয়ে দিলাম 9903659992। তুমিও কিন্তু করো তোমার পছন্দের গানের অনুরোধ।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold, old is gold, old is gold.
2: ওল্ড ইজ গোল্ডের সময় এখন 9:52, মানে আমরা কিন্তু প্রথম ঘন্টার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, না এখনো শেষ হয়নি, তার কারণ এখনো বেশ কিছু দারুণ গান শোনানো বাকি আছে। আর এই ফাঁকে বলে রাখি যে তোমরা যারা আমাদেরকে জবাব দিয়েছ 9903653992 আমরা কিন্তু প্রচুর জবাব পেয়ে গেছি, কিন্তু এখনো বেশ খানিকটা সময় আছে, একটা গানে বিরতিতে তো যাবই এবং সেইটুকু সময়ের মধ্যে যেটুকু নাম আসবে সেটুকু নামই কিন্তু আমরা পড়তে পারবো, তাই তো?
3: হ্যাঁ একেবারেই। তবে একটা কথা বলি, আমরা তো ফিল্মের নামটা উল্লেখ করে দিয়েছিলাম তোমায় পড়েছে মনেতে, যে অ্যান্টনি ফিরিঙ্গি ফিল্মের গান, তো সেইখানে একটু কনফিউশন কিছু কিছু উত্তরে রয়েছে।
2: হ্যাঁ মানে অন্য গানের কথা কেউ বলছে না,
3: একদমই তাই। ঠিক আছে ঠিক আছে, আমাদের কাছে এখনো একটা গান শুনবো, তারপর তোমায় পড়েছে মনের উত্তর নিয়ে তো ডেফিনেটলি থাকবো। তো ফ্যান্স থেকে একজন পছন্দের শিল্পীর গানের গীতিকার হয়ে ওঠা, এরকমই একটা ড্রিম জার্নির মধ্যে দিয়ে যিনি গিয়েছিলেন তার নাম কিন্তু মুক্তি রায়চৌধুরী। এবং মতান্তর আছে গানের সুরকার নিয়ে, যদিও মান্নাদের আত্মজীবনীতে তার ভাই প্রবাস দের নামটাই রয়েছে সুরকার হিসেবে, কিন্তু মতান্তরে বিভিন্ন জায়গায় লেখালেখিতে বলা হয় যে গানটা হয়তো মান্নাদের নিজেরই সুর করা। মানে মতান্তর একটা, মানে আত্মজীবনী যদি ধরতে হয় তাহলে অবশ্যই সেই গানের সুরকার হিসেবে আমরা যাকে জানি তিনি হচ্ছেন মান্নাদের ভাই প্রভাস দে এবং গানের গীতিকার মুক্তি রায়চৌধুরী, যিনি কিন্তু পেশায় একজন শিক্ষিকা ছিলেন কিন্তু তিনি শখে গান লিখতেন, মান্নাদের হিউজ ফ্যান যাকে বলে সেইটা ছিলেন। তো গল্পটা এরকম যে একবার বর্ধমানে মান্নাদের শো করতে গেছেন এবং সেই শোতে মুক্তি রায়চৌধুরী তার লেখা গানের ডালি নিয়ে তিনি এসেছেন মান্নাদেরকে শোনাবেন বলে। এবার মান্নাদে সেই সময় হাইফাই নাম, তার সঙ্গে দেখা করা, গ্রিন রুমে যাওয়া বা মঞ্চে দেখা করা, সেই অ্যাক্সেস পাওয়াটা কিন্তু অতটাও সোজা ছিল না, কিন্তু তা সত্ত্বেও মুক্তি রায়চৌধুরী তিনি ম্যানেজ করে দেখা করেন এবং বলেন যে আমি গান লিখেছি এবং আমি চাই এই গানটা আপনি গান, মানে শুরু করুন এবং গান। তো মান্নাদে বলেন যে দেখুন আমি তো এখন বোম্বেতে থাকি, তো এত দূর থেকে আপনার সাথে কমিউনিকেট করা বা সেইভাবে একটা গান অ্যারেঞ্জ করা, গান রেকর্ড করা, আমি মনে হয় না এটার মধ্যে দিয়ে যেতে পারবো, তো আপনি অন্য কাউকে দিয়ে গানটা গাইয়ে নিন। তো মন তো খারাপ হয়ে যায় মুক্তি রায়চৌধুরীর, এবং সেই মন খারাপটা কোথাও গিয়ে মান্নাদে কিন্তু আঁচ করতে পারেন। তারপরে কি মনে করে মান্নাদে বলেন যে আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করুন, আমি আপনাকে ঠিকানা দিচ্ছি আমার বোম্বের বাড়ির, আপনি গানগুলো পাঠিয়ে দিন সেখানে। তো গান পাঠিয়ে দেন তারপর মুক্তি রায়চৌধুরী, এবং সেই গান, মানে সেই সমস্ত কিছু পাওয়ার পর মান্নাদের তরফ থেকে কিন্তু রিপ্লাই আসে যে আমার গানের লেখা খুব পছন্দ হয়েছে, গানের কথা পছন্দ হয়েছে, এই গান আমি নিশ্চয়ই গাইব। আর সেই গানটা আমরা শুনবো,
2: বলবো না, শুনবো
3: শুনবো।

0: Old is gold. আমার খুব জানতে ইচ্ছে করে যে কতজন ঠিক ঠিক উত্তর দিয়েছে, তাই তো?
1: একদম। আর আমরা তো সেই উত্তর নিয়ে, সঠিক উত্তর নিয়ে বসেই আছি দেবা সৌমি, কারণ চলছে ব্লকবাস্টার বুধবার। বুধবারের আজকের রাতে 107 FM রেইনবোতে তোমায় পড়েছে মনে আজকের প্রথম ঘন্টার যে প্রশ্নটা ছিল সেটা অ্যান্টনি ফিরিঙ্গি ফিল্মের একটা গানের কথা জিজ্ঞেস করেছিলাম, যে দৃশ্যে দেখা যাচ্ছে উত্তম কুমার ব্যানজো বাজাচ্ছে এবং এমন একটা সুন্দর রাত, একটা সুন্দর আকাশের চাঁদ, অফকোর্স আমরা যে গানের কথা বলছি সেই গানটা নিশ্চয়ই শোনাবো। তবে তার আগে কারা কারা দিলেন সঠিক উত্তর? প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা, শঙ্কর চন্দ্র দে বারাসাত, মেঘনা মল্লিক মহিষাদল, দীপঙ্কর মাল সুব্রত মাল গঙ্গাধরপুর, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর, কবিতা দাস বাঘাযতীন, বিজলী চক্রবর্তী মহেশতলা, বরুণায়ন দাস বেলঘড়িয়া, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল, আভা হাওড়া, গোপাল সিনহা মধ্যমগ্রাম, ইরাবতী বসাক হাওড়া শিবপুর এবং সোনালী কালীঘাট রোড থেকে। বাকিরা যারা উত্তর ভুল দিয়েছেন তারা অ্যান্টনি ফিরিঙ্গির অন্য একটি গানের কথা বলেছেন, কিন্তু আমরা যে গানের কথা বলতে চেয়েছি সেটা অবশ্যই মান্নাদের গাওয়া আমি যামিনী তুমি শশী হে।
0: আর এই গানটা শুনতে শুনতেই কিন্তু আমরা এই প্রথম ঘন্টা থেকে বিদায় নেব, কিন্তু আমরা থাকবো রাত 12টা পর্যন্ত, কারণ আরো দুটো ঘন্টা বাকি এবং এই দুটো ঘন্টায় দারুণ সারপ্রাইজ আছে তোমাদের জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান,
2: গান ভালোবেসে গান মানে দ্বিতীয় ঘন্টা। আর দ্বিতীয় ঘন্টা সত্যি সত্যি আমরা ভালোবেসি সেই সমস্ত গান শোনাই, যে গানগুলো শুনলে তোমার মন ভালো হয়ে যাবে, কারণ এই সময়টা হচ্ছে 90s এর সময়।
3: হ্যাঁ, 80s আর 90s, কিন্তু আজকে আমরা শুধুই 90s নিয়ে রয়েছি। গান ভালোবেসে গান মানে গান সেন্ট্রিক টপিকই থাকবে, আর 90s মানে অনেক কিছু। 90s মানে হচ্ছে অর্কেস্ট্রা, আর 90s মানে হচ্ছে বিশাল বিশাল প্রিলিউড, 90s মানে রং বাহার, দারুণ লিরিক্স, দারুণ মেলোডি, লম্বা গানের ডিউরেশন, পছন্দের নায়ক নায়িকা, অদ্ভুত ডান্স স্টেপস, নানান রকমের হেয়ারস্টাইল, সব কিছু মিলিয়ে 90s আমাদের কাছে একটা অন্য আবেগের জায়গা। আর যারা 90s কিড তাদের কাছে তো ডেফিনেটলি। কিন্তু দেব, তুমি কি একটা ট্রেন্ড খেয়াল করেছো 90s-এ? বহু বহু বহু গান আছে যে গানগুলো জাস্ট শুরুই হচ্ছে লালা লালা, হে হে হে হে, হো হো হো হো, এগুলো দিয়ে
2: মানে হামিং আছে,
3: হামিং আছে, এবং লালা লালা সেখানে একটা খুব স্পেশাল জায়গা নিয়ে আছে। হ্যাঁ, কিছু কিছু এমন গানেরও লিরিক্স আছে যেটা নিয়ে হয়তো অন্য কোনো সময় আমরা আবার কথা বলতে পারি, যেখানে হঠাৎ করে গানের মধ্যে একটা এমন অড শব্দ চলে এলো, বা অমন একটা মানে অড একটা বিষয় চলে এলো যার কোনো মাথামুন্ডু নেই, মানে কথার কোনো মানে নেই, মানে ইলু ইলু, হ্যাঁ, উলালা উলালা, এই ধরনের অনেক কিছু, সেটা একটা অন্য ব্যাপার।
2: ওয়ে ওয়ে ছিল,
3: ওয়ে ওয়ে, এই সমস্ত একটা অন্য ব্যাপার। কিন্তু বিশেষ করে কুমার শানুজি, মানে কুমার শানুজি বললেই আমাদের মনে পড়ে যে উনি শুরুই করবেন হে হে, মানে এটা না অন্য একটা মানে ট্রেন্ড। তো ভাবলাম আজকে গান ভালোবেসে গানে এমন কিছু গান শোনাবো 90s-এর, এমন কিছু বলিউডের গান শোনাবো যেটা কিন্তু শুরুই হচ্ছে।

0: যাচ্ছে এরকম কোনো না কোনো একটা হামিং দিয়ে, হয় সেই ট্রেডমার্ক হে হে দিয়ে, নয়তো হুম হুম লা লা লা এটসেট্রা দিয়ে। তো সমস্ত কিছু নিয়ে আজকে শুধু গানগুলোকে মনে করবে, গানগুলো নিয়ে তো কথা হবেই, কিন্তু চলো শুরু করবো যে গানটা দিয়ে। সেই গানটা আমার ভীষণ পছন্দের।
1: এই গানের জন্যই কি উদিত নারায়ণ স্ক্রিন অ্যাওয়ার্ড
0: পেয়েছিলেন? ডেফিনেটলি, ফিল্মের নাম রাজা হিন্দুস্তানি, আর উদিত জি মানেই সেখানে আমির খান, আমির খান মানেই উদিত নারায়ণ, একটা মিলেমিশে যাওয়া ব্যাপার তো রয়েছে। কিন্তু গানটা শুরুই হচ্ছে না কুমার শানুর ট্রেডমার্ক হলেও, উদিত জির ট্রেডমার্ক কিন্তু ছিল সেই হো হো, একটা হো হো থাকবেই। তাই রাজা হিন্দুস্তানির এই গানটা মনে তো আছে জানি, বারে বারে শুনি, আরও একবার শুনি চলো।

0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
1: এই গানটি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ফিল্মের। গানটি গেয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য ও আশা ভোঁসলে। গানটা ইউরোপে শুট করা হয়েছে। বলতো আমি ডিডিএল যে ফিল্মের কোন গানের কথা বললাম?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান।
3: দ্বিতীয় ঘন্টা মানে 90s 80s এর শেষের দিকটা এবং 90s টা পুরোটাই। এবং এই সময়টায় আমরা যে গানগুলোকে ধরার চেষ্টা করছি, মানে শোনানোর চেষ্টা করছি, তার শুরুতে কোথাও না কোথাও হামিং আছে। মানে হুম থাকতে পারে, লালালা থাকতে পারে, হো হো থাকতে পারে, কিছু একটা থাকবে।
4: আমাদের 90s এর গান তো আমরা এখনো স্টেজে ভীষণ রকম শুনি। মানে এখনকার শিল্পীরাও কিন্তু স্টেজে উঠে 90s এর গান গায়। আর 90s এর যখনই এপিসোড আসে আমাদের, সে ব্লকবাস্টার বুধবারে হোক বা রবিবারে আমাদের নস্টালজিক 90s এ, যেখানেই হোক না কেন প্রচুর রিকোয়েস্ট আসে, প্রচুর গান মানুষ শুনতে চায়। 90s এমন একটা ইমোশনের জায়গা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তো সেখানে 90s বললেই আমার ভীষণ মানে মনে রাখার মতন একটা ট্রেন্ড হচ্ছে যে কুমার শানু ব্যাকগ্রাউন্ড থেকে হে হে করে গান শুরু করবেন। তো আজকে এমন কিছু গান রয়েছে আমাদের গান ভালোবেসে গান সেগমেন্টে, সব 90s দশকের হিন্দি ফিল্মের গান, এবং প্রত্যেকটা গানই কোথাও না কোথাও শুরুতে ওই হামিংটা কিন্তু আমরা পাচ্ছি।
3: একদমই তাই। মানে তুমি দেখো, সত্যি সত্যি বলতে গেলে এই যে 90s যে শুধুমাত্র তুমি আমি বা আমাদের কয়েকজনের যে এরকম নস্টালজিয়া, এমনটা নয়। আমরা কিন্তু রিসেন্ট যে ছবি আমরা দেখলাম ধুরন্ধর, তাতে কিন্তু সমস্ত পুরনো গানগুলোকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে। মানে আমার মনে হয় এটা একটা নতুন ট্রেন্ড। আগামী দিনে হয়তো যে সমস্ত ছবিগুলো আসবে তাতে হয়তো এই ট্রেন্ডটাকে পরবর্তীকালে যারা মিউজিক ডিরেক্টর আছে তারা এটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে নতুন ভাবে যেমন আমরা আগের ঘন্টাতে যেমন শুনছিলাম,
4: সেই তালাশায়
3: এবং হাওয়া হাওয়াই, কোন গানটার কথা আমরা বলবো না, মানে এত সমস্ত গান হয়েছে ওই লেট 80s এবং মানে শুরুর 90s এর শুরুর দিকটা।
4: এখন যে গানগুলো রিমিক্স হয় না, বেশিরভাগ গানই তো 90s দশকের গান। বেশিরভাগ কেন মানে সব গানই 90s এর গানই আমরা রিমেড বা রিমেক হতে দেখি। তো হ্যাঁ, আমরা রিমিক্স বা রিমেকে আপাতত যাচ্ছি না, কিন্তু যে গানটা শুনছিলাম আই হো মেরি জিন্দেগি মে, সেই গানটাতে উদিতজির গাওয়া গান ছিল এবং রাজা হিন্দুস্তানির গান ছিল, সেখানেও ওইরকমই একটা হো হো দিয়ে শুরু হয়েছে। এবারে যে গানটা শোনাতে চলেছি তোমাকে, ফিল্মের নাম কুচ কুচ হোতা হ্যায়।

0: অ্যান্ড এখানে এন্ট্রি নিচ্ছেন কুমার শানু। আর কুমার শানুজির মানে আমাদের শানুদার সেই টিপিক্যাল হে হেঁটা কিন্তু এই গানে আমরা পাচ্ছি। শাহরুখ খান রয়েছেন স্ক্রিনে, আর রয়েছেন কাজল, রাহুল এবং অঞ্জলি। অনেকদিন পর দেখা হয়েছে, আর অনেকদিন পর দেখা হওয়ার পর তাদের জীবন বদলে গেলেও গানের ফাঁকে ফাঁকে
1: তারা বুঝতে পারছেন যে ভালোবাসা মানে
0: বন্ধুত্বটা মিস করছে।
1: হ্যাঁ, বন্ধুত্বটা যেন কোথাও সামহাও এবার যেন ভালোবাসার টার্ন নিচ্ছে।
0: হ্যাঁ, সে হালকা হালকা
1: হালকা টার্ন নিচ্ছে।
0: ইয়ে লড়কা হে দিওয়ানা আগে ছিল, এখন হয়ে গেছে লড়কি বড়ি অনজানি। আর তার আগে মানে এমন একটা রোমান্টিক মুহূর্তে কুমার শানু যে গান গাইবেন, একটা হে হে লালা থাকবে না,
1: থাকবে না, হতে পারে না,
0: হতেই পারে না। তাই সেই গানটা তোমার জন্য। আর 9903653992 নাম্বারটা খোলা রয়েছে, তাই তোমায় পড়েছে মনের উত্তরটা পাঠাতে থাকো, সঙ্গে 90s এর গানের রিকোয়েস্ট, যেটা কিন্তু অলরেডি ভরে গেছে ইনবক্সে।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: শিউলি প্রামাণিক বারুইপুর থেকে যে গানটা শুনতে চেয়েছ সেই গানটার মধ্যেও কিন্তু দেখলাম যে প্রিলিউডটা একটা হুম হুম হো হো আছেই। চলো, আজকে আমাদের টপিকের সাথে মিলেও গেছে, কারণ নাইনটিজের সেই সব গান নিয়ে রয়েছি যে গানগুলোতে হ্যাঁ এরকমই একটা প্রিলিউড, একটা লালা, একটা হুম হুম, একটা হে হে। চলো শোনা যাক।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই গানটি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ফিল্মের। গানটি গেয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য ও আশা ভোঁসলে। গানটা ইউরোপে শুট করা হয়েছে। বলতো আমি ডিডিএল যে ফিল্মের কোন গানের কথা বললাম?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: FM রেনবোতে তিনে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই গানটি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ফিল্মের। গানটি গেয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য ও আশা ভোঁসলে। গানটা ইউরোপে শুট করা হয়েছে। বলতো আমি ডিডিএলজে ফিল্মের কোন গানের কথা বললাম?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে, তোমার রিকোয়েস্টের গান।
1: ব্লকবাস্টার বুধবারে মহাপতি ফিল্ম থেকে এই গানটা শুনতে চেয়েছ মোনালি মন্ডল, খালিশানি উলুবেরিয়া থেকে।
4: নজরে ঝুকা কে শর্মা কে গলিয়ো সে গুজরতি থি, চোরি চোরি চুপকে চুপকে চিঠিয়া লিখা করতি থি। কুছ কেনা থা শায়দ উসকো, জানে কিসসে ডরতি থি। জব ভি মিলতি থি মুঝসে, মুঝসে পুছা করতি থি, প্যার কেসে হোতা হ্যায়, ইয়ে প্যার কেসে হোতা হ্যায়। অর মে সিরফ ইয়েহি কেহ পাতা থা।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: দেখতে দেখতে সময় কিন্তু এই ঘন্টারও শেষ হয়ে গেল। মানে এটাই নিয়ম যে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না, কোনো কিছু কিন্তু মানে চিরকালীন নয় আর কি। মানে সেই 9টায় শুরু করেছিলাম, 10টা বেজেছে, প্রথম ঘন্টা বেজেছে, এবার দ্বিতীয় ঘন্টাও কিন্তু শেষ হতে চললো 10টা বেজে 57 মিনিট। কিন্তু আমাদের একটা জরুরি কাজ আছে, এমনি তো আমরা ঘন্টাটাকে শেষ করে দিতে পারি না।
2: রাইট, তো আমরা দুজন মানে দেব আর সৌমি জিজ্ঞেস করেছিলাম তোমায় পড়েছে মনে সেকেন্ড কুইজটা, যেখানে তিনটে ক্লু দিয়ে জানতে চেয়েছিলাম যে কোন গান সেটা কি তুমি চিনতে পারছো। তো অনেক উত্তর এসেছে, যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো বলি। উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, গুজরাট ভদোদরা থেকে ঘরে কৃষ্ণ কাশ্যপ, বাঘাযতীন থেকে কবিতা দাস, সালকিয়া হাওড়া থেকে সমর ঘোষাল, বারুইপুর থেকে পিউ, আগরতলা ত্রিপুরা থেকে প্রসেনজিৎ ভট্টাচার্য, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, ডোমজুর থেকে সমীর সর্দার, কালীঘাট রোড থেকে সোনালী, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, বেলতলা রোড থেকে রমা দত্ত, দক্ষিণ সাঁকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর, হাওড়া থেকে আভা, ভবানীপুর থেকে তন্ময়, হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, কাঁচড়াপাড়া থেকে বন্দিতা দেব, বেহালা থেকে শ্রিয়া মুখার্জি, লেকটাউন কালিন্দী থেকে অভিষেক ঘোষ, বারুইপুর থেকে আশিস জানা, বেহালা থেকে রীতা শ্রীমানী, দমদম থেকে অপূর্ব সেন, চেতলা থেকে শ্রাবণী চক্রবর্তী, বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস, পুরুলিয়া থেকে সুশান্ত সেনগুপ্ত এবং ডোমজুর থেকে বিশ্বজিৎ নস্কর। অনেকেই কিন্তু ঠিকঠাক চিনতে পেরেছেন গানটা, আর না চেনার মতো সত্যি কিছু নেই। কাল্ট সং, ফিল্মের নাম দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। এবং একেবারেই আমাদের আজকের গান ভালোবেসে গানের যে থিম, মানে প্রেলিউডে একটা হামিং থাকবে, একটা লা লা লা অথবা হে হে থাকবে, সেটাও কিন্তু এই গানের শুরুতে রয়েছে। অভিজিৎ দা আর আশা ভোঁসলেজির গাওয়া সেই মনে রাখার মতন একটা গান। দেব একটু আগে বলছিল যে কোনো কিছুই বোধ হয় চিরকালীন নয়, কিন্তু এই সৃষ্টিগুলো চিরকালীন। এই সৃষ্টি, এই গান, এই ফিল্ম সবটাই থাকবে। আর ডিডিএল যে ইটসেলফ একটা হিস্ট্রি, তাই সেই গানটাই তোমার জন্য, যে গানটা আজকে তোমায় পড়েছে মনের উত্তর।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
1: হ্যাঁ, এবারে দু ঘন্টা পেরিয়ে আমরা তিন ঘন্টায় চলে এসেছি ব্লকবাস্টার মুভিজ, ব্লকবাস্টার গান সবটা নিয়ে ব্লকবাস্টার বুধবার। আজকের বুধবারের রাতে দেব আর সৌমি আছি তোমার সাথে 12টা পর্যন্ত, আর প্রথম ঘন্টায় 60 এবং 70-এর দশক, তারপর 80-90 দশক পেরিয়ে এবার কিন্তু আমরা 2000 থেকে 2009 সাল, মানে একটু একটু করে সময় এগোয়ে ধরন পাল্টায়, যুগের পর যুগ আসে, কিন্তু আর্ট ফর্ম চেঞ্জ হয়ে গেলেও যেটা হয় যে বিভিন্ন সময়তেই আমরা এমন কিছু কালজয়ী ফিল্ম, এমন কিছু মনে রাখার মতো গান পাই সেখান থেকে, যে সেই যুগটা আমাদের কাছে খুব স্পেশাল হয়ে যায়, ঠিক যেমন এই 2000 পরবর্তী সময়টা।
2: এবং এই মিলেনিয়াম বিট যেটাকে আমরা বলি, যে আমাদের এই যে এই সময় আমরা সেই সমস্ত গানগুলি শুনবো, মানে আজকের এই তৃতীয় ঘন্টায়, যেটা হচ্ছে 2000 থেকে 2008 এর মাঝখানে, এই সময়ের
1: ওই সময়টায়।
2: আর যদিও আজকে বুধবার, এখনো আরো দুটো দিন বাকি লাভ জাংশন আসার, মানে শুক্রবার, কিন্তু আমাদের তৃতীয় ঘন্টায় কোনো না কোনোভাবে কিন্তু একটা কানেকশন আছে লাভ জাংশনের, সেটা হচ্ছে ভালোবাসার,
1: এবং সেটা অন স্ক্রিন ভালোবাসা।
2: মানে এমনটা হয়েছে যে তারা অন স্ক্রিন ভালোবাসতেন, কখনো কখনো তাদের অফ স্ক্রিনেও, কিন্তু অন স্ক্রিন অ্যান্ড অফ স্ক্রিন সেই সময় তাদেরকে নিয়ে খুব চর্চা হতো, পাপারাজ্জির ছবিতে বিভিন্ন জায়গায় তাদেরকে একসঙ্গে দেখা যেত, কখনো কখনো সেটা প্রেমে পরিণতি পেয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই প্রেমে পরিণতিটা পায়নি,
1: কিছু কিছু ক্ষেত্রে অবশ্য এখানে প্রেমের গল্প নেই,
2: হ্যাঁ
1: হ্যাঁ, কিন্তু হিট

0: ঘটে হিসেবে আমরা তাদের মনে রেখেছি। মানে ইভেন এখনো যদি 2000 পরবর্তী সময়ের কয়েকটা হিট জুটির কথা আমাদের বলতেই হয়, তাহলে সেই নামগুলোই আসবে যে নামগুলো আমাদের আজকের মিলেনিয়াম ম্যাজিকের তালিকায় কিন্তু রয়েছে। মানে সুপারহিট অন স্ক্রিন পেয়ার্স, অন স্ক্রিন জুটি যাদের বলিউডে আমরা সেই সময় দেখেছি, যাদের দিয়ে শুরু করব, তাদের একটা প্রেমের সম্পর্কের গুঞ্জন সেই সময় তো ছিলই, এবং যারা আমরা বাঙালি দর্শক তারা চেয়েছিলাম যে হ্যাঁ, অমিতাভ বচ্চনের বাড়ির বৌমা হোক রানী মুখার্জি, এটা সেই সময় আমরা সত্যিই চেয়েছিলাম। বস ইতনা সা খোয়াব হ্যায় 2001 সালে রিলিজ করে এবং সেটাই অভিষেক বচ্চন আর রানী মুখার্জির একসাথে জুটি বেঁধে কাজ করার প্রথম ছবি। এরপরে একের পর এক ফিল্ম আসে যার মধ্যে ভীষণভাবে হিট হয়, যেটা সেটা হচ্ছে ইউভা। 2004 সালে মণিরত্নম কাস্ট করেন এই জুটিকে। ইউভার পরে 2005 রিলিজ করে বান্টি ওর বাবলি, আর বান্টি ওর বাবলি হচ্ছে রানী মুখার্জি অভিষেক বচ্চন এই জুটির সব থেকে হিট সিনেমা। মানে আজকে যেমন ব্লকবাস্টার বুধবার, তো এই জুটির যদি একটা ব্লকবাস্টার ফিল্মের নাম সত্যি সত্যি বলতে হয় তাহলে সেটা বান্টি ওর বাবলি। আর এই সময় রানী আর অভিষেকের মধ্যে একটা অনস্ক্রিনের কেমিস্ট্রি পেরিয়েও অফ স্ক্রিন ভালোবাসার গুঞ্জন, তাদের বিয়ে হবে কি হবে না সেই নিয়ে একটা ব্যাপার কিন্তু চলছিল। যদিও 2005 পরবর্তীতেই আমরা দেখলাম না, আলটিমেটলি অভিষেক বচ্চন এর সঙ্গে যার কেমিস্ট্রি জমলো অফ স্ক্রিন, তিনি ঐশ্বরিয়া রাই। কিন্তু সেটা তো ঠিক আছে, মানে অভিষেক আর ঐশ্বরিয়া অভি অ্যাশ এই জুটি বাস্তব জীবনে সুপারহিট নিশ্চয়ই, কিন্তু 2000 পরবর্তী সময়ে আমরা অভিষেক আর রানীর জুটিকে একদম ভুলতে পারি না।
1: ঠিক তাই, ইনফ্যাক্ট তুমি যেটা বলছো একদমই ঠিক তাই। মানে হয়তো যে বাস্তবিক জীবনে হয়তো কখনো অভিষেক এবং রানীর অফ স্ক্রিন কখনো কানেকশন ছিল না, কিন্তু অন স্ক্রিনে এই দুজনকে অন্যরকম
0: অন্যরকম,
1: এমনি ছবিটাও তো অন্যরকমের ছবি
0: বান্টি আর বাবলি।
1: একদম,
0: অ্যাবসলিউটলি। তো বান্টি আর বাবলির পরে 2006 কভি আলবিদা না কেহনা আসে, যেখানে ঠিক আছে একটা জুটি নিশ্চয় ছিল, কিন্তু সেখানে আমরা শাহরুখ রানীর জুটিকেই বেশি পেয়েছি, তবুও অভিষেক রানীর একটা জুটি আমরা সেখানে দেখেছি। এবং 2007 যেটা ওনাদের একসাথে কাজ করা লাস্ট ফিল্ম, দ্যাট ইজ লাগা চুনরি মে দাগ, এরপরে কিন্তু এই জুটিকে আমরা সেভাবে আর কাজ করতে দেখিনি। এবং অভিষেক বচ্চন তারপর ঐশ্বরিয়া রায় এর সঙ্গে বিয়ে হয়ে যায় এবং রানী মুখার্জিও তার ক্যারিয়ারে এগিয়ে যান, পার্সোনাল লাইফে এগিয়ে যান। কিন্তু আজকে শুরুটা মিলেনিয়াম ম্যাজিকে সুপারহিট অনস্ক্রিন জুটি বলতেই 2000 সালে আমার সর্বপ্রথম যার নাম মনে এসছে, যে জুটির নাম মনে এসছে এবং যে ফিল্মের কথা বলছি, বান্টি আর বাবলি অভিষেক রানী, তোমার জন্য চুপচুপকে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 2004 সালে মুক্তি পাওয়া এই ফিল্মে ছিল রানী মুখার্জি ও সাইফ আলী খানের সুপারহিট জুটি। এই ফিল্মের জন্য সাইফ আলী খান জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এই ফিল্মে অভিষেক বচ্চনকে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখেছি। আমি কোন ফিল্মের কথা বললাম?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
3: ম্যাজিক শুরু হয়ে গেছে। ম্যাজিক মানে হচ্ছে মিলেনিয়াম ম্যাজিকে যে গানগুলো আমরা শোনাচ্ছি তার মধ্যে সেই সমস্ত গানই থাকছে আজকের এই ঘন্টায়, যে গানের মধ্যে অন স্ক্রিন একটা কেমিস্ট্রি আছে, অন স্ক্রিন একটা জুটি আছে, কখনো কখনো তো অফস্ক্রিনও সেটা ছিল, কিন্তু মূলত আজকে আমরা অন স্ক্রিন কেমিস্ট্রির ওপরেই কিন্তু আমরা সেই সমস্ত গান শোনাচ্ছি। আর মজার ব্যাপার হচ্ছে এরপরে যে গানটা আমরা শোনাবো তার মধ্যে আমরা কিন্তু যে দুজনকে সবসময় সমস্ত ছবিতে দেখে এসেছি আমরা কিন্তু তাদেরকে এই গানটা হাইলাইট করবো না। শাহরুখ অ্যান্ড কাজলের বাইরেও তো আরো একজন আছে যে দুজনকে আমাদের এই গানটা হাইলাইট করবে এই ফিল্মে। হ্যাঁ,
4: ফিল্মের নাম কভি খুশি কভি গম, কিন্তু কভি খুশি কভি গম ফিল্মে শাহরুখ এবং কাজল সেই চিরকালীন জুটি, 90s কাপল বলাই ভালো,
3: একদম,
4: কারণ অন স্ক্রিন 2000 পরবর্তী জুটি হিসেবে এই ফিল্মে জুটি বাঁধলেন ফর দ্য ফার্স্ট টাইম, সেটা হচ্ছে ঋতিক রোশন আর করিনা কাপুর। মজার কথা হচ্ছে যে ঋতিক রোশনের যে ডেবিউ ফিল্ম ছিল সেটা হচ্ছে কাহোনা প্যার হ্যায়, 2000 সালে রিলিজ করে, এবং সেখানে কিন্তু অ্যাকচুয়ালি করিনা কাপুরেরই অভিনয় করার কথা ছিল, এবং করিনা কাপুরের অনেকটা শুটও করে ফেলেছিলেন, কিন্তু বিশেষ একটা কারণে তিনি সেই ফিল্ম থেকে সরে দাঁড়ান এবং সেই জায়গায় অমিশা প্যাটেল আসেন। এবং এখনও কিছু কিছু কিন্তু ফুটেজ রয়েছে, আমি সেদিনও একটা দেখছিলাম, এরকম আবিষ্কার করেছেন একজন ব্লগার, যে একটা ফুটেজ রয়েছে যেখানে দূর থেকে একটি মেয়ে আসছে, পাশে ঋতিক রয়েছে, লং শটে একটা কাহোনা প্যার হ্যায়ের একটা শুট, খুব জুম করে ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যে ওটা করিনা কাপুর। তো পরবর্তীকালে করিনা কাপুরের ডেবিউ হয় রিফিউজি ফিল্মে, সেখানে অভিষেক বচ্চনের সাথে, কিন্তু করণ জোহর তার কাজটা করে দিলেন এবং এই যে করিনা ঋতিকের একটা জুটি হতে পারে সেটা বুঝিয়ে দিলেন কভি খুশি কভি গমে এসে। আর এই এই জুটি না, মানে পরপর পরপর এই 2000-এর মানে বেশিরভাগ অনস্ক্রিন সুপারহিট জুটির ক্ষেত্রেই আমরা দেখেছি তারা ব্যাক টু ব্যাক কাজ করেছেন পরপর, কিন্তু ঠিক একটা টাইমের পর এই জুটিটা আমরা দেখতে পাইনি, আর কিন্তু পরবর্তীকালে আমরা এই সেই জুটিকে খুঁজে পাইনি। হতে পারে সেখানে পার্সোনাল রিজনস কিছু, হয়তো একটা প্রেমের সম্পর্ক, মানে অপূর্ণ একটা সম্পর্ক, সমস্ত সেটা একটা কারণ,
3: অন্য কারণও থাকতে পারে,
4: অন্য নানান কারণের জন্য সেই জুটি। যেমন কভি খুশি কভি গম 2001, সেই বছরেই সুভাষ ঘাই নিয়ে এলেন ইয়াদে, তারপরের বছর মুঝসে দোস্তি করোগে,
3: এক্স্যাক্টলি প্রেম, হ্যাঁ, ক্যারেক্টারটার নাম ছিল প্রেম,
4: হ্যাঁ, আর না রোহন, প্রেম হচ্ছে ম্যায় প্রেম কি দিওয়ানি, যেটা 2003 সালে। তো দেখো প্রত্যেকটা বছর কিন্তু ঋতিক করিনা একসাথে ফিল্ম করে গেছেন, বাট আফটার দ্যাট আর একসাথে পেলাম না এই জুটিকে, সেটা কি কারণে না কারণে জানি না, কিন্তু 2000 সালে যারা বড় হয়েছেন ফিল্ম দেখেছেন তারা এখনো আমরা ভীষণ এই ঋতিক আর করিনা জুটিটাকে মিস করি,
3: মিস করি। হ্যাঁ, তাহলে এবার সেই গানটাই শুনবো, অর্থাৎ কভি খুশি কভি গম থেকে।
4: হ্যাঁ, সেই পার্টি সং, সেই প্রম্পট নাইটের গান, যেখানে ঋতিক এবং করিনার সিজলিং কেমিস্ট্রি আমরা দেখলাম।

0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
1: 2004 সালে মুক্তি পাওয়া এই ফিল্মে ছিল রানী মুখার্জি ও সাইফ আলী খানের

0: সুপারহিট জুটি। এই ফিল্মের জন্য সৈফ আলী খান জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এই ফিল্মে অভিষেক বচ্চনকে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখেছি। আমি কোন ফিল্মের কথা বললাম?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে, তোমার রিকোয়েস্টের গান।
0: সীমা সাউ সোনারপুর থেকে শুনতে চেয়েছো যে গানটা, সেই গানটাই তোমার জন্য। একটু বাংলায় থাকলাম। দেব শুভশ্রী, ফিল্মের নাম চ্যালেঞ্জ।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 2004 সালে মুক্তি পাওয়া এই ফিল্মে ছিল রানী মুখার্জী।

0: ও সাইফ আলী খানের সুপারহিট জুটি। এই ফিল্মের জন্য সাইফ আলী খান জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এই ফিল্মে অভিষেক বচ্চনকে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখেছি। আমি কোন ফিল্মের কথা বললাম?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
0: মিলেনিয়াম ম্যাজিকে, মানে ব্লকবাস্টার বুধবারের মিলেনিয়াম ম্যাজিকে, 2000 থেকে 2009 সালের মধ্যে অনস্ক্রিন হিট জুটির কথা বলতে গিয়ে, বিশেষ করে বলিউডের মানে অনস্ক্রিন হিট জুটির কথা বলতে গিয়ে, এখন আমরা যে জুটির গানে কথায় চলে এসেছি, আমার ভীষণ পছন্দের জুটি। মানে আমি সত্যি সত্যি চেয়েছিলাম যে, হয় না সেই ফ্যান্সদের মধ্যে যে অনস্ক্রিন এত ভালো লাগে, এত দুর্ধর্ষ কেমিস্ট্রি, অফস্ক্রিনও যদি হতো, কিন্তু ওটা যদিতেই রয়ে গেল, ওটা আর আলটিমেটলি আমরা দেখছি না।
3: মানে ওটা অফস্ক্রিনে কিছুদিন ছিল আর কি, মানে বাজারে এইটাই গল্প ছিল যে এটা অফস্ক্রিনেও তখন দুর্দান্ত রোম্যান্স
0: ছিল, সত্যি সত্যি ছিল,
3: কিন্তু তারপরে যে কোনো কারণেই হোক সেটা আর আমরা সত্যি সত্যি মানে রিয়েলিটিতে আর পেলাম না।
0: কিন্তু জানো তো দেব, মানে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও তারা একসাথে কাজ করেছেন এবং আগামী দিনেও করতে চলেছেন বলে আমাদের কাছে তো একটা খবর সবসময় আসতে থাকে। তো কাদের কথা বলছি? রণবীর কাপুর, দীপিকা পাডুকোন। 2008 সালে তাদের ফার্স্ট ফিল্ম একসাথে, বচনা হ্যায় হাসিনা। আর সেই ফিল্মে অনেক নায়িকাই ছিলেন রণবীরের সঙ্গে, কিন্তু রণবীর আর দীপিকার কেমিস্ট্রিটা সেই সময় কিন্তু আমাদের ভীষণ ভালো লেগে যায়। আর তার সঙ্গে গল্পে আমরা দেখেছিলাম মিলও হচ্ছে। তো সেই বচনা এ হাসিনার পর আয়ান মুখার্জি নিয়ে এলেন তাদের ন্যানা আর বানি হিসেবে 2013। যদিও মিলেনিয়াম ম্যাজিকে আমরা 2009 পর্যন্তই কথা বলি, তারপর আর এগোই না, কিন্তু হ্যাঁ, ওই 2000 পরবর্তী সময়কার হিট জুটি বলতে অবশ্যই দীপিকা পাডুকোন অ্যান্ড রণবীর কাপুরের নাম তো উঠে আসবেই। তো বচনা হ্যায় হাসিনা সাউন্ডট্র্যাক রইল তোমার জন্য, কে কে স্যারের গাওয়ায়, সঙ্গে শিল্পা রাও, বিশাল দদলানি, শেখর রফজিয়ানি, মানে বিশাল শেখর ডুওর মিউজিক। আমার ভীষণ পছন্দের একটা গান, শুনি।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: ওয়েল দেব, রণবীর আর দীপিকার জুটি তো আমাদের ভীষণ পছন্দের। আর রণবীর দীপিকার জুটিটা দেখার আগে 2000 পরবর্তী সময়ে একটা এমন জুটি ছিল যে জুটি কিন্তু পরপর পরপর একটা না কাজ করেছে, ভীষণ ভালো বন্ধু ছিল। ইনফ্যাক্ট আমি নামটা বলছি, যখন ক্যাটরিনা ক্যাফকে সলমান খান নিজে জিজ্ঞেস করেন যে তুমি তোমার কোস্টার হিসেবে কাকে বেছে নেবে, পছন্দ করবে, তখন কিন্তু ক্যাটরিনা কাইফ কোনো চিন্তা না করে একটাই নাম নিয়েছিল, অ্যান্ড দ্যাট ইজ অক্ষয় কুমার। তো অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফ, তাদের শুরুটা হয় হমকো দিওয়ানা কর গয়ে এই ফিল্ম থেকে। তারপরে যেটা সুপারহিট ফিল্ম আসে সেটা হচ্ছে নমস্তে লন্ডন।
3: নমস্তে লন্ডন, ঠিক।
2: হ্যাঁ, দারুণ মজার একটা ফিল্ম, সেখানে ওই গাঁওওয়ালা লড়কা আর বিদেশি ছোরি এরকম একটা কনসেপ্টে তৈরি হয়। ঋষি কাপুর ছিলেন সেই ফিল্মে। তো নমস্তে লন্ডন সুপারহিট, গানগুলো সুপারহিট, তার আগে হমকো দিওয়ানা কর গে গানগুলো সুপারহিট হয়েছিল। ফিল্মটা একটা মাঝারি বক্স অফিস তার হয়, কিন্তু এই যে জুটিটা ক্লিক করতে পারে সেটা কিন্তু হমকো দিওয়ানা কর গে থেকেই আমরা দেখলাম, বুঝলাম। একটা অন্যরকম কেমিস্ট্রি, একটা সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক, মানে অফ স্ক্রিনেও তাদের মধ্যে ছিল, এখনও পর্যন্ত আছেন। আমরা লাস্ট তাদের যেটা তোমার রোহিত শেট্টির ফিল্ম, সেখানে আমরা একসঙ্গে তাদের কাজ করতেও দেখলাম, প্রচুর কাজ করেছেন একসঙ্গে। মানে নমস্তে লন্ডনের পরও দে দনাদান এসেছে, তারপরে আমি মানে এত

0: যদিও সব ছবিগুলো বলতে 2008 এর মধ্যে নয় বোধহয়,
1: সবকটা নয়। সিং ইজ কিং যেমন পরবর্তীকালে আসছে, তো মোটামুটি আমরা হামকো দিওয়ানা কর গয়া নমস্তে লন্ডনে আটকে থাকতে পারি, কারণ এই দুটি হচ্ছে সেই সময় অক্ষয় ক্যাটরিনার
0: সুপারহিট সুপারহিট গানগুলো
1: আছে, গান এবং অবশ্যই নমস্তে লন্ডন সেই সময় সুপারহিট হয়েছিল। তো এই জুটিকে কি করে মিস করতে পারি যখন 2000 থেকে 2009 সালের মধ্যে আমরা অনস্ক্রিন হিট জুটি নিয়ে কথা বলছি। তাই মিলেনিয়াম ম্যাজিকে হামকো দিওয়ানা কর গয়া টাইটেল ট্র্যাকটাই রাখছি এখন তোমার জন্য, শুনতে থাকো, সঙ্গে আছি দেব আর সৌমিক।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: রিয়া পাল বাগুইয়াটি থেকে যে গানটা শুনতে চেয়েছো সে গানটা বাংলার এক পছন্দের জুটির জিৎ আর কোয়েল। তোমার জন্য সাত পাকে বাঁধা থেকে রইল জিৎ গাঙ্গুলির গাওয়া এই গানটা।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক,
2: মিলেনিয়াম ম্যাজিকে দেবার সৌমি। ব্লকবাস্টার বুধবারের একদম লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর কথা বলতে বলতে, অনস্ক্রিন সুপারহিট জুটিদের নিয়ে কথা বলতে বলতে, একজনকে একজনের কথাটা জাস্ট বলি, গানটা বাজানোর সময় আর হবে না।
3: অনেকগুলো জুটি ছিল কিন্তু কি করব, গান শোনানোর সময় নেই, কারণ ওই গানগুলো এত বড় বড় হয়।
2: হ্যাঁ, বড় গান আমরা চাইছি তোমরা পুরোটাই শোনো, তাই সেই গানগুলোকে কোনো কাটছাঁটো করছি না। তবে যাই হোক, যে জুটির কথা না বললেই নয়, গানটা আপাতত শোনাচ্ছি না, কিন্তু সেটা হচ্ছে জন আব্রাহাম আর বিপাশা বসু।
3: সেটা কিন্তু অনস্ক্রিন অফস্ক্রিন একটা
2: ছিল। হ্যাঁ, এবং পরপর একটা না অনেকগুলো ফিল্ম করেছেন, এবং শুরুটা হয়েছিল জিসম থেকে। জিসমের গানগুলো ভীষণ সুন্দর, কোনো একদিন আবারও নিশ্চয়ই শোনাবো তোমাকে। কিন্তু সময়টা এখন যা বলছে ঘড়ির কাঁটা, যে 54 হয়ে গেছে, মানে 11:54 হয়ে গেছে, তো তোমায় পড়েছে মনে অনেক উত্তর পেয়েছি, আর সেই অনেক উত্তর যারা যারা দিয়েছেন তাদের নামগুলো তো বলতেই হবে। সোনালী কালীঘাট রোড থেকে অভিজিৎ পাল চৌধুরী, সোদপুর থেকে দেবস্মিতা, বেহালা থেকে কবিতা দাস, বাঘাযতীন থেকে বিজলি চক্রবর্তী, মহেশতলা থেকে, আচ্ছা উনি আগের উত্তরটাও সঠিক দিয়েছিলেন, নামটা বোধ হয় মিস করেছি, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল, আভা হাওড়া থেকে, অভিষেক ঘোষ লেকটাউন, কালিন্দী প্রার্থনা তেঘরিয়া, স্বাতী কর্মকার আন্দুল রোড, শঙ্কর চন্দ্রদেব বারাসাত, হরেকৃষ্ণ কাশ্যপ গুজরাট ভদোদরা, শ্রিয়া মুখার্জি বেহালা, গোপাল সিনহা মধ্যমগ্রাম, দীপক কুমার তুং শ্যামপুর হাওড়া, রমা দত্ত বেলতলা রোড, সাধন মণ্ডল ওরফে হংসরাজ উদয়নারায়ণপুর হাওড়া থেকে, ডোরা রীতা শ্রীমানী বেহালা থেকে, বিশ্বজিৎ নস্কর ডোমজুর, তন্ময় ভবানীপুর, দেবর্ষী সাউ চন্দন দহ, সবাই কিন্তু ঠিকঠাক উত্তর দিয়েছ, আর উত্তরটা হচ্ছে হামতুম। মানে যে উত্তরটা, যে ফিল্মের কথা তোমাকে মনে করাতে চেয়েছি তোমায় পড়েছে মনেতে, সেই ফিল্মের নাম হামতুম, রানী মুখার্জি সাইফ আলী খানের সুপারহিট জুটি।
3: আর এই গান শুনতে শুনতেই আজকে আমরা ব্লকবাস্টার বুধবার থেকে টাটা বাই বাই বলবো।
2: হ্যাঁ, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই শুনতে থাকো 107 FM রেইনবো, কারণ রাত 12:00 পরেও তো আরো অনেক কিছু আছে, তাই না?
3: শুভরাত্রি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: 9903659292 এই নাম্বারে তুমি মহুলকে জানাচ্ছ কোন গানটা তোমার শুনতে এই মুহূর্তে ইচ্ছে করছে, শুনতে কি চাও। গানের নাম সঙ্গে তোমার নাম আর লোকেশন দিয়ে পাঠিয়ে দাও, নাম্বারটা তো খুবই চেনা তোমার, 9903659292। ততক্ষণ তোমার কানে থাকুক চন্দ্রবিন্দুর

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: রাতুল মেসেজ করেছে টলিগঞ্জ থেকে, শুনতে চেয়েছে লাকি আলীর গলায় এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: বালিগঞ্জ থেকে মেসেজ করেছে অনুষ্কা ঘোষ, শুনতে চেয়েছে প্রাক্তন সনরাক থেকে সুরজিৎ চট্টোপাধ্যায়ের গলায় এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: সোনালী মেসেজ করেছে কালীঘাট রোড থেকে, শুনতে চেয়েছে জগজিৎ সিং এর গলায় যে কোনো একটি গজল। আর তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটপট মহুলকে মেসেজ করো 9903652992 এই নাম্বারে, আর জানিয়ে দাও কোন গানটা তোমার শুনতে ইচ্ছে করছে এই মুহূর্তে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: ঘড়ির কাঁটা বলছে রাত 12:19 হয়ে গেছে সময়, আর তুমি শুনছো শুনতে কি চাও। এর পরের গানের জন্য রিকোয়েস্ট করেছেন গোপাল সিনহা ফ্রম মধ্যমগ্রাম, শুনতে চেয়েছেন তিন ভুবনের পারে থেকে মান্নাদের গলায় এই গানটা।

তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: শঙ্করচন্দ্র দে মেসেজ করেছেন বারাসাত থেকে, শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় এই গানটি। আর তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903653992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: মমতাজ বেগম মেসেজ করেছেন হাওড়া আন্দুল থেকে, আর উনি যে কোনো একটা জন্মদিনের গান শুনতে চেয়েছেন, কারণ ওনার ভাগ্নের মেয়ে হামাইরা খাতুনের বার্থডে আজকে, আর সেই কারণে ওনার রিকোয়েস্টে তুষার দেবনাথের গলায় কণ্ঠ সাউন্ডট্র্যাক থেকে থাকলো এই গানটা।

0: এর গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: ঢাকুরিয়া থেকে সৌভিক মেসেজ করেছে, শুনতে চেয়েছে ও শুভমিতার গলায় এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: মহেশতলা থেকে বিজলী চক্রবর্তী মেসেজ করেছেন, শুনতে চেয়েছেন দেবদাস থেকে মান্নাদের গলায় এই গানটি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজকের শুনতে কি চাও এর শেষ গান রিকোয়েস্ট করেছেন প্রবীর। উনি শুনতে চেয়েছেন বীরজারার সাউন্ডট্র্যাক থেকে উদিত নারায়ণের গলায় এই গানটা। আর আজকের মতো মহুলের সঙ্গে শুনতে কি চাও এর জার্নি তোমার এখানেই শেষ হলো, কিন্তু তোমার সঙ্গে আবারও আমার কথা হবে ঠিক রাত দুটোয় আফকিলিয়েতে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন আপনি শুনবেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমেই আজ খেয়াল, টুম্পা ভট্টাচার্যের পরিবেশনায় বেহাগ রাগে।

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনছিলেন খেয়াল বেহাগ রাগে, পরিবেশনায় ছিলেন টুম্পা ভট্টাচার্য। ঘড়িতে সময় রাত 1:30। এখন আপনি শুনবেন বাঁশি বাদন, পরিবেশনায় শিল্পী সরজিৎ গোপাল গুহ, রাগ যোগ, যোগ রাগে বাঁশি বাদন।

সুররঞ্জনেতে এতক্ষণ আপনি শুনলেন বাঁশিবাদন যোগ রাগে। পরিবেশনায় ছিলেন শিল্পী সরজিৎ গোপাল গুহ। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘড়িতে সময় রাত 2:22, তুমি শুনছ আপকে লিয়ে, আর তোমার সঙ্গে রয়েছি আমি মহুল। আপকে লিয়ে মানে বেশ কিছু সিনেমার গান, যেই গানগুলো হয়তো দিনের অন্যান্য সময় শুনলে সাধারণই লাগে, কিন্তু এই রাতের বেলা যখন চারপাশটা একদম শান্ত হয়ে যায় তখন সেই গানগুলো আরও একটা নতুন মানে বয়ে আনে তোমার কানে। ঠিক যেমন এই গানটা হিয়ার ইয়ার সাউন্ড ট্র্যাক থেকে কেকের গলায়।

আমরা যতই বড় হয়ে যাই না কেন, মায়ের কাছে সেই ছোট্টটাই থাকি। জানি কথাটা ভীষণ ক্লিশে, ভীষণ বহুল ব্যবহৃত, কিন্তু তবু এই কথাটার অন্য কোনোভাবে বলা যায় কি না আমার ঠিক জানা নেই। আর তাই যখন ব্যথা লাগে, সেটা মনের ব্যথাই হোক বা শরীরের ব্যথা, আমাদের প্রথম যার কথা মনে পড়ে সেটা মায়ের কথা। আর সেই মায়ের সঙ্গে লুকোচুরি খেলা, মানে হতে পারে মা আপনার কাছে নেই, হয়তো আপনাকে ছেড়ে দূর তারার দেশে চলে গেছে, কিন্তু সেটাকেই যদি আমরা লুকোচুরি খেলার মতো ধরে নিই, যে চোখের আড়ালে আছেন ঠিকই তিনি কিন্তু মনের আড়ালে নয়, ঠিক এই গানটার মতো। রং দে বাসন্তী সাউন্ড ট্র্যাক থেকে লতা মঙ্গেশকর আর এ আর রহমানের গলায়।

যখন আমরা বাড়ির গণ্ডি থেকে একটু বেরোই, মানে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মা বাবার পর, যার সঙ্গে মনের কথা আমরা ভাগ করে নিই সেই হলো বন্ধু। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব গভীর হতে থাকে, আর সেই বন্ধুত্ব যদি তেমন গভীর হয় তবে বন্ধুর ভালো লাগার জন্য নিজের ভালো লাগাকে স্যাক্রিফাইস করতে আমরা দু মুহূর্তও ভাবি না, ঠিক যেমন এই গানটায় বলা হয়েছে। সোনুকে টিটুকে সুইটির সাউন্ড ট্র্যাক থেকে অরিজিৎ সিং এর গলায় তেরা ইয়ার হুম্যায়।

চলতে চলতে রাস্তায়, মানে জীবনের রাস্তায় কোথাও হারিয়ে গেলে, কোথায় দিকভ্রষ্ট হলে সেই বন্ধুই কিন্তু হাতটা টেনে তোলে। আর বন্ধুত্ব আরও যখন গভীর হয় তখনই হয় প্রেমের জন্ম। কারণ বন্ধুর থেকে ভালো প্রেমিক বা প্রেমিকা আর কেই বা হতে পারে, কেই বা বুঝতে পারে আমাদের অতটা ভালোভাবে। ঠিক যেমন এই গানটায় এজেন্ট বিনোদের গান হামশিকা, অরিজিৎ সিং আর জয়ের গলায়। আর এর আগে তুমি যে গানটা শুনলে বারবার দেখোর সাউন্ডট্র্যাক থেকে, জাসলিন রয়্যাল আর প্রতীক কুহাড়ের গলায় শুনলে,

0: ঝুঠা
1: শাফকাত আমানত আলী আর নূপুর পান্থের গলায় হাসি তো ফাসি সাউন্ডট্র্যাক থেকে এতক্ষণ তুমি শুনছিলে মানচালা, আর এরপর যে গানটা তোমার জন্য অপেক্ষা করছে দাঙ্গালের সাউন্ডট্র্যাক থেকে অরিজিৎ সিং এর গলায় নয়না।

তুচি রায় না শ্রেয়া ঘোষালের গলায় শোর ইন দ্য সিটি থেকে এতক্ষণ তোমার কানে ছিল সাইব। তুমি শুনছো আপকে লিয়ে রাত জাগছ, মহুলের সঙ্গে আর এই মুহূর্তে রাহাত ফাতে আলী খান আর কৃষ্ণের গলায় নমস্তে লন্ডনের সাউন্ড ট্র্যাক থেকে মাই জাহান রাহুঁ।

অগ্নিপাত থেকে এতক্ষণ তুমি শুনছিলে সোনু নিগমের গলায় অভি মুঝমে কহি, আর এরপর পরপর দুটো গান রেখে যাব তোমার জন্য আপকে লিয়ে এই প্রথম ঘন্টায়। প্রথম গান হাইওয়ে থেকে জনিতা গান্ধীর গলায় কাহা হুঁ মে, আর তারপর মাদ্রাস ক্যাফে থেকে পাপনের গলায় শুনলে রে। তবে আপকে লিয়ে কিন্তু শেষ হচ্ছে না, আরও এক ঘন্টা থাকছে আপকে লিয়ে তোমার কানে, আর সেই এক ঘন্টায় তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিওতে চলে এসেছে তপজা, ওর সঙ্গেই চলতে থাক তোমার এই মিউজিক্যাল জার্নি। আর এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি মহুল।

আপকে লিয়ে দ্বিতীয় তথা শেষ পর্বে আপনাদের সঙ্গে রয়েছি তপজা, আর প্রথম পর্বে ছিল মোহন। প্রথম যে গানটা দিয়ে আমরা আজকের আপকে লিয়ে শুরু করলাম সেটা হলো লতা মঙ্গেশকর এবং ভূপিন্দর সিংয়ের কণ্ঠে এবং সহশিল্পীদের কণ্ঠে, হোটো মে এসি বাত, ছবির নাম জুয়েল থিপ। এরপরের গান গাইড থেকে লতা মঙ্গেশকর, সাইয়া বেইমান।

ছবির নাম ছিল হরে রাম হরে কৃষ্ণ। শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার। আমরা শুনছি আপ কে লিয়ে হিন্দি ছবির গান, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর মিস্টার

ছবির নাম ছিল জনি মেরা নাম, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। এর পরের গান আজব প্রেম কি গজব কাহানি, এই ছবি থেকে আমরা একটা গান শুনব, শিল্পী হলেন আতিফ আসলাম এবং সহশিল্পীরা।

ছবির নাম ছিল ঘরন্দা, শিল্পী ছিলেন রুনা লায়লা। এর পরের ছবি ধুরন্ধর থেকে আতিফ আসলাম খুবই প্রিয়, সত্যিই প্রিয়। তাই অরিজিৎ সিং বলতে গিয়ে অনেক সময় আতিফ আসলামের কথাও চলে আসে। আতিফ আসলামের গান আমরা শুনেছি আজকে, আর শোনাব না। অরিজিৎ সিং এবং আরমান খানের কণ্ঠে শুনব গেহরা হুয়া।

ছবির নাম ছিল ভেড়িয়া, শিল্পী ছিলেন সচিন জিগার এবং অরিজিৎ সিং। এরপর স্কাই ফোর্স থেকে সতিন্দার সর্তাজ এবং জেহরা এস খান।

ছবির নাম ছিল বনবাস, শিল্পীরা ছিলেন সোনু নিগম, মহালক্ষ্মী আয়ার এবং মিথুন। শেষ করব সেই লাভ থেকে অমিত কুমার ও আশা ভোসলের কণ্ঠের গান দিয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন প্রভাতী, প্রভাতীর প্রথম পর্বে আমরা শুনব খেয়াল, শিল্পী আইভি বন্দ্যোপাধ্যায়, রাগ টোড়ি।

আমরা শুনলাম ভায়োলিন, শিল্পী ছিলেন দীপঙ্কর হালদার, রাগ আশাবরী। এই সঙ্গে শেষ হল প্রভাতী। এখন শুনবেন রাগ প্রধান বাংলা গান, শিল্পী রাধিকা প্রসাদ গোস্বামী।

সুপর্ণা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম। আজি মর মরধ্বনি, পরের শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। শুনলাম স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে দারুণ সুন্দর একটি রবীন্দ্র গান। এরপর অপর্ণা দে,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আমরা শুনলাম রমা মণ্ডলের কণ্ঠে চিরসখা, ছেড়ো না মোড়ে ছেড়ো না। এরপর সৌমি ভট্টাচার্য,